بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم. সকাল 7টা বেজে 59 মিনিট আমাদের স্টুডিওর খুঁড়িতে. আজ বুধবার 7 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 7 সফর 1448 হিজড়ি, 22 জুলাই 2026 খ্রিস্টাব্দ. সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে. অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি. অধিবেশন তত্ত্বাবধানে আছেন নুরজাহান আক্তার. প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন. প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান. প্রিয় শ্রোতা, দিনের শুরুটা যদি সুন্দর হয় তাহলে সারাটা দিন আপনার হবে সাফল্যমণ্ডিত. তাই শুরুতেই দিনের পরিকল্পনা পরিকল্পিতভাবে শুরু করুন, সে প্রত্যাশাই প্রত্যেকের জীবনে আসুক সফলতা. নিয়ে যাচ্ছি ঢাকা বেতার কেন্দ্রে সকাল 8টার ইংরেজি সংবাদ শোনার জন্য, এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়.

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Wednesday, the 7th of Shravan, the 7th of Safar, and July the 22nd. The news read by Teslima Omar. First, the headlines. Hajj package for 2027 announced. Minimum cost under government management is 5,05,000 taka. Implementation of alternative dispute resolution process will reduce case backlog by half in 1 year, says Law Minister. Government is taking tough stance against rumours, misinformation and cyberbullying, informs Prime Minister's Information and Broadcasting Advisor. Election Commission proposes barring MPO-listed teachers, dual citizens, from contesting local body polls. India approves a vaccine for the first time to prevent dengue. And Bangladesh clinches 5-match women kabaddi series by 4-1 defeating Nepal. Now on to the details. The Religious Affairs Ministry has announced the government and private Hajj packages for the next year. Religious Affairs Minister Qazi Shah Mufazzal Hussain Kaikobad announced the 2027 Hajj packages and guidelines at a press conference at the Secretariat yesterday. He said the government has introduced 2 Hajj packages under the public management system and 1 general package under the private management system. The price of government Hajj package 1 has been fixed at 6,15,263 taka. The government Hajj package 2 has been priced at 5,05,648 taka. Besides, a general Hajj package has been fixed at 5,13,648 taka for private Hajj agencies. The minister said the Hajj airfare fixed at 1,30,000 taka following the Prime Minister's initiative, which is 24,830 taka less from last year's rate. It may be mentioned that the Hajj registration process will start from September 24th. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said alternative dispute resolution is yielding encouraging results in reducing existing case backlog. He said this while virtually inaugurating the mandatory pre-filing mediation program in 10 districts from the Secretariat yesterday. The minister said effective implementation of alternative dispute resolution could reduce the number of pending cases in the country by half within the next year. Putting importance on alternative dispute resolution, he further said, around 4.5 million cases are currently pending across the country against a backdrop of an inadequate number of judges. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said the government is taking tough stance against rumours, misinformation and cyberbullying. He said this at the weekly press briefing at the Secretariat yesterday. The Prime Minister's advisor said all administrative procedures have been completed for forming a special panel of lawyers to ensure swift and effective legal action against deep fakes, disinformation and cyberbullying on social media. The government will issue a gazette in this regard within a week, he added. Dr. Zahidur Rahman said the legal panel would not only act upon receiving complaints but would also have the authority to initiate legal action on its own initiative when necessary. He urged everyone to be aware of false and fabricated information. A discussion was organized in memory of the martyrs of the Milestone School and College tragic air accident at the National Institute of Burn and Plastic Surgery in the capital yesterday. At the discussion, Prime Minister's wife and Vice President of the Ziaur Rahman Foundation, Dr. Zubaida Rahman, speaking as the chief guest, said the courage, fortitude and humanity displayed by the teachers, students and parents following the tragic accident in the Milestone School and College will remain a glaring example for the nation. She said, the morale of the injured teachers and students of the Milestone tragedy is a source of inspiration for everyone. This is Bangladesh Betar giving you the news. Election Commission, EC, has decided to propose expanding the disqualification criteria for candidates in local government elections by making loan guarantors who become defaulters, bill defaulters, MPO-listed teachers, dual citizens and holders of profitable posts ineligible to contest. EC Secretariat Senior Secretary Akhtar Ahmed disclosed the decisions while briefing journalists after a commission meeting held at the Election Commission headquarters in Agarkar in the capital yesterday. He said the commission also decided to recommend incorporating the role of law enforcement agencies in the laws governing all five tiers of local government elections. EC Secretariat Senior Secretary Father said the EC would send its recommendations to the local government division for necessary amendments to the relevant laws. Takeda Pharmaceuticals dengue vaccine, Qdenga, has been approved by India's drug regulator, making it the country's first approved dengue vaccine. The Japanese drug makers India unit said this yesterday. The vaccine is expected to be available in India through private healthcare settings in the first half of 2027 following market authorization. It marks a significant step in the fight against dengue, a mosquito-borne viral disease. U.S. President Donald Trump has announced a 50% tariff on most imports from Canada. He made this announcement yesterday. Trump accused the neighboring country of unfair trade practices involving automobiles, alcoholic beverages, and dairy products. The move will heighten trade tensions between the two long-standing allies and could add pressure on prices while further straining bilateral economic relations. Kabaddi and Bangladesh has clinched the five-match two-nation women's Kabaddi test series against Nepal with a game to spare. Bangladesh secured 34-22 victory over the visitors in the fourth match, taking an unassailable 3-1 lead in the series at the National Kabaddi Stadium yesterday. Bangladesh's Brishti Bishash was named player of the match. The fifth and final match will take place tomorrow at the National Kabaddi Stadium. Dhaka Meteorological Office says due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Borishal and Chattogram divisions during next 48 hours commencing from 6 a.m. today. Due to heavy to very heavy rainfalls, landslide may occur at places over the hilly regions of Chattogram division. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south, southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamansingh, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Silhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Hajj package for 2027 announced. Minimum cost under government management is 5,05,000 taka. Implementation of alternative dispute resolution process will reduce case backlog by half in 1 year, says Law Minister. Government is taking tough stance against rumours, misinformation and cyberbullying, informs Prime Minister's Information and Broadcasting Advisor. Election Commission proposes barring MPO-listed teachers, dual citizens from contesting local body polls. India approves a vaccine for the first time to prevent dengue. And Bangladesh clinches five-match women Kabaddi series by 4-1, defeating Nepal. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। আদালতে মামলা দায়েরের আগে আপোষযোগ্য বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে যশোর সহ 10 জেলায় আনুষ্ঠানিকভাবে মামলা পূর্ব বাধ্যতামূলক মিডিয়েশন কার্যক্রম চালু হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল যশোর জেলা লিগ্যাল এইড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর কার্যক্রমকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী এক বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 20 লাখে নামিয়ে আনা সম্ভব হবে। আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিচারকের স্বল্পতার বিপরীতে প্রায় 45 লাখ মামলা বিচারাধীন রয়েছে। এই বিপুল সংখ্যক মামলার চাপ সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলা ও অধস্থন আদালত পর্যন্ত পুরো বিচার ব্যবস্থার উপর একটি বিরাট বোঝা সৃষ্টি করেছে। তাই প্রচলিত বিচার ব্যবস্থার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক ডক্টর আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জায়েদ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, স্পেশাল মিডিয়েটর ও অবসরপ্রাপ্ত জেলা জজ গাজী রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী আক্তারুজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার নিশাত সুলতানা, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ তুহিনুল ইসলাম, জিপি আব্দুল মোহামেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ই গফুর, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের আইনজীবী মোস্তফা হুমায়ুন কবি সহ জজশিপ ও ম্যাজিস্ট্রেসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা জেলা পুলিশের জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মামলা তদন্তের অগ্রগতি ত্বরান্বিতকরণ, ওয়ারেন্ট তামিল জোরদার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি ডাকাতি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় চলতি মাসে বিভিন্ন কল্যাণমূলক বিষয় ও পুলিশ সদস্যদের আবেদন উপস্থাপন করা হয় এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর ও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর, প্রশাসন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডল সহ বিভিন্ন পদমর্যাদার 35 জন পুলিশ ও নন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও গজরে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে একতরফার দাবিতে রাজপথে নামে হাজারো ছাত্র জনতা, তবে সেই শান্তিপূর্ণ মিছিলে নামে নৃশংস হামলা। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীদের লাঠিচার্জ, ইট পাটকেল আর গুলিতে রক্তাক্ত হয় চুয়াডাঙ্গা রাজপথ। আহত হন শতাধিক আন্দোলনকারী, তবে গুরুতর আহত হন অন্তত 46 জন। তাদের অনেকেই আজও বয়ে বেড়াচ্ছেন পঙ্গুত্ব কিংবা চিরস্থায়ী যন্ত্রণা। পঙ্গুত্ব বরণ করে একজন আন্দোলনকারীর সাথে কথা হলে তিনি সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন,
3: চোখে দেখা তিনটা লাশ, শেষ জায়গায় ডেট গুলি লাগছিল, তারপরেও আন্দোলন ছাড়ি নাই, আন্দোলন এক পর এক করেই গেছি। আর ওইদিকে পুলিশ তো গুলি করতে আছে একভাবে। রাত 12:30 সময় ঠিক তখন আমার পায়ে গুলি লেগে যায়।
2: এই আন্দোলনে ঢাকায় শহীদ হন চুয়াডাঙ্গার 2 সাহসী সন্তান। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ইঞ্জিনিয়ার শাহরিয়ার শুভ, যিনি শিশু সন্তানের জন্য খাবার কিনতে গিয়ে মিরপুরে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন, আর অন্যজন আলমডাঙ্গা উপজেলার ব্যবসায়ী মাসুদ রানা, তিনিও ওই মিরপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান। পরে তাদের নিথর দেহ ফিরে আসে গ্রামের বাড়িতে। আজও পরিবারগুলো সেই দিনের কথা ভুলতে পারেনি। শহীদ পরিবারের স্বজনরা জানালেন,
4: দুঃখের কথা কি বলবো, আমি সবকিছু সেই মেনটেন করি, তার ছোট ভাই সে পড়ার খরচ দিত, এক কথায় সবই সেই অলিনল।
5: মনে হয় আমার ভাই একটা ফাঁকা হয়ে আছে, খুব খারাপ লাগছে।
6: সুন্দর একটা ছোট্ট সংসার একেবারে ধুলায় মিশে গেল। আমরা চাই যে এই ফ্যাসিবাদীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
2: এই দুই শহীদের আত্মত্যাগ আজও চুয়াডাঙ্গাবাসীকে নাড়া দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক,
7: যারা আওয়ামী ফ্যাসি কায়েমে ভূমিকা রেখেছিল, তাদেরও যেন বিচার হয়, তাদের বিচারটাও যেন বাংলার মানুষ দেখতে পারে, আমরা দেখতে পারি।
2: রাজপথ এখন শান্ত, কিন্তু মানুষের হৃদয়ে গেঁথে আছে সেই জুলাইয়ের যন্ত্রণা। এবারের এই জুলাই আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রতিবাদ কখনো বৃথা যায় না, আর পতন ঘটায় স্বৈরাচার ও ফ্যাসিবাদের। হুসাইন মালিক, বাংলাদেশ বেতার, খুলনা।
1: চুয়াডাঙ্গার দর্শনা কেরু কোম্পানির মিলগেট এলাকায় গতকাল সপ্তাহব্যাপী বৃক্ষ ও পরিবেশ মেলা শুরু হয়েছে। জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর পর্যায়ে তবে দুপুর 12:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাপত্র বিশেষ অনুষ্ঠান জুলাই 36।

0: শ্রোতা বন্ধুরা, 2024 জুলাই আগস্টের ঘটনাবলী নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান জেগে উঠি একসাথে আজকের আয়োজন থেকে সবাইকে স্বাগত। 1947 দেশভাগের পর থেকে এদেশে একের পর এক বিভিন্ন আন্দোলন সংগ্রাম শেষে 71-এর মুক্তিযুদ্ধের জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলার মানুষের বিভিন্ন আন্দোলনের মধ্যে ছাত্র আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য। এরই ধারাবাহিকতায় 2013 শুরু হয় সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন। সে আন্দোলন শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হলেও পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। এই আন্দোলন 2018 আবারও শুরু হলে তৎকালীন সরকার কোটা সংস্কারের ঘোষণা দিয়ে একটি পরিপত্র জারি করে। তবে হাইকোর্ট সেই পরিপত্রটি অবৈধ ঘোষণা করলে 2024 আবারও শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। কিন্তু এবারের আন্দোলন স্তিমিত না হয়ে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে রূপ নেয় গণজাগরণে। দাবি উঠে সরকার পদত্যাগের। ছাত্র জনতার মিলিত আন্দোলন একসময় গণ অভ্যুত্থানে পরিণত হয়ে পতন ঘটায় সরকারের। আর এসব পাড়ি দিয়ে আমরা 5ই আগস্ট উপনীত হয়েছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে। বন্ধুরা, গ্রন্থিত অনুষ্ঠান জেগে উঠি একসাথে প্রথম পর্ব আপনাদের আগের অনুষ্ঠানে শুনিয়েছি, আজ আপনাদের শোনাবো এর দ্বিতীয় ও শেষ পর্ব। কোটার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে যে আন্দোলন শুরু হয়েছিল তার শেষাবধি শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য সকল শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে একটি বৃহত্তর আন্দোলনে রূপান্তরিত হয় এবং বাংলাদেশের দৃশ্যপটকে নতুন রূপ দেয়। আন্দোলন চলাকালে রংপুরের আবু সাইদ ছাড়াও সিটি বাজারের সামনে শহীদ হন বেতপট্টির বৌরানী জুয়েলার্সের স্বর্ণশ্রমিক এবং গণেশপুরের এলাকার বাসিন্দা মোকসেদুল ইসলাম মিলন। এবারে আমরা যাব মিলনের পরিবারের কাছে, শুনব সেদিনের দুঃসহ স্মৃতির কথা।
1: আমার হাজবেন্ড রংপুর বেতপট্টি স্বর্ণশ্রমিক ছিলেন, এক জুয়েলার্সে কাজ করত। 19 জুলাই হচ্ছে শুক্রবার, আমার হাজবেন্ড আবু সাইদের ভিডিওটা ফোনে ডাউনলোড নিয়ে এসে ভিডিওটা দেখে আর বারবার বলতো যে দেখো কিভাবে মারা গেল, আমাকে বারবার দেখাইতো। সে রাত্রেও দেখতো ঘুমানোর সময়, সে ওইটা দেখে খুব যন্ত্রণা মানে নিজেকে মনে করতো আর বলতো যে দেখো আবু সাইদ দেশের জন্য এত কিছু করলো। তো সেই বিদায় সেদিন মনে করেন যে কোটা আন্দোলনে যায়। 2টার দিকে বাসা থেকে বের হয়, নামাজ পড়ে আবার ওখানে গিয়ে 4:30 কি 5টার দিকে ওখানে গুলিবিদ্ধ হয়, সিটি কর্পোরেশনের বাজারের নিচে গুলিবিদ্ধ হয়। হওয়ার পরে বাসায় মানে হচ্ছে ফোন আসে, আমার হাজবেন্ড ফোনটা বাসায় যাওয়ার সময় রেখে যায়, বলে যে আমি নতুন মোবাইল কিনছি, 4-5 দিন হলো, সেটটা যদি ওখানে গেলে হারায় যায় মিছিলে, ওর জন্য সে সেটটা থুয়ে যায় বাসায়। যাওয়ার সময় বলে মোবাইলটা থুয়ে গেলাম, তুমি দেখিও। তো সেটটাতে অসংখ্যবার রিং আসে, আমি তো ঘুমাইছিলাম, ফোনগুলো রিসিভ করতে পারিনি। পরে আমার ছোট ছেলে আমাকে এসে 2 বার ডাকছে যে আম্মু বাহিরে রাস্তায় অনেক লোকজন, আম্মু সবাই বলতেছে বাবার নাকি বুকে গুলি লাগছে। তা আমি বললাম বাবা এটা মিথ্যা কথা, তুমি এটা বিশ্বাস করিও না, আবু সাইদ কালকে মারা গেছে না ওইটার বিষয়ে মানে কথা কইতেছে, এর জন্য তুমি মনে করতেছো বাবার বুকে গুলি লাগছে। এই কথা বাচ্চাটা বলে আমার বের হয়ে চলে গেল। তারপরে কিছুক্ষণ পর বাচ্চাটা আবার আসে, আসি বলে আম্মু আম্মু তুমি উঠো, কান্না করতেছে, বলতেছে মা মা উঠো না কেন, তুমি বাহিরে বের হয়ে দেখো রাস্তায় লোকে লোক হয়ে গেছে, আমার বাবার বুকে গুলি লাগছে, সবাই রাস্তায় কাঁদতেছে।
0: ২০২৪ 5ই আগস্ট সরকার পতনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকের সেই আন্দোলনকে

0: 9টার দিকে আমি বাজারে বসা, ওই সময় ও দেখতে আছি বাসা থেকে নামে, নামিয়ে আমার কাছে যাই, বলে আব্বু আমারে টাকা দেন আমি নাস্তা খাম। আমি ওর কাছে 50টা টাকা দিই, ও বলে আব্বু আমার এই 50 টাকায় নাস্তা হয় না। এই বলার পর আমি কই বাবা তো টাকা তোমার লাগে না, ও এই বললে একটা হাঁস দিল আমার দিকে। আমি বললাম বাবা তুমি কই যাও, কয় আব্বু আমি যাই টিসিবির মাল দিতে। 12:30টায় আমি এই ওর খবর পাই। আমি উত্তর বাড্ডা বাজারের অপর সাইডে দাঁড়ানে ওই সময় দেখছি অনেক লোক নিহত আসে আহত আসে। আমার ছোট ছেলে কয় আব্বা সুমন ভাই কই তো, আপনি কি বোঝেন না সুমন কই? আমি যাই আমার ছেলের লাশ পাইছি। তারপর আমার একটা ভাইরা ফোলা ছিল, ওর গাড়ি গেছিল একটা পিক আপ, ওই পিক আপে আমি আনি। পিক আপে যখন আমি লইয়া বাড্ডা মেন রোডে নামি তখন হেলিকপ্টারে শুধু গুল্লি করে। আমার একটা ওই সময় আমার নাতির বয়স মাত্র 18 মাস, তার কাছে সন্তানের লাশ আজ আমি একেবারে অসহায়, যেহেতু আমার বাড়িঘর কিছুই নাই, আমার সব নদীতে ভেঙে গেছে, ছেলেটার উপরেই আমার সংসার চলতো, যেহেতু আমি এত অসহায় যেটা বলার মতো না, যে আমার মতো যেন আর কোনো লোক অসহায় না হয়।
1: আন্দোলন চলাকালীন আহতদের অনেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদেরই একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইমন আজাদ সিয়াম চিকিৎসাধীন ছিলেন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে। তার কাছ থেকে জানব গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি।
2: আমার নাম সাইমন আজাদ সিয়াম, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে আছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। 19 জুলাই আমাদের কার্যক্রম শুরু হয়েছিল জানাজা গায়েবানা জানাজা নামাজের পরে। আমরা সবাই মিলে বসুন্তলা গেটে অবস্থান করি। ওই জায়গা থেকে কিছু দূর প্রায় 2-3 মিনিটের রাস্তা নর্দা বাস স্ট্যান্ডে আমাদের কিছু টিম ছিল, আমি সহ আরও 2-3 জন ফ্রেন্ড, আমার বোন ছিল, আমার বোনের ফ্রেন্ডও ছিল। ঠিক 4:30টার পরে একটা হেলিকপ্টার এসে টিয়ারশেল, আর এক সাইড থেকে টিয়ারশেল মারতেছিল, এক সাইড থেকে গুলি মারতেছিল। এই হেলিকপ্টারটা কমপক্ষে এলাকাতে আকাশে 4 বার রাউন্ড দিয়ে আসে, তো পুরো ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু আমাদের স্টুডেন্টের পরিমাণ এত ছিল যে আসলে সেটা সম্ভব হয় না। কিন্তু অনেক আহত হয়েছিল, অনেক নিহত হয়েছিল, আমাদের চোখের সামনে 2-3 জন পরে গিয়েছিল। তাদের একজনের হাতে লেগে আরেকজনের মাথায় লাগিয়েছে, এরকম 3 জন, 2 জন আহত, 1 জন নিহত, এরকম হয়েছিল। ঠিক 5:30 দিকে আমি যেহেতু গলির যেই গলি থেকে ছাত্রলীগের কর্মীরা যে রামদাও নিয়ে হেলমেট নিয়ে দাঁড়াইছিল, হেলমেট পরে, তো ওই ঠিক গলির মাথায় মুখেই দাঁড়াইছিলাম সামনে, তো হঠাৎ করে দেখি কি 2-3 জন পিস্তল তাক করে বসছে। তো যখন পিস্তল তাক করছে তখন আমি আমার মাথা বাঁচানোর জন্য ডান হাত উপর তুলছিলাম মাথা বাঁচানোর জন্য, তো ঠিক ওই মুহূর্তে ঠাস করে একটা আওয়াজ হলো আমার আর্মসে, ডান হাতের আর্মসে কিছু একটা লাগছে, আমি ফিল করছি, আমার পুরা শরীর ঝাঁকিয়ে খাইছে, আমার হাত ইনস্ট্যান্ট পড়ে গেছিলো যখন গুলি খেয়েছিলাম, তখন আমার ইনস্ট্যান্ট পড়ে গেছিলো। তাহলে 4-5 সেকেন্ড আমি তদ্দা খেয়ে গেছি যে কী হচ্ছে, কারণ এটা তো আমার জন্য নর্মাল না, এই ফিলিংসটা তো আমার কোনো নর্মাল না। তখন আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে কী হচ্ছিলো, তখন আস্তে আস্তে যখন ব্যথা বাড়তেছিলো তখন হাত থেকে আমার ফিঙ্কি দিয়ে রক্ত বেরোচ্ছিলো। তো আশেপাশে সিনারিটা আমি একবার দেখলাম, ওরা কিন্তু এলোপাথারি গুলি করে যাচ্ছিলো। আমি যখন আশেপাশে দেখলাম যে আমার আরও ডান পাশে 2 জনের লাশ পড়ে আছে, তারা নড়তেছে না, ওদের এখান থেকে রক্ত পড়তেছে, আরেকজন হলো ল্যাংড়ায় ল্যাংড়ায় পিছিয়ে আসতেছে, আর 2 জন অনেকজনকে ধরে নিয়ে যাচ্ছে, অনেক আহত হচ্ছিলো। হঠাৎ করে দেখি একটা ছেলে হামাগুড়ি দিয়ে রাস্তার এক সাইডে যাওয়ার চেষ্টা করতেছিলো, কিন্তু কিছুক্ষণ পরে সে আর নড়তেছিল। আমি আরেকটু পিছিয়ে থাকায় তখন দেখি একটা 55 বছরের একটা বৃদ্ধ বয়সের নর্মাল পথচারী, সে বুকে হাত দিয়ে চিল্লাচ্ছে আর তার বুক থেকে রক্ত বেরোচ্ছে। আর ঠিক আমার ঠিক বাম পাশে আমার পায়ের নিচে একটা 10-12 বছরের বয়সে একটা ছেলে ছিল, তো ও দেখি কি রাস্তা, ওর রাস্তায় পড়ে আছে, ওর ঠিক ডান সাইডের মাথা থেকে পানির মতো রক্ত বেরোচ্ছে, রক্তের ঝর্ণা বেরোচ্ছে। তো আমার আমি ওরে দেখে ওকে দেখে আমি আর সেকেন্ড কোনো থট না, আমি ওকে কোলে করে নিয়ে সাইডে আসার চেষ্টা করি। তো কোলে করে যখন নেওয়ার চেষ্টা করি, কোলে নিতে পারতেছিলাম না, তখন আমার হাত অকেজ হয়ে গেছিল। তো ওকে নেওয়ার সময় কোলে নিতে পারতেছিলাম না, তো ইনস্ট্যান্ট ওর কলার ধরে আমি সাইডে হেসড়ে হেসড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো 4-5 কদম দেওয়ার পর পিছন থেকে আরেকটা গুলি কোমরে করে আমার।
1: কোটা সংস্কার আন্দোলন একসময় মুক্তির আন্দোলনের রূপ নেয়। আন্দোলনকে এমনভাবে গুরুত্ব আরোপ করে বাংলাদেশ বেতারের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, আন্দোলনের নেতৃত্ব

0: দানকারী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।
1: এই আন্দোলনটি মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে উঠেছিল। 5ই জুন হাইকোর্ট একটি রায় দিয়ে সরকারি চাকরিতে যে 56% কোটা, সেই কোটাটি ফিরিয়ে এনেছিল হাইকোর্টের রায়ের মাধ্যমে, যেটি 2018 সালে আন্দোলনের প্রেক্ষিতে বাতিল হয়েছিল। ফলে শিক্ষার্থীরা খুবই ক্ষুব্ধ ছিল, এবং যেহেতু এটি একটি ন্যায্য দাবি ছিল এবং সরকারি চাকরিতে 56% কোটা একটা স্পষ্টত বৈষম্য, ফলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে যাই এবং শিক্ষার্থীদের সাথে জনসংযোগ করি, এবং আমরা শিক্ষার্থীদের সাথে লাইব্রেরি থেকে বের হয়ে একটি বিক্ষোভ কর্মসূচি দিই। সেটিই মূলত এই আন্দোলনের শুরু, এবং পরবর্তীতে 1 জুলাই থেকে টানা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে, এবং কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনটি একটি পর্যায়ে জাতীয় মুক্তির আন্দোলনে রূপ নেয় এবং স্বৈরাচারের পতন ঘটায়। এই আন্দোলনে শুরু থেকেই তো নানামুখী চাপ ছিল। সেই সময়ের যে স্বৈরতান্ত্রিক সরকার, তার পক্ষ থেকে নানা ধরনের ভয়, ভীতি, হুমকি, আবার অন্যদিকে নানা ধরনের প্রলোভন, নানাভাবে তারা চেষ্টা করেছে এই আন্দোলনকে দমন করার, এই আন্দোলনকে নিষ্ক্রিয়, নিস্তেজ করে দেওয়ার। এবং আরো যেটি আমাদের অভিজ্ঞতা হয়েছে, যে এই আন্দোলনে আমরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে মানুষের সমর্থন পেয়েছি, মানুষ যেভাবে রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে, এটি আমাদের জন্য অকল্পনীয় ছিল। আমরা এটা হয়তো আশা করিনি, কিন্তু সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সকলেই যেভাবে নেমে এসেছে, সবাই কাঁধে কাঁধ মিলে সারা দেশের শিক্ষার্থীরা নেমে এসেছে, এই অভিজ্ঞতাটি আমাদের জন্য আর কি অকল্পনীয় ছিল। আমাদের যে সাহসী ভাই বোনেরা শহীদ হয়েছে, তাদের আত্মত্যাগের ফলেই আসলে মৃত্যু ভয়কে জয় করা সম্ভব হয়েছে। প্রতিটি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যে এতগুলা মানুষের জীবন গিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, ফলে আমরা যাতে সেই পুরনো বাংলাদেশে ফেরত আর না যাই, আমরা যাতে এই বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ফেরত না আসতে পারে, একটি গণতান্ত্রিক, আমরা সামাজিক ন্যায় বিচারের এবং মানবিক মর্যাদার বাংলাদেশ যাতে পাই। এবং এই আন্দোলনের শুরু থেকেই 2টি মূল মন্ত্র ছিল, যে আমরা একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়তে চাই। ফলে সমাজের প্রতিটি সেক্টরের বৈষম্য যেদিন দূর হবে, সেদিন আসলে এই আন্দোলন সম্পূর্ণভাবে সফল হবে। এবং আমরা আরেকটি কথা বলেছিলাম, যে আমরা মেধাভিত্তিক সমাজ ও রাষ্ট্র চাই, যেখানে মেধাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। ফলে মেধাভিত্তিক এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠন করা এই আন্দোলনের অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল। এই অভ্যুত্থানের এই আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুতিগুলোই পূরণ হলেই একজন নাগরিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হবে যে বাংলাদেশে এই যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানটি পূর্ণাঙ্গ সফলতা পেয়েছে।
0: জুলাই আগস্ট 2024 সালের ছাত্র জনতার বিদ্রোহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়। এটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপের শক্তি প্রদর্শন করে এবং বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের জন্য অব্যাহত সমর্থনের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন ভবিষ্যতের সংস্কারের বিষয়গুলোর সমাধান নিশ্চিত করা অপরিহার্য, এমন প্রত্যাশা নিয়েই শেষ করছি গ্রন্থিত অনুষ্ঠান জেগে উঠি একসাথে। দূরেরও কাছের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, শুনলেন আমাদের আয়োজন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাপথ্য বিশেষ অনুষ্ঠান জুলাই 36। তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, আপনাদের এই মুহূর্তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন শাহানা সুলতানা বিউটি, গানের কথা লিখেছেন ফেরদৌসী লাবনী, সুর করেছেন শাহ আলম বাদল।

এবারে গানটি শিল্পী শেখ মুস্তাক আহমেদ, গানের কথা লিখেছেন অশোক কুমার দে, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যিই বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, শুনছেন বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে নিজের গানে কণ্ঠ দিয়েছেন সাইদুর রহমান সাইদ, আর এই গানটি সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

বর্ণারীতি সব শেষে গিয়েছেন নূরে ইয়াসমিন জলি, গানের কথা লিখেছেন ফিরোজ খান নুন, সুর করেছেন শেখ আলী আহমেদ।

গানটির সাথে শেষ হলো স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল ৯টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহরিয়ার মুস্তফা। ঘোষণা করা হয়েছে 2027 সালের হজ প্যাকেজ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে গতকাল নতুন হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে এবছর সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ একের খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ দুইয়ের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামরিক কর্মকর্তা থেকে জননন্দিত রাজনৈতিক নেতায় রূপান্তর এবং দেশে বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের ভিত্তিমূল গঠনে মশিউর রহমান জাদু মিয়ার রাজনৈতিক অবদান ছিল অনস্বীকার্য। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান জাদু মিয়ার 102তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে জাদু মিয়ার রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের এমনভাবে কাজ করতে হবে যেন তারা শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করেন। শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে, তাদেরকে নৈতিক মূল্যবোধের সাথে গড়ে তুলতে হবে। এজন্য প্রধানমন্ত্রী পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ প্রভৃতির উপর গুরুত্ব দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনে ঋণখেলাপির গ্যারান্টর, বিদ্যুৎ, গ্যাস, পানি ও ভূমিকর সহ বিভিন্ন সেবার বিল খেলাপি, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি জানান, 5 স্তরের স্থানীয় সরকার আইনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেছে ইসি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানিয়েছে, দেশের 3টি নদীর 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পয়েন্টগুলো হল কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট ও সোমেশ্বরী নদীর কলমকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে ও পরবর্তীতে স্থিতিশীল থাকতে পারে। আজ লালমনিহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে। আগামী 24 ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ভারতের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের ডেঙ্গু প্রতিরোধী টিকা কিউ ডেঙ্গার বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। গতকাল জাপানি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির ভারতীয় শাখা এই তথ্য জানিয়েছে। বাজারজাতকরণের অনুমোদনের পর 2027 সালের প্রথমার্ধে বেসরকারিভাবে টিকাটি ভারতে বাজারজাত করা হবে। মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। খেলার খবর কাবাডি। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত 5 ম্যাচের নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে গতকাল নেপালকে 34-22 পয়েন্টে পরাজিত করে 3-1 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ নারী কাবাডি দল। আগামীকাল একই ভেন্যুতে দু দলের মধ্যে সিরিজের প্রথম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে মিষ্টি সকালে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবি গানের অনুষ্ঠান রূপালীর আয়োজনে, প্রতিদিনের মতো রূপালীর আয়োজনে আপনাদের জন্য যে সবকটি মাধ্যম নিয়েই আজ উপস্থিত হয়েছি তা কিন্তু নয়, একটি মাধ্যম কম আছে যার জন্য মনটাও একটু খারাপ আছে, যেমনটি আকাশের মন খারাপ। যদিও একটু ঝকঝকে আকাশ হলেও আকাশের মন কিন্তু পুরোপুরি ঠিক হয়নি, হঠাৎ করে ঝরে পড়ছে বৃষ্টি, হঠাৎ করেই আবার হচ্ছে রোদ। তো যাই হোক, আমাদেরও মনের ভিতরে একটু রোদ্রির আশা পাচ্ছি, কারণ আপনাদের সাথে তো কথা হবেই, আর বৃষ্টি হচ্ছে এই জন্য যে আপনাদের ফোন আপনাদের চিঠি আমরা পাইনি। তো যাই হোক, আমরা কিন্তু ভীষণভাবে প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন সুন্দর সুন্দর লেখা চিঠিগুলো, আর সেই চিঠিতে থাকবে আবেগ ঘন কথা এবং সেই সাথে আপনাদের পছন্দ করা গান। তো যাই হোক, তারপরেও কোনো কথা নেই, আপনাদের সে আয়োজনে তো আমাদের চোখ ফেরাতেই হবে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং
1: নূরজাহান আক্তার।
0: হ্যাঁ, আরও আছেন আমাদের সাথে প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। যদিও চিঠি আসেনি, তারপরে একটু মনে করিয়ে দেওয়া দরকার না
1: অবশ্যই বন্ধুদের,
0: আমরা কিন্তু ওই ঠিকানাতেই আছি,
1: আমরা কিন্তু প্রত্যাশা করি যেহেতু বন্ধুদের চিঠির, এই জন্য নাম্বারটি সহ আমরা বন্ধুদেরকে চিঠির ঠিকানাটাও বলে দেব। চিঠি লেখার ঠিকানা রূপালি প্রযত্নী পরিচালক,
0: প্রযত্নী আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আমি আবারও বলছি, লিখতে হবে আমাদেরকে রূপালি প্রযত্নী আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। আর ফোন করতে হবে সেই পুরনো নম্বরে, পুরনো ঠিকানা যেহেতু রয়েছে পুরনো নম্বর
1: অবশ্যই তাই, 01974-121970 এই নম্বরটি রয়েছে বন্ধুদের উদ্দেশ্যে খোলা। আমরা কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের মাঝেই বন্ধুদের সাথে কথা বলে নেব।
0: তাই আমরা বলবো যে আপনাদেরকে যে ভীষণ ভালোবাসি, আপনাদেরকে প্রেমে পড়েছে, মন প্রেমে পড়েছে।
1: রং নাম্বার
0: গুলো ঠিক নাম্বারই কিন্তু ফোন করতে পারেন।
1: হ্যাঁ ঠিক তাই। তো নিত্যানন্দ রায়মহল খুলনার বন্ধুর অনুরোধে এই গানটি শুনে নেব, রং নাম্বার ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা রূপালী রাজনের ছায়াছবির গান শুনছেন। এবারে গানটি শোনাব আফজাল মোল্লা ডেওয়াটালা বটিয়াঘাটার বন্ধুর অনুরোধে বেদের মেজ ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও এন্ডু কিশোর।

0: প্রিয় শ্রোতারা, এই মুহূর্তে আপনাদের সবাইকে ফোন ইন পর্বে জানাচ্ছি আমন্ত্রণ। 01974121970 সে পুরনো নম্বরে রয়েছে আমরা। অনুরোধ করব, যেহেতু আজকে চিঠি আসে নাই, তাই বন্ধুরা খুব সংক্ষেপে নাম ঠিকানাটা জানিয়ে অনেক বন্ধু আমাদের সাথে যোগদান করবেন। যদি অনেক কথা বলেন তাহলে কিন্তু আমাদের বন্ধুদের সাথে বেশি কথা, মানে বেশি বন্ধুদের সাথে
1: কথা বলার সুযোগটা হারিয়ে ফেলবো আমরা। তো আমরা চাবো যে সবাই যেন অল্প কথায়
0: বেশি বন্ধুরা আমাদের সাথে যোগ দেয়।
1: ঠিক তাই। তো নিয়ে নেব প্রথম ফোন কলটি, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা সবাই ভালো আছি।
2: আমি বুলবুল আহমেদ, কাঁচিপাড়া থেকে। আপু
1: জি,
2: ছায়াছবির নাম মুখোমুখি।
1: আচ্ছা, ঠিক আছে, অবশ্যই সাথে থাকবেন, আর আমরাও চেষ্টা করব আপনার অনুরোধটি রাখার। নিয়ে নেব পরবর্তী ফোন কলটি, দেখে নেব এই মুহূর্তে কোন বন্ধু রয়েছে।
0: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো,
1: দুঃখিত,
0: সংযোগ পেতে না পেতে, মানে পাবার সময় হতে না হতে যাওয়ার সময় হয়ে যাওয়ার মতো
1: অবস্থা,
0: সংযোগ পেতে না পেতে বিচ্ছিন্ন। তো যাই হোক, পরবর্তী বন্ধু কে আছেন?
1: 01974121970 এই নম্বরে রয়েছে খোলা আপনাদের উদ্দেশ্যে। তো দেখে নেব
0: এবারে কে আছেন বন্ধুরা। হ্যালো, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, বলুন।
3: আপু আপনারা সবাই কেমন আছেন?
0: অনেক ভালো আছি।
3: আপু আমি দেয়ারা রক্ষা থেকে লাভলু বলছিলাম, দুই বছর পরে আপনাদের সঙ্গে কানেক্টেড হলাম।
0: আচ্ছা, এটা তো আমাদের মন খারাপ হলো।
1: লাভলু
0: হ্যাঁ, ভালো, দেয়ারা খুলনা থেকে, তাই তো? হ্যাঁ, এবার

0: চরম আঘাত ছবির গান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করবো আমরা পছন্দের গানটি শুনিয়ে দিতে, যেহেতু আপনি আমাদের সাথে অনেকদিন পরে যুক্ত হলেন, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, প্রতিদিন শুনতে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গানটি।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা সবাই ভালো আছি। জি হ্যাঁ,
0: কয়দিন থেকে আপনি কাশ্মালা প্রেম ছবির গান শুনতে চেয়েছেন, আমরা কাশ্মালা প্রেম শোনার গান শোনার চেষ্টা করছি, আপনি অপেক্ষায় থাকুন, শুনতে পাবেন অবশ্যই। তো অবশ্য আপনার অভিযোগ কোনোদিনই কমবে না, একটু আগেই বলতে গেছেন আমার গান তো শোনানো হয় না। হ্যাঁ, আমরা এখানে নাটক শোনাই তো।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: মহেশকুন্ডি,
0: হ্যাঁ হ্যাঁ বলুন। আমরা তো না, হ্যাঁ কি ছিল আমার, আচ্ছা ঠিক আছে
1: ঠিক আছে, আমরাও কিন্তু আগের মতো আছি, অনুরোধ রাখছি এবং প্রতিনিয়ত বন্ধুদের গানও শোনাচ্ছি, তাই না?
0: অবশ্যই তাই। মহেশকুন্ডি বাস স্ট্যান্ড থেকে, তাই না?
1: হ্যাঁ হ্যালো,
3: হ্যালো নমস্কার।
1: জি আদাব,
3: আমি নিরঞ্জন রূপসা খুলনা থেকে বলছি।
0: রূপসা খুলনা থেকে কি কে বলছিলেন?
3: নিরঞ্জন রূপসা।
1: নিরঞ্জন,
0: নিরঞ্জন জি, মায়ের কথা বলতে গেলে আর কিছু বলার অপেক্ষা থাকে না, তাই না?
1: মার সাথে আসলে অন্য কোনো কিছুর তুলনা হয় না, কোনো কিছু না, তাই না?
0: কিছু না, মা তো মাই। আচ্ছা এবারে কে আছেন? জি ওয়ালাইকুম আসসালাম,
1: তুমি অন্তরের ভেতর।
0: আচ্ছা, আমরা টুকরো টুকরো করে দেখার কোন প্রয়োজন নেই, কারণ জানি আমরা আপনাদের ভালোবাসার মানুষ, আপনারাও আমাদের ভালোবাসার মানুষ,
1: তাই তো বারবার ফিরে আসি বন্ধুদের কাছে, এই যে ফোন ইন এর মাধ্যমে, চিঠির মাধ্যমে, তাই না?
0: অবশ্যই।
1: হ্যালো
4: দিদি নমস্কার।
1: জি আদাব,
0: ফকন দা।
1: জি
4: দিদি ভালো আছেন তো? সবাই
1: জি ভালো আছি।
4: আমাকে শোনাবেন ওদের নাম হচ্ছে
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর গানের অনুরোধ করেছেন আপনি, সাথে থাকুন, অবশ্যই শুনতে পাবেন কোন আয়োজনে।
0: হ্যালো, শুভ সকাল, পলাশ কুমার সরকার। আর ভালো লাগে না সত্যি, এত দুঃখ এত কষ্ট কেন?
1: না না, আমরা তো আছি আপনাদের সাথে প্রতিনিয়তই, আপনাদের সাথে কথা হচ্ছে,
0: ভালো লাগা ভালোবাসার অনুষ্ঠানে যখন থাকবো তাহলে কেন এত দুঃখ কষ্ট, আমরা আছি তো, তাই না?
1: ঠিক তাই।
0: আচ্ছা যাই হোক, এবারে কে আছেন? অনেক ভালো আছি, আপনাদের কথা শুনলে আরো ভালো লাগে,
4: তাই
0: বলুন কে বলছিলেন কোথা থেকে? নিত্যানন্দ দা, হ্যাঁ বলুন। কেন এই পৃথিবীতে আসা, ভালো লাগে না সত্যি, বড় একটা জীবন থাকবে,
1: অনেক ভালোবাসবো, অনেক দিন বাঁচবো, তাই না?
0: ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে আসা, তো যাই হোক,
1: তারপর ছোট জীবনে কিন্তু, হ্যাঁ ছোট জীবনেই কিন্তু অনেক সুন্দরভাবে বাঁচা
0: যায়, অনেক কিছু করা যায়,
1: অনেক কিছু করা যায়, অন্যের জন্য করা যায়, নিজের জন্য করা যায়, তাই না?
0: অবশ্যই তাই।
1: হ্যালো
5: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম,
5: আপনি ভালো আছেন?
1: জি
5: লগ্নাপুর ছোট ভাই রাজমিস্ত্রি।

0: আর কারো ভাই নাই, এটা কোনো কথা হলো? আমরা শুনিয়ে থাকি, এটাই হচ্ছে কথা।
1: তবে পুরোটা আয়োজন ধরে এজন্যই থাকতে বলা হয় যে কোনো এক সময় অবশ্যই আপনাদের অনুরোধের গানটা শোনানো হবে।
0: তো যাই হোক, অনুরোধের কথাটা জানতে চাই। অনেক ভালো আছি।
1: হ্যাঁ, এখন আপনি বলেন আপনার অনুরোধটা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: চেষ্টা করব বন্ধুকে যে কোনো একটি গান শুনিয়ে দেওয়ার।
0: আসলে আমরা কারোর জন্য স্পেশাল সময় দিতে চাই না, তারপরও আমরা সব বন্ধুদেরকে অনুরোধ করি যতটা সম্ভব সংক্ষেপে নাম ঠিকানাটা বলে অনুরোধের কথাটি জানালে অন্য বন্ধুরা সুযোগ পায়, যে কথা শুরুতেই বলেছিলাম। তো যাই হোক, এই মুহূর্তে শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো আবার গানের কাছে। হ্যালো, জি হ্যালো, হ্যালো
1: হ্যালো, কে আছেন?
0: সেলিম সেলিম রেজা শৈলকুপা ঝিনাইদহ। হ্যাঁ বলুন।
1: আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।
0: ছবি থেকে গানটা তো নাকি কি?
1: গোলাপি শুভেচ্ছা আমাদেরকে দিচ্ছেন বন্ধু, আপনার অনুরোধটি বলেন।
2: আমাকে আজকে গান
1: অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ফোন ইন পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। বন্ধুদের যারা আমাদের সাথে অংশগ্রহণ করছেন অসংখ্য ধন্যবাদ, যারা করতে পারেননি আগামী কোনো আয়োজনে অবশ্যই বন্ধুদের সাথে কথা হয়ে যাবে
0: বলে নেব বলে আমাদের প্রত্যাশা। তো যাই হোক, আবার ফিজি গানের কাছে শুনছিলেন আপনারা রূপালের আয়োজনে আপনাদের পছন্দ করা গান। এবারে শোনাবো দুই বধূ আর মাত্র একটা হিসাবে।
1: আচ্ছা যাই হোক, এই এই ছবি থেকে আমরা গান শুনবো কুমার বিশ্বজিৎ ও কনক চাপার কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, দেওয়াতলা
0: দেওয়াতলা বন্ধু।

প্রিয় শ্রোতা, আমরা আপনাদেরকে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ মনে রাখি যে আপনারাও আছেন আমাদের সাথে সবসময়। তো যাই হোক, এবারে চলুন আবারও গান শুনে আসি। আমাদের এবারের আয়োজনে রয়েছে আলী কেন গোলাম এই ছবির গান, কনক চাপা এবং সলমান শাহর কণ্ঠে। শুনতেছে পলাশ কুমার সরকার, কাঞ্চননগর ডুমুরিয়া থেকে অনুরোধ করেছিলেন।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক দুই হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের গান। এবারের গানটি শোনাবো অন্তর্জালা ছায়াছবি থেকে, ইব্রাহিম এর পছন্দে। আপনি মোড়লগঞ্জ বাগেরহাটের বন্ধু পলাশ ও বেলি আফরোজের কণ্ঠে।

0: কি গল্প কো?
1: প্রিয় শ্রোতা, শুনছেন রূপালীতে আপনার তো পছন্দ করা গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আমার নাই কোনো নাম, নাই নাই কোনো ঘর, নাই পরিচয়হীন সবকিছু।
2: হ্যাঁ, তবে চাচ্চু ছায়াছবি থেকে আমরা এই গানটা শুনবো।
1: চাচ্চু ছবি থেকে গান শুনলে আমাদের কিন্তু নাম, ঠিকানা, পরিচয়, ফোন নম্বর সবকিছু
2: আছে।
1: বাংলাদেশ বেতার খুলনা আর ফোন নম্বর হচ্ছে 01974121970। তো সবকিছু ভালো লাগা ভালোবাসার ভেতরেই আপনাদের পছন্দের গান শোনাবে এবারে এন্ড্রু কিশোর এবং দীঘির কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে খোকন চন্দ্র আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছেন।
3: কোনো গল্প নাই, যা আছে সব নিয়তের খেলা,
4: তাই বলো।

অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ, তাই নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও লোড পরীক্ষা করুন। যেখানে সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ না ফেলে নিরাপদ স্থানে ফেলুন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলা বাতির ব্যবহার বন্ধ রাখুন। আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিন। হাতের কাছে সবসময় দুই বালতি পানি এবং বালু মজুদ রাখুন। অগ্নি নির্বাপনে সতর্ক হন। বন্ধুরা, আমরা প্রায় প্রান্তিকে চলে এসেছি। শোনাব আরো একটি গান, আমার মন এত পাগল যে। আপনাদের জন্য রয়েছে পাগল হয়ে অস্থির হয়ে মনটা, তাই চলুন সেই গানটি শোনাবো। তবে হ্যাঁ, আরো একটি গান রয়েছে আমাদের তালিকাতে, এ দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নেই। দুই পয়সার আলতা ছবির গান ইসলাম উদ্দিন, আপনি শাহবাজপুর শৈলকুপাতেকে অনুরোধ করেছিলেন। আর স্বজন ছবির গান কুমার সানু এবং অলকা ইয়াগনিকে কণ্ঠে শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ আলতাফ হোসেন চাঁদপুর থেকে। আমরা যে কোনো একটি গান শোনাবো।

প্রিয়শ্রোতা, এই গানটির সাথে শেষ হলো বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। আগামীকাল ঠিক একই সময় সকাল 9:05 আপনাদের সাথে কথা হবে এই আয়োজনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ সকাল। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা হাসরা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে কথা হবে আপনাদের সাথে দ্বিতীয় অধিবেশনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সে প্রত্যাশায় শুভ সকাল।

بسم الله الرحمن الرحيم. السلام عليكم. বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাকসুদা আক্তার। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে গতকাল নতুন হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ ১ এর খরচ ধরা হয়েছে ৬১৫২৬৩ টাকা এবং হজ প্যাকেজ ২ এর খরচ ধরা হয়েছে ৫০৫৬৪৮ টাকা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের সন্তান মনে করে তাদেরকে শিক্ষাদান করতে হবে, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। তিনি গতকাল রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনে ঋণ খেলাপির গ্যারান্টার, বিদ্যুৎ, গ্যাস, পানি ও ভূমি কর সহ বিভিন্ন সেবার বিল খেলাপি, এমপিও ভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ৫ স্তরের স্থানীয় সরকার আইনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেছে ইসি। জুলাই মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.০১৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.১% বেশি। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি অর্থ বছরের শুরুতেই রেমিটেন্স প্রবাহের এই শক্তিশালী ধারা দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে রেমিটেন্স আয়ের ইতিবাচক গতি অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানিয়েছে, দেশের ৩টি নদীর ৪টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পয়েন্টগুলো হল কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মার্কুলি পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট ও সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে ও পরবর্তীতে স্থিতিশীল থাকতে পারে। আজ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইউক্রেনের সেনা প্রধানের পদ থেকে অলেকজান্ডার সিরস্কিকে সরিয়ে মিখাইলো দ্রাপাতিকে তাঁর স্থলে নিয়োগ দেওয়া হয়েছে। রাজধানী কিয়েভে সেনা প্রধান অপসারণের দাবিতে কয়েকদিনের বিক্ষোভে প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সেনা প্রধানের পদে রদবদলের এই সিদ্ধান্ত নিলেন। ভারতের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের ডেঙ্গু প্রতিরোধী টিকা কিউডেঙ্গা এর বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। গতকাল জাপানি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ভারতীয় শাখা এ তথ্য জানিয়েছে। বাজারজাতকরণের অনুমোদনের পর ২০২৭ সালের প্রথমার্ধে বেসরকারিভাবে টিকাটি ভারতে বাজারজাত করা হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ
3: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা একটা পাঁচ মিনিটে। চলো ইংরেজি শিখি, ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধে ছটা দশ মিনিটে। আধুনিক গান শুনবেন আফরোজ আরা রেনুর কণ্ঠে দুপুর সাড়ে বারোটায়। বিকেল তিনটে পাঁচ মিনিটে এবং চারটে পাঁচ মিনিটে রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত শুনবেন অশোক সাহার কণ্ঠে দুপুর বারোটা কুড়ি মিনিটে। বাউল গান নিশিকান্ত বৈরাগীর কণ্ঠে দুপুর বারোটা চল্লিশ মিনিটে। বেলা আড়াইটায় মাটি ও মানুষ পল্লী গানের অনুষ্ঠান। পাঁচ মিশালি গান শুনতে পাবেন বিকেল সাড়ে তিনটায়। এছাড়া এফ এম 88.8 মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র রাত নটায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, আগামী 27 জুলাই সোমবার বিকেল 4টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হবে। মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়ার রহমান মতি। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরীতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সমস্ত পরিবেশ তৈরির পাশাপাশি নগরীতে বিদ্যমান প্রতিষ্ঠানসমূহের পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা বেশি জরুরি, কারণ এর সাথে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত হওয়া সহ শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গতকাল খুলনা মহানগরীর দৌলতপুর সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজে রেসপন্সিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদ সম্পাদক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, রেড ক্রিসেন্ট সোসাইটি সমন্বয়কারী, কলেজের প্রজেক্ট অ্যাসোসিয়েটস, জাতীয়তাবাদী ছাত্রদল, কলেজ শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে ডাস্টবিন স্থাপন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম, তাপদাহ মোকাবেলায় সবুজায়নের সবজি বীজ বিতরণ ও বৃক্ষরোপণ, কলেজ ক্যাম্পাসে পুকুর সংস্কার ও ড্রেন পরিষ্কার এবং তাপদাহ রোধে সচেতনতা বৃদ্ধি এবং হাইজিন সচেতনতা স্বাস্থ্যসম্মত হাইজিন কিট বিতরণ করা হচ্ছে। কলেজের 30 জন যুব সদস্য কার্যক্রমগুলো বাস্তবায়ন করবে। রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের ইউথ ক্লাইমেট অ্যাম্বাসেডর টিম এর আয়োজন করে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষক অভিভাবক ছাত্রীদের পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে খুলনা সবরীনাচে মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এক মত বিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এতে প্রধান অতিথি ছিলেন। সভায় শিক্ষার গুণগত উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা, নিরাপদ ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক অভিভাবক শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হয়। কলেজের অধ্যক্ষের সভাপতিতে রূপসা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক, ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি হল রুমে গতকাল রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসব 2026 অনুষ্ঠিত হয়। জেলা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোহাম্মদ শহীদুর রহমানের সভাপতিত্বে জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ডা আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্নেশা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাবেক জেলা শিক্ষা অফিসার, জেলা সাহিত্য পরিষদের সদস্য, শিল্পী ও সাহিত্যপ্রেমীরা সমুপস্থিত ছিলেন। জেলা সাহিত্য পরিষদের আয়োজন করে। অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় খুলনার দিঘলি উপজেলা যোগীপুল ও আড়ংঘাটা ইউনিয়নে। ক্ষতিগ্রস্ত 75 পরিবারের মধ্যে গতকাল 10 কেজি করে চাল বিতরণ করা হয়। যোগীপুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ করেন। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে জেলা নির্বাহী অফিসার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। পরে জেলা প্রশাসক ফুরে জান্নাত উপজেলা সেনহাটি ইউনিয়নের বেলেঘাট পশ্চিম পাড়ায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত 75 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। কুষ্টিয়া জেলা পরিষদের সভাকক্ষে গতকাল 25 উন্নয়ন প্রকল্পের জন্য 19,78,750 চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন। জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরা দেবাটা উপজেলার পারুইলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল 25 এতিম শিশুর মধ্যে খাদ্য সামগ্রী, নতুন কাপড়, হাইজিন প্যাক বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যানের সভাপতিতে প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার, প্রোগ্রাম অর্গানাইজার, ওইপি সদস্য সহ উপকার ভোগীরা এই সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেকে 30 কেজি চাল, 6 কেজি তেল, 3 কেজি ডাল, 3 কেজি চিনি ও 6 কেজি মৌসুমি ফল দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া ঘোষপাড়া বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে একটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 1,00,000 টাকা জরিমানা আদায় করা হয়। খেলার খবর, কাবাডি। মাগুরার মোহাম্মদপুর উপজেলার কাশীপুর সিন্দাইল বলফিল্ড মাঠে কাবাডি টুর্নামেন্টে গতকাল খেলায় পুলুম একাদশ 38-2 পয়েন্টে শুরু শোনা একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধুর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাহিদ সুলতানের কণ্ঠে একটি দেশের গান। গানে কথা লিখেছেন মোহাম্মদ রেজাউল করিম।

0: দেশের গানটি শুনলেন নাহিদ সুলতানার কণ্ঠে।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দুখানি রবীন্দ্রসঙ্গীত অশোক সাহার কণ্ঠে।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান আফরোজ আরা রেনুর কণ্ঠে। প্রথম গানের কথা লিখেছেন সুশান্ত সরকার।

প্রথমে সুশান্ত সরকার এবং পরে এম কবিরের লেখা দুখানি আধুনিক গান শুনলেন আফরোজ আরা ভেনুর কণ্ঠে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বাউল গান নিশিকান্ত বৈরাগীর কণ্ঠে।

দুখানি বাউল গান শুনলেন নিশিকান্ত বৈরাগীর কণ্ঠে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

না তিরাসুল শুনলেন, হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজ, রাজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসেব গ্রহণ করবেন। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা 1টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

প্রকৃতিতে এখন বর্ষাকাল, গাছ লাগাবার জন্য উপযুক্ত সময়। আমরা চাইলে আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখতে পারি, আবার আমাদের জন্য যাতে নালা নর্দমা খালের পানি দূষিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখব। প্রিয় শ্রোতা, আমাদের পরিবেশটা সুন্দর হলে কিন্তু আমাদের মনটাও ভালো থাকে, সেই মনে আসে গান। আমাদের বাণীচিত্রে অসংখ্য জনপ্রিয় গানে ভরপুর, সেই সব গান নিয়ে সাজানো আপনাদের অনুরোধে বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজন। সাথে আছি আমি হেরা ইয়াকুতি, আরও যারা সাথে আছেন অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এই মুহূর্তে রিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। আর পুরোটা সময় জুড়ে রয়েছেন তো আপনারাই, কারণ আপনাদের জন্যই এই আয়োজন। চলে যাব প্রথম গানে, তার আগে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নম্বরটা বলে দেই, 0197412190 নম্বরে। গানের ফাঁকে ফাঁকে কথা হবে আপনাদের সাথে। এবারে চলে যাব প্রথম গানে। প্রথম গানটি শুনতে চেয়েছেন সুফল বিশ্বাস, রায়েরমল খুলনার বন্ধু, এবং অহিদুজ্জামান কুষ্টিয়ার বন্ধু। ছায়াছবি প্রেমের সমাধি, শিল্পী এন্ড্রু কিশোর। চলুন শুনে আসি জনপ্রিয় গানটি।

এই গানটির মতো কারো চলে যায় এভাবে আমাদের কাম্য নয়। তারপর যদি চলেই যায় কষ্ট করে হলেও মেনে নিতে হয়। হ্যাঁ বন্ধুরা, এবারে শিল্পী এসআই টুটুল ও কনক চাঁপা, ছায়াছবি জমিদার, আর শুনতে যে অনুরোধ করেছে নিত্যানন্দন রায়ের মহল খুলনার বন্ধু।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: বন্ধুরা, যেমনটি বলেছিলাম, গানের ফাঁকে ফাঁকে কথা হবে আপনাদের সাথে। ফোন ইনে 0197412 1970 নম্বরে। তো চলে এসেছে কার অনুরোধ, শুনবো এবার। হ্যালো, হ্যাঁ আদাব, কে বলছেন?
2: কথা বলছি বিজন ক্ষমতা কাকসিলা বলগঞ্জ থেকে।
1: হ্যাঁ বলুন।
2: সবিন নাম সময় অসময় কানে কথা একই বাজানো যাওয়ার আগে গান।
1: হ্যাঁ আজকে আপনার গান, হ্যাঁ আপনার অনুরোধ আজকে আছে বিজন ক্ষমতা। আচ্ছা ধন্যবাদ বন্ধু। হ্যালো,
3: আত্মবিশ্বাস এই সাহিত্যে রুনালাইলা ও এম এ খালেকের কণ্ঠে। গানের শিরোনাম হচ্ছে তীর দিনের দুনিয়ায় হয়েছে আয় প্রেমের হৃদয়। এই গানটি শোনাবেন আপু। আমার মিষ্টি আপু কেমন আছে, কথা বললো না তো?
1: মিষ্টি আপুর পালা শেষ, এখন আমি হেরা আপু আছি। ঠিক আছে বন্ধু, হ্যাঁ বন্ধু, হ্যাঁ তালিকা
3: তালিকাবদ্ধ।
1: আচ্ছা বন্ধু, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যালো
4: দিদি, শুভ দুপুর।
1: শুভ দুপুর, কে বলছেন?
4: আমি নিখিল বিশ্বাস।
1: জি,
4: উত্তর বিল কমলা আরঙ্কাটা খোলা।
1: আচ্ছা আরঙ্কাটার বন্ধু, জি বলুন। আপনি ভালো থাকবেন, এই আশাই করছি। শূন্য 0197412 1970 শুনবো বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান। আপনাদের নতুন গানের অনুরোধ। হ্যালো, কে বলছেন? হ্যাঁ কে বলছেন?
4: আমি কোয়েবিন দেহিরা আসতালি থেকে।
1: হুম,
4: আসতালি।
1: হ্যাঁ আবার বলুন।
4: আসতালি থেকে গোবিন্দ হীরা।
1: ও গোবিন্দ দা, আচ্ছা বলুন।
4: আমার তরমাটা একটা ছবি জানেন, ভালোবাসা যত বড় জীবন তত বড় ছোট নয়।
1: আচ্ছা, ভালোবাসা যত বড় জীবন তত বড় না, আসলেই কিন্তু তাই বন্ধু। তো সাথেই থাকবেন। হ্যালো, হ্যালো কে? ওয়ালাইকুম আসসালাম, কে আছেন বলুন?
5: খালিশপুর খুলনা থেকে রুবেল।
1: রুবেল হ্যাঁ, কেমন আছেন?
5: আলহামদুলিল্লাহ, আশা করি আপনারাও ভালো আছেন।
1: আলহামদুলিল্লাহ জি।
5: আমাকে শোনাবেন আমার অন্তরে তুমি, এই ছবি থেকে গান খালিদ হাসান মিলুর কণ্ঠে। গানের শিরোনাম ও সাথী আমার তুমি কেন চলে যাও, কি দোষ করেছি এ কথা বলে যাও।
1: হ্যাঁ বন্ধু, সাথে থাকবে, অনেক ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কে বলছেন বলুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন।
6: এই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, প্রচন্ড বৃষ্টি তার মধ্যে শুনছি।
1: আচ্ছা হ্যাঁ, অনেক ধন্যবাদ।
6: আপু কথা বলছিলাম রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ শেখ।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
6: সাতরবাজার বলমারি ফরিদপুর থেকে।
1: অভিপ্রকাশ
6: ও মমতাজের কণ্ঠে বাবু জি তার ধীরে চালো। ডাক্তার চৌকন ভাইকে শুভেচ্ছা, সাইফুল মোল্লাকে শুভেচ্ছা।
1: আচ্ছা হ্যাঁ, এর মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ জি, আপনি ভালো থাকবেন এই আশাই করছি। আসলে এখন কিন্তু বর্ষাকাল এবং বৃষ্টিতে, বৃষ্টির ভিতরে আপনার হয়তো বা কেউ কর্মব্যস্ত অথবা কর্ম অবসরে।

0: চলে এসেছে নতুন।
1: ওয়ালাইকুম
0: আসসালাম, কেমন আছেন বলুন, আর কি আছেন?
1: আমি মানিক শৈল কুমার হেনাদা থেকে বলছি, শৈল কুমার গ্রাম কবিরপুর।
0: কবিরপুর, জি
1: জি জি জি।
0: রাজমহল
1: শিল্পী
0: রুনা
1: রায়লা,
0: আসলে কিন্তু এই চলচ্চিত্রগুলো একসময় খুবই জনপ্রিয় ছিল এবং এই গানগুলো। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: আদাব।
0: আদাব, কে বলছেন বলুন?
2: আপনারা সবাই ভালো আছেন?
0: হ্যাঁ আমরা সবাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন।
2: খুলনা রায়ের মহল বাজার থেকে মকরন্দ মন্ডল দোকানদার।
0: জি বলুন।
2: আমাকে গান শোনাবেন, ছবির নাম হচ্ছে গায়েন।
0: গায়েন
2: ছবি থেকে
0: ঘায়েল,
2: দুই দুই, হ্যাঁ গায়েল ছবি থেকে দুই তো পণ্ডে তোমার লেগেছে এত যে ভালো তার ঢুকে যায় জানি। এই গানটা শোনাবেন, দ্বৈত কণ্ঠ?
0: হ্যাঁ হ্যাঁ দুইটা কণ্ঠে আছে।
2: ভালো থাকেন, নিত্যানন্দ আছে, মিলন বাবু আছে, আমরা সবাই সুবল আছে, অনুবিশ্বাস মিলে আমরা সবাই একসাথে গান শুনছি।
0: অনেক ধন্যবাদ,
2: ধন্যবাদ।
0: হ্যাঁ সবাইকে ধন্যবাদ, আসলে সবাইকে পেলাম একসাথে। হ্যালো,
3: আসসালামু
0: আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমরা আর একটি অনুরোধ নিয়ে চলে যাব গানে। হ্যালো, হ্যাঁ আদাব, কে বলছেন? হ্যাঁ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? সুজন সখী, জি।
2: আর
0: আচ্ছা হ্যাঁ, এর মাধ্যমে পৌঁছে যাবে আপনার শুভেচ্ছা। আচ্ছা অনেক ধন্যবাদ। আচ্ছা অনুরোধ শোনা হলো, এবার যাব আপনাদের আগের অনুরোধের গানে। এবারের ছায়াছবি কুলি, শিল্পী এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভিন। শুনতে যে অনুরোধ করেছিলেন দীপঙ্কর নন্দন প্রতাপ, খুলনার বন্ধু।

হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শুনবেন কুমার বিশ্বজিৎ ও কনক চাপার কণ্ঠে গান ছাছবি কুখ্যাত খুনি। শুনতে অনুরোধ করেছেন বুলবুল আহমেদ, কুষ্টিয়ার বন্ধু।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুব গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

তথ্য বিনোদন শিক্ষা এই নিয়েই কিন্তু বাংলাদেশ বেতার। আপনারা আছেন বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। এবারে শুনবেন ছায়াছবি ফুল নেব না অশ্রু নেব, শিল্পী কনক চাঁপা ও এন্ড্রু কিশোর। শুনতে চেয়ে অনুরোধ করেছেন খোকন চন্দ্র, পাংশা রাজবুড়ি। আশা করি বন্ধু আপনি এই মুহূর্তে আমাদের সাথেই আছেন।

বন্ধুরা, জনপ্রিয় এই গানটির পরে আবারও শুনব এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে এই গানটি, যা ছবি মুখোমুখি। আর অনুরোধ আপনাদের লুৎফুজ্জামান সংসার রাজবাড়ি থেকে।

এবার শুনবেন হৃদয়ের বন্ধন ছায়াছবি থেকে গান, শিল্পী কনক চাঁপা ও আসিফের কণ্ঠে। এবং শুনতে অনুরোধ করেছেন বিজন গোমস্তা, কাকচিড়া বাজার, বরগুনার বন্ধু, যিনি আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম অনুরোধকারী ছিলেন।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতী। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্র শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। সাক্ষাৎকালে দেশের বস্ত্র শিল্পের বর্তমান পরিস্থিতি, রফতানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন বলে জানান উপ প্রেস সচিব। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এবং জবাবদিহিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক বহুপক্ষীয় প্যানেলের অধিবেশনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান। জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনের যৌথ সভাপতি দায়িত্ব পালন করছে বাংলাদেশ। মন্ত্রী বলেন, শুধু প্রতিষ্ঠান গড়ে তুললেই হবে না, সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকার 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়। হজ প্যাকেজ একের খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ দুইয়ের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। এদিকে রাজধানীর একটি হোটেলে আজ বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। ঘোষিত প্যাকেজ অনুযায়ী সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য 5,13,545 টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,95,580 টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য রাখা হয়েছে 7,91,060 টাকা। বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এবং মানব সম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণ, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাংলাদেশে সিঙ্গাপুরের বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করতে ভবিষ্যতে এ ধরনের কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর একটি ঐতিহাসিক ঘটনা। দুদেশের সমন্বিত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রদূত আজ ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যা দুর্গত এলাকার জন্য $1,00,000 মানবিক সহায়তা প্রদান করেন। যুক্তরাষ্ট্র ইরানের ওপর টানা 11তম রাতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বুশেহর, তাব্রিজ, চাবাহার এবং কুর্দিস্তান ও ইলাম প্রদেশের বেশ কিছু এলাকায় বিস্ফোরণের খবর জানায়। ইরান জানায় তারা কুয়েতের ক্যাম্প দোহাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকেক্স পর্বতে অবস্থিত সন্দেহজনক পারমাণবিক স্থাপনায় ব্যাপক মাত্রায় হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি বলেন, এটি খুব শীঘ্রই এবং ব্যাপকভাবেই চালানো হবে। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরান হুঁশিয়ার করে বলেছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের কর্মকাণ্ড সমগ্র অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের বিজ্ঞাপন তর্ক বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠানে। শুনছেন আপনাদের অনুরোধের গান, এবারে শোনাব সাত ভাই চম্পা ছায়াছবি থেকে গান, শিল্পী সাবিনা ইয়াসমিন আর অনুরোধকারী জাফর পালোয়ান, কাকচিড়া বাজার, বরগুনার বন্ধু।

এবারের গানের অনুরোধকারী রেজাউল বালিয়া তালা সাতক্ষীরার বন্ধু। তিনি শুনতে চেয়েছেন ছায়াছবি কালো চশমা, শিল্পী আয়ুব মাচু ও কনক চাপার কণ্ঠে এই গানটি। এবং এই গানটির পরপরে আমরা শুনব আপনাদের নতুন গানের অনুরোধ 01974 1219709 নম্বরে।

0: বন্ধুরা, যেমনটি বলেছিলাম, 01974121974 নম্বরে শুনবো আপনাদের নতুন গানের অনুরোধ। সাথে আছে আমি হেরা ইয়াকুতি, এবং যুক্ত হয়েছেন
1: আমি সামিয়া আক্তার, এবং ফোন কিন্তু চলে এসেছে প্রথমেই যে বন্ধু রয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি, আমরা সবাই ভালো আছি। কে বলছিলেন?
2: বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে।
1: জি,
2: আমার কোক্কা তো খুনি ছায়াছবির গান শোনানোর জন্য খুলনা বেতারে অনেক অনেক ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য, আজকের অনুরোধটি জানাবেন।
2: ওয়েলকাম। নেক্সট টাইমে শোনাবেন ছায়াছবির নাম মাথা নষ্ট। মাথা নষ্ট ছায়াছবি থেকে আসিব বেবী নাজনীনের কণ্ঠে গানের কথা।
1: ঠিক আছে শ্রোতা, আপনার অনুরোধ আমরা লিপিবদ্ধ করে রাখছি। আজকের তালিকায় যেহেতু নেই, পরের দিন নিশ্চয়ই আপনার গানটি শোনানোর চেষ্টা থাকবে। এবারে কোন বন্ধু রয়েছেন?
0: হ্যালো।
2: হ্যালো, আপুরা ভালো আছেন?
0: হ্যাঁ, আমরা ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। বলুন। হ্যাঁ, নিত্যানন্দ বলুন।
1: শ্রোতা, আজকে কি আপনি আমাদের সাথে ছিলেন আয়োজনের? আচ্ছা, আজকেই কিন্তু আমরা এই গানটি শুনিয়েছি। আপনি সাথে থাকলে আজই আপনি আপনার পছন্দের গানটি শুনতে পারতেন। তারপরেও আমরা লিপিবদ্ধ করে রাখছি আপনার অনুরোধটি, অন্যদিন আশা থাকবে শোনানোর জন্য। সাথে থাকবেন আশা করি। এবারে কোন বন্ধু রয়েছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
3: কথা বলছি মোহাম্মদ আব্দুরুব জয়ন্তী, সাধারণপুর বগুড়া থেকে।
1: জি,
3: আমার পছন্দের ছবি হলো ডন।
1: ডন ডন ছবি থেকে যে কোনো গান। ঠিক আছে শ্রোতা, ডন ছবির গান থাকবে আপনার জন্য। আবার একজন শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন।
0: হ্যালো, কে আছেন? আদাব, কে বলছেন? হ্যাঁ, ভালো আছে, আশা করি আপনিও ভালো আছেন। জি, মাগুরার বন্ধু বলুন।
4: অংশীদার,
0: হ্যাঁ বন্ধু, সাথে দিতে অনেক ধন্যবাদ।
1: পুরাতন এবং খুব চমৎকার একটি গান শুনতে চেয়েছেন আমাদের এই শ্রোতা। হ্যালো,
2: আপনিও ভালো আছেন? খুব ভালো আছি। গান শোনাবেন, ছবির নাম আসামি, কেন আসামি, কুমার সানুয়ার, কবিতা কৃষ্ণমূর্তি, মানুষ তো খেলনা নয়।
1: ঠিক আছে, মানুষ তো খেলনা নয় এই ছবির গান শুনতে চেয়েছেন স্বামী কেন আসামি এই ছবি থেকে। হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
5: মাগুরা থেকে সীমা বলছি।
1: জি সীমা, অনুরোধ জানাবেন,
5: গান শোনাবেন ছায়াছবি সত্য মিথ্যা এই ছবি থেকে মমতাজের কণ্ঠে পান সুপারি জর্দা মুখে দিয়েছি পর।
1: মমতাজের কণ্ঠে পান সুপারি জর্দা। ঠিক আছে শ্রোতা,
0: তো আমরা একটা অনুরোধ নিয়ে চলে যাবো গানে।
1: হ্যাঁ, আর একটি ফোন কল নিব।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আবার বলুন। তারক
1: ফারুক বলছেন ইসাখালী থেকে। জি
0: আচ্ছা, ইসাখালী
6: ইতিহাস থেকে গান শুনতে চাই তোমার বিশ্বজিতের কণ্ঠে বাকি দাইরে
1: ভিটা নাইরে মাটি নাইরে। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, যাদের সাথে কথা হলো, যাদের অনুরোধ আমরা রাখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের সাথে কথা হলো না, তারা মন খারাপ না করে আশা করছি আগামীকাল বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে যুক্ত হয়ে যেতে পারবেন। যেমনটি বলছিলাম, শোনাবো আবারও আপনাদেরই পছন্দের গান ছবি অজান্তে। যুগলে গিয়েছেন সাধনা সারগাম ও মুন্না আজিজ। শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা কুড়িগ্রামের বন্ধু নান্টু।

শ্রোতা বন্ধু, এবারে আসিফের কণ্ঠে শুনবেন ও প্রিয়া তুমি কোথায়, এই ছবির গান। অনুরোধকারী শ্রোতা তুহিন রায়ের মহল, খুলনার বন্ধু।

শ্রোতা বন্ধু, আজ কিন্তু আমাদের গানের তালিকায় আপনাদের গান ছিল আব্দুস সামাদ, ফরিদপুরের বন্ধু, বাঁচাও দেশ ছবি থেকে। এছাড়া এস এম অসীম, আপনার পছন্দে অতিথি ছবির গান ছিল, আপনি ঝিনাইদহ থেকে অনুরোধ করেছিলেন। এছাড়াও রাজীব মংলার বন্ধু, আপনার পছন্দে আমার প্রেম আমার প্রিয়া, এই ছবির গান আমাদের তালিকায় রয়েছে। তবে সময় স্বল্পতার কারণে আজ আর একটি গান শোনাতে পারবো। হ্যাঁ রাজীব মংলার বন্ধু, আপনার পছন্দে এখন শোনা।

মোংলার বন্ধু রাজীবের অনুরোধে এই গানটির সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। বৃষ্টি ভেজা দুপুরের আজকের আয়োজনে যারা যুক্ত ছিলেন সবাইকে আবারও শুভেচ্ছা, কারণ বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন এবং শুনবেন আগামী দিনের আয়োজন। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি পল্লীগীতির অনুষ্ঠান মাটি ও মানুষে। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন মোহাম্মদ আতিয়ার রহমানের কণ্ঠে, গীতিকার মাহবুবুল আলম বুলবুল।

শ্রোতা বন্ধু, আপনারা কেয়া দেবনাথের কণ্ঠে পল্লীগীতি শুনলেন মোহাম্মদ ফিরোজের লেখায়। আপনারা মাটি ও মানুষ অনুষ্ঠানে পল্লীগীতি শুনছেন। এবারে শিল্পী অনিল হাজারিকা, গানের রচয়িতা মোহাম্মদ রেজাউল করিম।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পল্লীগীতের অনুষ্ঠান মাটিয়া মানুষ। এবারে শিল্পী তৌহিদা আক্তার রাত্রি, গানের কথা সাজিয়েছেন ইউনুস আলী মোল্লা।

শাহনাজ পারভীনের কণ্ঠে এই গানটির সাথে শেষ হল মাটি ও মানুষ পল্লীগীতের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এখন বেলা 3টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। 14,041,21,00,000 টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 10,494,21,00,000 টাকা এবং প্রকল্প ঋণ 3,550,44,00,000 টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প 3টি ও সংশোধিত প্রকল্প 5টি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্র শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিবলু এ তথ্য জানান। সাক্ষাৎকালে দেশের বস্ত্র শিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন বলে জানান উপপ্রেস সচিব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উই রিভোল্ট ঘোষণার মধ্য দিয়ে বাংলার মানুষের সংগ্রাম যুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করে এই দেশের প্রতিটি নাগরিককে এক ছাতার নিচে অন্তর্ভুক্ত করেছেন। সরকার 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে সরকারি ব্যবস্থাপনায় 2টি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়। হজ প্যাকেজ 1 এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ 2 এর খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। এদিকে রাজধানীর একটি হোটেলে আজ বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। ঘোষিত প্যাকেজ অনুযায়ী সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য 5,13,545 টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,95,580 টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য রাখা হয়েছে 7,91,060 টাকা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর একটি ঐতিহাসিক ঘটনা। দুদেশের সমন্বিত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রদূত আজ ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যা দুর্গত এলাকার জন্য $100,000 মানবিক সহায়তা প্রদান করেন। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। আজ NBR-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ থেকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের ই রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। তবে এ সময়ের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা প্রযোজ্য হবে না, আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এবারে আমাদের আয়োজন রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি নেওয়া হয়েছে অশান্তি ছায়াছবি থেকে, শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

শ্রোতা বন্ধু, কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে, এই গানটির পরে এবার শুনব নাই টেলিফোন নাই রিপিয়ন, শিল্পী রুনা লায়লা, ছায়াছবি কুসুম কোলি।

বন্ধুরা, বর্তমান সময়ে টেলিফোন পিয়ন কিছুই প্রয়োজন নেই। মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে কিন্তু বন্ধুকে খুব দ্রুতই মনের কথা জানানো যায়। হ্যাঁ বন্ধুরা, এবারে শুনব, তুমি এমন কোনো কথা বলো না চোখের জলমল টল জলটুকু টলমল জল টলমল জলটুকু ফেলো না। হ্যাঁ, কুমার শানু ও উমা খানের কণ্ঠে শুনবেন এই গানটি, ছায়াছবি প্রিয় তুমি।

এই গানটা শুনলেন রঙিন রাখাল বন্ধু ছাড়ছবি থেকে, শিল্পী এন্ডু কিশোর ও সাবিন আসমিন। এবারে শুনবেন কাশেম মালার প্রেম ছাড়ছবি থেকে গান, শিল্পী কনক চাঁপা।

প্রিয় শ্রোতা, কুসুম কলি ছায়াছবি থেকে শুনবেন আরেকটি গান, চক্ষু ছুঁইয়া কথা দিলাম, এই শিরোনামে। কণ্ঠ দিয়েছেন ইন্দ্রকিশোর ও রুনা লায়লা।

প্রিয় শ্রোতা, এন্ড্রু কিশোর ও রুনালার কণ্ঠে এই গানটির সাথে শেষ হল আমাদের ছাত্রী গানের এই আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, এবারে শুনবেন আমাদের মাঝমিশালি গান। প্রথম গানটি নেওয়া হয়েছে দেশের গান, শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

প্রিয় শ্রোতা শুনলেন পল্লী গীতি, শিল্পী গাজী গোলাম মোস্তফা, গীতিকার শিল্পী নিজেই। এবারে শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন শাহানা ফেরদৌসীতি।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 27 জুলাই সোমবার বিকেল 4টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম নতুনকুরি স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন শ্রোতাবন্ধু, আপনারা 5 মিশালি গান শুনছিলেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আপনাদের জন্য রয়েছে একটি আধুনিক গান, কথা সাজিয়েছেন রফিকুর রশিদ, কণ্ঠ দিয়েছেন সাবিহা সুলতানা শর্মী।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে সাথে শেষ হয়ে গেল পাঁচমিশালী গানের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 4টা সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম। বিকেল ৪টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে মোহাম্মদ আলমগীর। ১৪,০৪১ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০,৪৯৪ কোটি ২১ লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ ৩,৫৫০ কোটি ৪৪ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ৫টি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্র শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য জানান। সাক্ষাৎকালে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানির সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানের তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন বলে জানান উপপ্রেস সচিব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উই রিভোল্ট ঘোষণার মধ্য দিয়ে বাংলার মানুষের সংগ্রাম যুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক এক সেমিনারে আজ এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং নেতৃত্বের মাধ্যমে যুদ্ধ অংশ নয় এদেশের মানুষ। এছাড়া জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করে এই দেশের প্রতিটি নাগরিককে এক ছাতার নিচে অন্তর্ভুক্ত করেছিলেন। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ ১ এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং প্যাকেজ ২ এর খরচ ধরা হয়েছে ৫,০০০,৫৬৪৮ টাকা। এদিকে রাজধানীর একটি হোটেলে আজ বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। ঘোষিত প্যাকেজ অনুযায়ী সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ৫,১৩,৫৪৫ টাকা, দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫,৯৫,৫৮০ টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৭,৯১,৬০টাকা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর একটি ঐতিহাসিক ঘটনা। দুদেশের সমন্বিত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রদূত আজ ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যাদুর্গত এলাকার জন্য ১,২৩ লাখ টাকার বেশি মানবিক সহায়তা প্রদান করেন। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য ২০২৬-২৭ কর বর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর ৫% প্রণোদনা দেওয়া হবে। আজ এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ থেকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য ২০২৬-২৭ কর বর্ষের ই রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। তবে এ সময়ের পর রিটার্ন দাখিল করলে এই প্রণোদনা প্রযোজ্য হবে না, আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। আমাদের এবারের আয়োজন রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি নেওয়া হয়েছে নরম গরম ছায়াছবি থেকে, শিল্পী অঞ্জু ঘোষ ও কুমার বিশ্বজিৎ।

এবারে শুনব চন্দনদ্বীপের রাজকন্যার সেই জনপ্রিয় গানটি, শিল্পী সাবিনা ইয়াসমিন, মনটা যদি খোলা যেত সিন্দুকের মতো।

0: আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলোড়ে। এই গানটি শুনবে ছায়াছবি ঢাকা 86, শিল্পী সৈয়দ আব্দুল হাদী।
1: আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলোড়ে।

প্রিয় শ্রোতা, আপনারা বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে শুনছেন ছায়াছবির গান। এবারে গানটি নেওয়া হয়েছে বাঞ্জারাম ছায়াছবি থেকে, শিল্পী সাবিনা ইয়াসমিন ও তার সঙ্গীরা।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে সাথে শেষ হয়ে গেল বিভিন্ন ছায়াছবির গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
3: এতক্ষণ কৃষক কার্ড নিয়ে শুনলেন। তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো জিনিসকে শরীক করিও না এবং মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো এবং আত্মীয় স্বজনের সাথেও, এতিমদের সাথেও, মিসকিনদের সাথেও এবং নিকটবর্তী প্রতিবেশীদের সাথেও, দূরবর্তী প্রতিবেশীদের সাথেও এবং নিকটে যারা বসে তাদের সাথেও, মুসাফিরের সাথেও এবং ওই গোলামদের সাথেও যারা তোমাদের অধীনে রয়েছে সদ্ব্যবহার করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে বড় মনে করে এবং অহংকার করে। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেয়া হোক, সে যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। যে ব্যক্তি নিজের গোলামকে অন্যায়ভাবে মারপিট করবে, কিয়ামতের দিন তার নিকট হতে প্রতিশোধ নেওয়া হবে। গোপনে দান সৎকা করা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। যে ব্যক্তি কোনো নারীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা গোলামকে তার মালিকের বিরুদ্ধে উস্কানি দেয়, সে আমার উম্মত নয়। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সে যে খুব ঝগড়াটে। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন সাইদুর রহমান সাইদের কথায় এবং সাইদুর রহমান সাইদের কণ্ঠে নাতি রসুল।

নাচ রসুল শুনলেন। গীতিকার ও শিল্পী ছিলেন সাইদুর রহমান সাইদ। যখন কোনো সম্প্রদায় ওজন ও মাপে কম দেবে, তখন তাদের উপর নেমে আসবে দুর্ভিক্ষ ও কঠিন অবস্থা এবং শাসকের জুলুম অত্যাচার। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ইংরেজি খবর, বাণিজ্যিক খবর, সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by S.M. Rafiqul Islam. The Executive Committee of the National Economic Council, ECNEC, has approved a total of 8 development projects involving an overall estimated cost of 14,041 crore 21 lakh taka. The approval came at a meeting of the ECNEC chaired by ECNEC chairperson Prime Minister Tariq Rahman at the Cabinet Division Conference Room at the Secretariat today. Of the total project cost, the government will provide 10,494 crore and 21 lakh taka from its own resources, while 3,550 crore and 44 lakh taka will come as project loans. Of the approved projects, 3 projects are new, while 5 were revised ones. Prime Minister Tariq Rahman has formed a high-level committee to review and resolve the existing problems facing the country's textile industry. The committee was formed following a meeting of the leaders of Bangladesh Textile Mills Association, BTMA, with Prime Minister Tariq Rahman at the Prime Minister's office as the secretary today. During the meeting, the BTMA leaders discussed the current state of the country's textile industry, its export potential, and the challenges confronting the sector. Prime Minister's Deputy Press Secretary Hassan Shiplu informed this today, highlighting the textile industry's significant contribution to the national economy. They sought the government's continued support for the sector's sustainable development and asked policy support to enhance its competitiveness in the global market. Prime Minister lauded the textile industry's contribution to the industrialization, employment generation and export earnings and assured the BTMA leaders of the government's cooperation with the sector's further development. Information and Broadcasting Minister Jahiruddin Shopon has said the struggle of the countrymen of Bengal was transformed into a war through the declaration of We Revolt by Shahid President Zia Rahman. He made this comment today at a seminar titled Shahid President Zia Rahman and the Bangladeshi Nationalism, organized by Jagannath University on the occasion of the 45th martyrdom anniversary of Zia Rahman. The Information and Broadcasting Minister said the people of this country participated in the war through the Declaration of Independence of Zia Rahman. Besides, Zia Rahman introduced Bangladeshi nationalism and included every citizen of this country under one umbrella. The National Board of Revenue, NBR, has launched the Electronic Income Tax Return Service for individual taxpayers for the 2026-27 tax year, making online filing mandatory for most individual taxpayers part of its drive to simplify, expedite and ensure transparency in tax services. In a press release issued today, the NBR said individual taxpayers can now submit their income tax returns online through its e-tax platform from July 22. Under the scheme, individual taxpayer who submit their returns between July and September will receive a tax rebate equal to 5% of their net tax payable, subject to a maximum benefit of 25,000 taka. The incentive will not apply to returns filed after September. Instead, returns submitted after December will be subjected to additional tax as stipulated under the prevailing tax laws. The United States has carried out attacks on Iran for an 11th consecutive night. Iranian state media reports explosions in several locations, including Bushehr, Tabriz, Chabahar, and the provinces of Khuzestan and Ilham. Iran says it has launched retaliatory strikes targeting U.S. military assets at Camp Doha in Kuwait. U.S. President Donald Trump threatened to launch a major attack on a suspected Iranian nuclear facility known as Pekaxe Mountain. He said it could happen pretty soon, be carried out very heavily. In response, Tehran warned that any such action would lead to an expansion of the conflict across the region. U.S. Secretary of State Mark Rubio says Washington remains open to talks with Iran, but accuses Tehran of not engaging seriously in negotiations. Parliament has approved a law banning children under the age of 15 from accessing social media platforms, with the measures set to take effect in January 2027. The legislation makes France the first European country to introduce nationwide age restrictions of its kind. Under the new law, all users in France will be required to verify their age before accessing social media. The move comes as the United Kingdom and the European Union consider similar measures amid growing concerns over the impact of social media on children's mental health. Kabaddi and the national women's kabaddi team will take on visiting Nepal in the fifth and final match of the fifth match women's kabaddi test series at the National Kabaddi Stadium tomorrow. Bangladesh have already secured the series with one match to spare. Meteorological office says that due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur in places over Barisal and Chattogram divisions during the next 48 hours, commencing from 16 a.m. today. Due to heavy rainfall, landslide may occur at places over the hilly regions of Chattogram divisions. Meanwhile, Focus Valley Team 1 tonight says there are chances of rain or thunder showers with temporary southeasterly gust here as squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Faridpur, Khulna, Barishal, Potuakhali, Kumilla, Noakhali, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to highest caution signal number 1. And that is the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্র শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। সাক্ষাৎকালে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এখাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্র শিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানের 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন বলে জানান উপপ্রেস সচিব। সরকার 2027 সালে হজ প্যাকেজ ঘোষণা করেছে। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে সরকারি ব্যবস্থাপনায় 2টি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়। হজ প্যাকেজ 1 এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ 2 এর খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। এদিকে রাজধানীর একটি হোটেলে আজ বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। ঘোষিত প্যাকেজ অনুযায়ী সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য 5,13,545 টাকা, দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,95,580 টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য রাখা হয়েছে 7,91,060 টাকা। ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। আজ এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ থেকে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষের ই রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। তবে এ সময়ের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা প্রযোজ্য হবে না আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2000 741 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,24,182 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম 2,625 টাকা বাড়িয়ে 2,14,093 টাকা এবং 18 ক্যারেটের প্রতিভরিতে 2,275 টাকা বাড়িয়ে 1,83,883 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও আপনাদের মাঝে হাজির হলাম সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
1: শ্রোতা বন্ধুরা, গান হলো হৃদয়ের ঔষধ। প্রতিটি গানের মাঝেই কেউ না কেউ লুকিয়ে থাকে। কোনো বিশেষ সুর শুনলেই হঠাৎ প্রিয় মানুষের মুখ মনে পড়ে যায়।
0: আবার কিছু কিছু গানে জীবনের চলার পথের যাত্রা, সংগ্রাম এবং কিছু উপলব্ধি খুঁজে পাওয়া যায়। কিছু গান দূরত্ব, স্মৃতি এবং অধ্যাবসায়ের সম্পর্কের কথা বলে।
1: আর এইরকমই একটি গান আমরা শুনব, শিল্পী জুলি শার্মিলি এর কণ্ঠে। গানটির কথা, কতটা পথ পেরিয়ে এলে। গানটির গীতিকাব্যকার ফরিদা ফারহানা ও সুর দিয়েছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: মানুষের চোখের মায়া যেন এক অনন্ত রহস্য, যেখানে লুকিয়ে থাকে হাজারো অনুভূতির ভাষা। সেই চোখের চাহনি যেন কখনো হাসে, কখনো কাঁদে, আবার কখনো নিঃশব্দে বলে যায় ভালোবাসার কথা। প্রিয় মানুষের চোখ যেন আয়নার মতো, যেখানে অনুভূতি, অভিমান আর ভালোবাসা একসাথে ফুটে ওঠে।
1: অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এমন একটি প্রেমময় বাংলা গান শুনব, যে গানের প্রতিটি কথাই প্রিয়ার চোখের সৌন্দর্য ও তার প্রতি গভীর প্রেমের বর্ণনা আছে। গানটির কথা প্রিয়ার চোখে বারে বারে। গানটির গীতিকার মোহাম্মদ জুয়েল আলদিন ও ওনা নিজের সুরের জাদুতে গানটি পরিবেশন করবেন শিল্পী কে এম আব্দুল্লাহ আল মুর্তজা।

0: শহর আমাদের জীবনের গল্পকে নানা রঙে সাজায়, কখনো কোলাহল, কখনো নিস্তব্ধতা। সব মিলিয়ে শহর আমাদের অনুভূতির এক বিশেষ জায়গা। ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে যেমন স্বপ্ন জন্ম নেয়, তেমনি হৃদয়ে জমা হয় অজস্র স্মৃতি।
1: জীবন মাঝে মাঝে এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করায় যখন একই শহরে দুজন ভালোবাসার মানুষ থাকার পরও ব্যস্ত শহরের কোলাহলে হারিয়ে যায় প্রিয় মানুষটি, শহরটি একই রয়ে যায়, শুধু বদলে যায় দুজনের পথ চলা। একই শহরে থাকার পরও দেখা হয় না দুজন দুজনের, এমন একটি দুঃখের স্মৃতিজড়িত গান এই শহরে তুমি আছো দেখা হয় না। গানটি মোহাম্মদ মাহবুব উল ইসলাম এর কথায় ও লোকমান হাকিমের সুরে। গানটিকে শোনাবেন শিল্পী জেরিন তাবাসসুম হক।

0: ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটি। মানুষের জীবনের প্রতিটি মাকে ভালোবাসা নানা রূপে ধরা দেয়। কখনো তা প্রাপ্তির আনন্দে উজ্জ্বল, আবার কখনো বা না পাওয়ার বিরহে সিক্ত। তাই প্রতিনিয়ত ভালোবাসার মানুষটিকে একটু কাছে পাওয়ার জন্য মনের মধ্যে তৈরি হতে থাকে জোয়ার ভাটার মতো অনুভূতি। ভালোবাসার মানুষটিকে কাছে পেলে মনে হয় পৃথিবীর সব সুখ পাওয়া যায়।
1: এই রকম একটি রোমান্টিক গান ভালোবাসাবে কাছে আসবে। গানটির গীতিকাব্যকার মোসাম্মদ সালমা আক্তার ও জামিউর রহমান লেমনের সুরের মহিমায় গানটি শুনব শিল্পী মোহাম্মদ মিসবাহুল কবিরের কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পপি রানী দাস, উপস্থাপনায় ছিলাম আমি ইফাতারা ইরা,
1: আমি শিমুল হোসেন, সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান,
0: এবং সুরের মেলা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আবারও কথা হবে সুরের মেলার পরবর্তী আয়োজনে।
0: সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: things on stress. Once trust is broken, it is very hard to rebuild.
1: I agree. That's why honesty is very important in friendship.
0: What will you do to maintain our friendship in the future?
1: I will always be honest, supportive, and loyal. I will never break your trust.
0: That's nice. I will also try to be a better and more caring friend.
1: Friends like you are a blessing in life.
0: Thank you. You are also a very good friend.
1: How wonderful it is to have a true friend.
0: Yes, friendship makes life beautiful.
1: Let's promise that we will always trust and support each other.
0: I promise our friendship will stay strong forever.
1: That sounds perfect. Goodbye, Mukta.
0: Goodbye, Zumaina.
2: Thank you, Zumaina and Mukta, for a wonderful conversation regarding friendship and trust. Dear listener, আজকে আমরা আমাদের দুইজন ফ্রেন্ডের মুখ থেকে কনভারসেশনের মাধ্যমে বন্ধুত্ব এবং বিশ্বাস নিয়ে কিছু কনভারসেশন দেখলাম. And in this conversation about friendship and trust, different types of sentence transformation can be learned. Sentence transformation means changing the form of a sentence without changing its meaning. অর্থাৎ আমরা আমাদের কনভারসেশনে কিছু সেন্টেন্স দেখলাম এবং এই সেন্টেন্সের ট্রান্সফরমেশন গুলো সম্পর্কে আজকে আমরা জানব এবং সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন গুলো হয় কোন একটা সেন্টেন্সের মিনিং অর্থাৎ অর্থ চেঞ্জ রেখে বা আনচেঞ্জ রেখে আমরা হচ্ছে সেন্টেন্সটাকে চেঞ্জ করে থাকি. নর্মালি আমরা যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি অথবা যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরিতে অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স এইভাবে আমরা অর্থের কোনো পরিবর্তন না করে একটা সেন্টেন্সের ফর্ম থেকে আরেকটা সেন্টেন্সের ফর্মে কনভার্ট করতে পারি. সো প্রথমেই আমরা আজকে আলোচনা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স. সো নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি স্ট্রাকচার আমরা বলে থাকি স্ট্রাকচারটা হবে এরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট. ঠিক একইভাবে আমরা যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বলে থাকি তাহলে স্ট্রাকচারটা হবে হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট. সো আমরা যে কোনো একটা স্টেটমেন্টকে অর্থাৎ যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করতে চাইব তাহলে কিভাবে করব। আমি এখানে কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স পড়ব। At the same time, Zumaina, আপনি আমার সাথে হচ্ছে এই assertive sentenceটার interrogative sentence কি হবে সেটা বলবেন। So, প্রথমে আমি আসছি assertive sentences. Sentenceটি এরকম যদি হয়, friendship is based on trust. Then, এটার interrogative কি হতে পারে?
1: এটার interrogative হবে, is friendship based on trust?
2: Okay, so আমি বললাম এখানে friendship হচ্ছে trustের উপরে depend করে বা base করে হয়। ঠিক একইভাবে কোশ্চেন যখন করা হচ্ছে তখন বলা হচ্ছে ইজ ফ্রেন্ডশিপ বেসড অন ট্রাস্ট। ঠিক একইভাবে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটি বলি ট্রু ফ্রেন্ডস অলওয়েজ সাপোর্ট ইচ আদার, এটার ইন্টারোগেটিভ কি হতে পারে?
1: তখন এটা ইন্টারোগেটিভ হবে ডু ট্রু ফ্রেন্ডস always support each other.
2: Okay, so do true friends always support each other? অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার সেন্টেন্সের কোনো ধরনের মিনিং চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ শুধুমাত্র আমার একটা ফর্ম থেকে অর্থাৎ একটা অ্যাসার্টিভ ফর্ম থেকে জাস্ট এটাকে আমরা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ ফর্মে আমরা কনভার্ট করছি। ঠিক একইভাবে কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সেও কনভার্ট করতে পারি। আমরা যদি এক্সক্লেমেটরি স্ট্রাকচার বলি স্ট্রাকচার হবে হাউ বা হোয়াট দিয়ে সেন্টেন্সটি শুরু হবে, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে, এরপর সাবজেক্ট প্লাস ভার্ব বসবে। সো নর্মালি আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করে থাকি টু এক্সপ্রেস স্ট্রং ফিলিংস লাইক সারপ্রাইজ জয় অর অ্যাডমিরেশন, অর্থাৎ আমরা যদি কোনো আনন্দ বুঝাতে চাই বা আমি কোনো সারপ্রাইজ হয়েছি বা আমি কোনো কিছু উৎসাহ দিচ্ছি এই ধরনের ক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করে থাকি। সো অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি এরকম হয় ফ্রেন্ডশিপ ইজ ভেরি বিউটিফুল, তাহলে এখানে এক্সক্লেমেটরি কি হতে পারে?
1: এটার এক্সক্লেমেটরিটা হবে হাউ বিউটিফুল ফ্রেন্ডশিপ ইজ।
2: So, how beautiful friendship is. তাহলে এখানে এক্সক্লেমেটরি ফর্ম হচ্ছে হাউ বা হোয়াট বসলো, এরপর অ্যাডজেক্টিভ হিসেবে বিউটিফুল বসলো, দেন সাবজেক্ট ফ্রেন্ডশিপ বসলো, দেন ভার্বের সাথে ভার্ব হিসেবে এখানে ইজ ইউজ করা হলো। এছাড়াও যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় ইউ আর আ ভেরি গুড ফ্রেন্ড, দেন এটার এক্সক্লেমেটরি কি হতে পারে?
1: তাহলে এটার এক্সক্লেমেটরি হবে হোয়াট আ গুড ফ্রেন্ড ইউ আর।
2: Okay, so what a good friend you are. ঠিক একইভাবে এক্সক্লেমেটরি স্ট্রাকচার অনুযায়ী আমরা জাস্ট একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম। ঠিক একইভাবে যে কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি, অর্থাৎ কোন একটা পজিটিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব তখন সেটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স নর্মালি হচ্ছে পজিটিভ সেন্টেন্স, আর নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচারটা বলে থাকি এক্ষেত্রে আমরা সাবজেক্ট ডু ডাজ অথবা ডিড ইউজ করবো, দেন নট ইউজ করব এবং ভার্বের যে নেগেটিভ ফর্ম আছে সেই নেগেটিভ ফর্ম অথবা ভার্বটাকে ইউজ করব। সো নর্মালি আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ইউজ করে থাকি, চেঞ্জ পজিটিভ মিনিং ইন টু নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। সো এটার এক্সাম্পল গুলো কি হতে পারে সুমাইনা?
1: এটার এক্সাম্পল গুলো হতে পারে অ্যাফার্মেটিভ, ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ, নেগেটিভ, ফ্রেন্ডশিপ ইজ নট আনইম্পর্টেন্ট ইন লাইফ।
2: ওকে, সো এখানে আমার অ্যাফার্মেটিভ বা পজিটিভ ছিল হচ্ছে ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ, অর্থাৎ বন্ধুত্ব হচ্ছে জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এটাকেই যখন আমরা নেগেটিভ করছি তখন আমরা বলছি ফ্রেন্ডশিপ ইজ নট আনইম্পর্টেন্ট ইন লাইফ, অর্থাৎ এখানে নট ইউজ করছি এবং ইম্পর্টেন্ট এর যে নেগেটিভ ফর্ম আনইম্পর্টেন্ট সেই শব্দটি এখানে ইউজ করছি। ঠিক একইভাবে আমরা আরেকটি সেন্টেন্স ইউজ করেছি, ট্রু ফ্রেন্ডস অলওয়েজ টেল দ্য ট্রুথ, অর্থাৎ সত্যিকারের বন্ধু সবসময় কি সত্যি কথা বলে থাকে। সো এটা যখন আমরা নেগেটিভে কনভার্ট করবো তখন কি হবে?
1: ট্রু ফ্রেন্ডস নেভার টেল লাইস।
2: ওকে, ট্রু ফ্রেন্ডস নেভার টেল লাইস, অর্থাৎ সত্যিকারের বন্ধু কখনো মিথ্যা বলেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা সেন্টেন্সের কিন্তু ভাবটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ সেন্টেন্সের অর্থ চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পজিটিভ সেন্টেন্সের থেকে নেগেটিভ সেন্টেন্স এখানে চলে আসছে। এছাড়াও আমরা সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে থাকি। সো সেক্ষেত্রে আমরা সিম্পল থেকে যখন একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা কনভার্ট করতে চাইবো তখন আমরা দেখা যাচ্ছে যে সিম্পল সেন্টেন্সটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে, ঠিক একইভাবে কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজ থাকছে অথবা সাবঅর্ডিনেট ক্লজ থাকছে। অর্থাৎ মেইন ক্লজের ক্ষেত্রে আমরা বিকজ, হোয়েন, দ্যাট, হু এসেট্রা এই ধরনের শব্দ ইউজ করে থাকি। সো এখানে আমরা নর্মালি এই ধরনের কনভার্সনে উই ক্যান অ্যাড আ ডিপেন্ডেন্ট ক্লজ টু এক্সপ্যান্ড মিনিং। সো আমরা হচ্ছে যে কোনো এক্সপ্যান্ড মিনিং এর জন্য আমরা এই ধরনের ডিপেন্ডেন্ট ক্লজ ইউজ করে থাকি। সো থ্রু দ্য টপিক ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট উই ক্যান প্র্যাকটিস ইম্পর্টেন্ট সেন্টেন্স ট্রান্সফরমেশন রুলস দ্যাট হেল্প ইম্প্রুভ grammar, speaking and writing skills in English effectively. So this is the time to say goodbye. We'll be here and coming next day. Till then, stay with us and thanks from me, Aisha Siddiqa, and goodbye. এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান Let's Speak English, পরিচালনায় আয়শা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসিন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, গীতিকার এবং সুরকার শিল্পী নিজেই।

0: কৃষক কার্ডের গান শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন পল্লী গীতি শুনবেন আব্দুল হান্নানের কণ্ঠে, গীতিকার ও সুরকার কুটি মনসুর।

0: কুটি মনসুরের কথাও সুরে আব্দুল হান্নানের কণ্ঠে পরপর দুখানি পল্লে গীতে শুনলেন।
1: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করা থেকে বিরত থাকুন, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন।
0: বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করবেন না।
1: বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
0: বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগ যুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামিমা রহমান। ১৪,০৪১,০০০ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০,৪৯৪,২১ টাকা এবং প্রকল্প ঋণ ৩,৫৫০,৪৪ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ৫টি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্র শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের নেতারা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। সাক্ষাৎকালে দেশের বস্ত্র শিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এখাতে টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্র শিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্র শিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে ৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উই রিভোল্ট ঘোষণার মধ্য দিয়ে বাংলার মানুষের সংগ্রাম যুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং নেতৃত্বের মাধ্যমে যুদ্ধে অংশ নেয় এদেশের মানুষ। এছাড়া জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করে এদেশের প্রতিটি নাগরিককে এক ছাতার নিচে অন্তর্ভুক্ত করেছিলেন। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে সরকারি ব্যবস্থাপনায় ২টি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়। প্যাকেজ ১ এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং প্যাকেজ ২ এর খরচ ধরা হয়েছে ৫,০০,৫৬৪৮ টাকা। এদিকে রাজধানীর একটি হোটেলে আজ বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। ঘোষিত প্যাকেজ অনুযায়ী সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ৫,১৩,৫৪৫ টাকা, দ্বিতীয় প্যাকেজের খরচ ৫,৯৫,৫৮০ টাকা এবং বিশেষ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭,৯১,৬০ টাকা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর একটি ঐতিহাসিক ঘটনা। দুদেশের সমন্বিত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রদূত আজ ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যা দুর্গত এলাকার জন্য ১,২৩,০০০ টাকার বেশি মানবিক সহায়তা প্রদান করেন। ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ওপর ৫% প্রণোদনা দেওয়া হবে। আজ এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ থেকে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। তবে এ সময়ের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা প্রযোজ্য হবে না, আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শেখ ফয়সাল ইসলাম। Administrator of Khulna City Corporation Nuzrul Islam Monju has said Khulna is one of the climate change affected regions. People of the coastal and Sundarbans regions are moving towards cities due to different natural disasters including excessive rainfall, heat wave and salinity. There is no other way out of this except afforestation or tree planting. He said this at the inaugural function of the tree plantation and distribution program at Shohid Hadisbagh in Khulna City today as chief guest. The administrator urged all to take part in the Prime Minister's Green Bangladesh program and implement the government's 5 crore tree plantation program every year to protect the environment. Presided over by the co-chairman of Nagorik Forum, Khulna, Sardar Abu Tahir, the function was attended among others by the Chief Executive Officer of KCC, Razib Ahmed, State Officer of KCC, Gaji Salahuddin, and leaders of Nagorik Forum were present at the time. The Nagorik Forum arranged a national seminar on constitutional and legal reforms as guarantees of non-recurrence in transitional justice was held at the Journalist Liaquat Ali Auditorium of Khulna University today. The first session of the seminar discussed on earthquake and the future of the nation. Executive Director of Transparency International Bangladesh, TIB, and Chairman of the Interim Government's Anti-Corruption Reform Commission, Dr. Iftikharuzzaman, presented the keynote paper on the guarantees of non-recurrence in transitional justice in Bangladesh. He discussed on corruption and anti-corruption in Bangladesh, opportunities and challenges of enduring legal and institutional change. Presided over by Head of the Law Discipline of the University, Poonam Chakraborty, OACHR, Bangladesh Human Rights Officer, Mohammad Jahid Hussain, Dean of the Law School, Professor Dr. Mohammad Nasif Ahsan, Assistant Professor of the Law Discipline, Shourab Ghosh, Assistant Professor Tania Sultana, Deans of Law, Arts and Humanities and Social Science Schools, heads of the discipline, teachers, students, and representatives of different institutions took part in the seminar. The Partner Field School Congress 2026 was held at Devata Upajala Model Mosque Auditorium in Shatkhira with the foremost of the Upajala. The Director of the Department of Agriculture Extension, Dhaka, Dr. Salma Laizu, attended it as chief guest, while the Additional Director of the Department of Agriculture Extension, Khulna Region, Rafiqul Islam, as special guest. Presided over by Upajala Nirvai Officer Milon Shaha, the function was attended among others by the Deputy Director of the Department of Agriculture, Khamarbari, Shatkhira Upajala Agriculture Officer, Chairman of different Union Parishad, public representatives, journalists, and local elite. Police handed over 45 recovered mobile phones that were lost at different times at the Police Super Conference Room in Kushtia to their owners. Police Super Mohammad Joshimuddin handed over these phones as chief guest. At that time, the Police Super advised to be careful while carrying mobile phones and to file a GD if the mobile phone is stolen. The Additional Police Super Administration and Finance, Additional Police Super Crime and Operation, officers and force members of Cybercrime Investigation Cell Kushtia, as well as the beneficiaries, were present at the time. Saplings of different types of fruit-bearing wooden and medicinal trees and tree cases were distributed to various educational institutions at the Jila Parishad premises in Chuaranga today as part of the Environmental Conservation and Greening Program. Administrator of Jila Parishad and General Secretary of District BNP Sharifuzzaman Sharif distributed this as chief guest. Presided over by the Executive Officer of Chuaranga Jila Parishad, Mukul Kumar Moitro, the program was attended among others by the Organizing Secretary of District BNP, General Secretary of District Jashos, President of Poro BNP, and a large number of leaders and workers. A mobile code seized China Dohari and current net contacting different areas of Mudhumati rivers under Mohammadpur Upazila in Magura Terai. The Assistant Commissioner Land contacted the mobile code. Meanwhile, the members of Border Guard Bangladesh BGB seized 135 bottles of illegal Indian Escoff syrup and other illegal goods contracting drive at Chogbigathua and Bragpur Graveyard area of Dolotpur border area in Kushtia today. The seized goods were handed over to Dolotpur Thana. A case was lost in this concern. Kabaddi and Raspat 11 defeated Radically 11 by 34 points to 28 in the Anti-Tobacco Kabaddi Tournament at Kashipur Shindail Ball Field Ground under Mohammadpur Upazila in Magura today. Finally, weather and forecast valley till what tonight says. Temporary south-south easterly, gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Faridpur, Borishal, Potuakhali, Kumilla, Noakhali, Chattogram, and Cox's Bazar. Reports in these areas are to West Caution in signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি, পরিচালনায় প্রফেসর ইকবাল হোসেন।
3: চলো ইংরেজি শিখি অনুষ্ঠান থেকে সুপ্রিয় শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো কমন মিস্টেক্স ইন ইংলিশ, ইংরেজি ভাষায় যে সাধারণ ভুল ত্রুটি। শ্রোতা বন্ধুরা, এই ইংরেজি ভাষা শেখা আমাদের দেশে একেবারে প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি উচ্চ শিক্ষা পর্যায়ে ইংরেজি শেখানো হচ্ছে। কিন্তু এরপরেও আমরা দেখি যে শিক্ষার্থীরা অনেক গ্রামাটিক্যাল মিস্টেক্স করে। তো কীভাবে এই ত্রুটিগুলো, ভুলগুলো শুধরানো যায়, মূলত আজকে আমাদের সেই প্রচেষ্টা যে কোথায় কোথায় সেই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো হয়, কীভাবে সেই মিস্টেকগুলো আমরা দূর করতে পারি, তো আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা হলো, সেটা হচ্ছে যে একটা ইনকারেক্ট সেন্টেন্স বলা হবে এবং সেই ইনকারেক্ট সেন্টেন্সটা কীভাবে কারেক্ট করা যায়, কোথায় ভুল আছে, সেই ভুল কী জাতীয় ভুল, আমরা মূলত সে জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণে যাব। প্রথম যে সেন্টেন্সটি সেটি হলো হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস। এই যে সেন্টেন্সটি বললাম যে হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস, এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। তো সে আমার দাবির সাথে একমত হলো। এখানে মনে রাখতে হবে যে অ্যাগ্রির পরে এই যে উইথ ব্যবহার করলাম, এটা কিন্তু উইথ না, অ্যাগ্রির পরে টু হবে, হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস। এখানে লক্ষণীয় যে অ্যাগ্রির পরে, হ্যাঁ উইথ হতে পারে কখন, যখন পার্সন থাকবে, যেমন হি অ্যাগ্রিড উইথ মি, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস, এটি একটি ভুল সেন্টেন্স। সে আমার দাবির সাথে একমত হলো, সেই ক্ষেত্রে আমরা বলবো হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস। তাহলে ব্যক্তি হলে অ্যাগ্রিড টু মি, অ্যাগ্রিড টু হিম, এই জাতীয় হবে। কিন্তু আর যদি কোনো কিছুর সাথে আমরা, অন্য কিছুর সাথে আমরা অ্যাগ্রি করি, সেক্ষেত্রে অ্যাগ্রিড টু, হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস। তাহলে সে যে হি অ্যাগ্রিড উইথ মাই ডিমান্ডস না, সঠিক সেন্টেন্সটা হলো হি অ্যাগ্রিড টু মাই ডিমান্ডস। পরের সেন্টেন্সটি আছে আই বট দি শার্ট উইথ টাকা 500। আই বট দি শার্ট উইথ টাকা 500, 500 টাকা আমি শার্টটি কিনলাম। এখানেও একটি ভুল আছে, সেটা একটি প্রিপোজিশনের ভুল। আগেরটিও প্রিপোজিশনের ভুল ছিল, এটিও প্রিপোজিশনের ভুল। তো সঠিকটা হলো আই বট দি শার্ট ফর টাকা 500। আই বট দি শার্ট ফর টাকা 500, তাহলে উইথ টাকা 500 এটি ভুল, সঠিকটা হলো ফর টাকা 500। আমি আবার বলছি আই বট দি শার্ট উইথ টাকা 500, এটি একটি ভুল সেন্টেন্স, ভুল বাক্য। সঠিক বাক্য হলো আই বট দি শার্ট ফর টাকা 500, এটি প্রিপোজিশনের ভুল। তো এই যে প্রিপোজিশনের ভুল, এটা তো একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভুল, কারণ অনেক সময় এই ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। সে কারণে আমি শ্রোতা বন্ধুদেরকে বলবো, ইংরেজি ভাষা শিক্ষার্থীদের বন্ধুদেরকে বলবো, যে আপনারা এই প্রিপোজিশনগুলো খুব মনোযোগ দিয়ে শিখবেন, প্রয়োজনে আপনাদের পাশে খাতা কলম রাখবেন এবং এগুলো লিখে রাখবেন, তাহলে আশা করা যায় যে এই ভুলগুলি আর হয়তো হবে না। পরের সেন্টেন্সটি হল হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন, হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন, ফোনে তুমি কার সাথে কথা বলছো, ফোনে তুমি কার সাথে কথা বলছো, হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন। তো এখানেও একটি ভুল আছে, সেটাও প্রিপোজিশনের ভুল, হু আর ইউ টকিং টু ইন দ্য ফোন, ফোনে, এখানে অ্যাকচুয়ালি শরীরটা হলো হু আর ইউ টকিং টু অন দ্য ফোন, ইন দ্য ফোন না, এখানে প্রিপোজিশনের একটি ভুল হয়েছে। তাহলে আমরা যখন ফোনে কথা বলার বিষয়টি আসে তখন অন দি ফোন হবে, হি ইজ টকিং অন দ্য ফোন, দে আর টকিং অন দ্য ফোন, ফোনে কথা বলছে, তাহলে ইন দ্য ফোন না, সঠিকটা হলো অন দ্য ফোন। এই ভুলটি আশা করি শ্রোতামোদের আপনারা করবেন না। পরের সেন্টেন্সটি হল দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং অব দ্য ওয়ার্ল্ড, এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবন, দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং অব দ্য ওয়ার্ল্ড, এটা একটি ভুল সেন্টেন্স। আমরা এই যে অব দ্য ওয়ার্ল্ড বলি এটা ভুল, এটা ভুল, সঠিকটা হলে ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এই কোনো সেন্টেন্সে যখন আমরা পৃথিবী মানে বুঝি যে পৃথিবীর মধ্যে বোঝাতে আমরা কিন্তু অব দ্য ওয়ার্ল্ড বলবো না, ইন দ্য ওয়ার্ল্ড বলবো। দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং অব দ্য ওয়ার্ল্ড, আর সঠিকটা হলো দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। পরের সেন্টেন্সটি হলো হি গোস টু স্কুল বাই ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যায়, হি গোস টু স্কুল বাই ফুট, তাহলে সে পায়ে হেঁটে যাওয়া কিন্তু বাই ফুট না, অন ফুট। আমরা এটা মনে রাখতে হবে যে এই প্রিপোজিশনগুলো কিন্তু মনে রাখার বিষয়, যে এখানে পায়ে হেঁটে যায়, পায়ে হেঁটে যাওয়া হলো অন ফুট, বাই ফুট না, এটা মনে রাখতে হবে, অন ফুট। আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম সানডে, আরিফ সানডে থেকে অনুপস্থিত, রবিবার থেকে অনুপস্থিত, আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম সানডে, রবিবার থেকে অনুপস্থিত। তো আমরা যখন এই যে সময়ের ক্ষেত্রে যখন হইতে বোঝাবে, শ্রোতা বন্ধুরা, সময়ের ক্ষেত্রে যখন হইতে বোঝাবে তখন কিন্তু ফ্রম হবে না, তখন হবে সিন্স। সময়ের ক্ষেত্রে হইতে বোঝালে সিন্স হবে, এক জায়গা হইতে আরেক জায়গায়, সেটা এক ব্যক্তিতে ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, এক বস্তু থেকে আরেক বস্তু, সেটা ফ্রম হতে পারে, কিন্তু সময় এর ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করবো না, আমরা সিন্স ব্যবহার করব। তো তাহলে সঠিক সেন্টেন্সটা হলো আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম সানডে না, আরিফ হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স সানডে, সূর্য রবিবার থেকে, এই যে রবিবার থেকে বোঝাতে আমরা সিন্স ব্যবহার করব। তাহলে সময় এর ক্ষেত্রে হইতে বোঝাতে আমরা ফ্রম না, সিন্স ব্যবহার করব। পরের সেন্টেন্সটি হল শি ওয়াজ ম্যারিড উইথ এ ডক্টর, তাকে বিয়ে দেওয়া হয়েছিল একজন ডাক্তারের সাথে, শি ওয়াজ ম্যারিড উইথ এ ডক্টর। তো এখানেও প্রিপোজিশন ভুল, উইথ না, হি ওয়াজ ম্যারিড টু এ ডক্টর। তো তাহলে এটা মনে রাখতে হবে যে ম্যারিড পরে সবসময় টু বসে, ম্যারিড পরে উইথ বসে না, শি ওয়াজ ম্যারিড উইথ এ ডক্টর না, সঠিকটা হলো শি ওয়াজ ম্যারিড টু এ ডক্টর। শ্রোতা বন্ধুরা এটা মনে রাখতে হবে, ম্যারিড পরে উইথ নয়, ম্যারিড পরে টু ব্যবহৃত হয়। পরের যে সেন্টেন্সটি সেটি হলো হার্ড ওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস, কঠিন পরিশ্রম সফলতার চাবিকাঠি, ইজ দ্য কি অফ সাকসেস, এটা একটি ভুল বাক্য, সঠিকটা হলো হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, কি টু মানে সফলতার উপায়, কি টু এটি মনে রাখতে হবে, যে কির পরে সবসময় টু বসে, কি টু মানে উপায়, চাবিকাঠি, কিসের সফলতার চাবিকাঠি, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, এটা মনে রাখতে হবে, কির পরে সবসময় টু বসে, কির পরে সবসময় টু বসে, কির পরে অবসে না, টু বসে, কির পরে টু বসে। তো এটা মনে রাখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, কি টু, কি টু মানে হলো চাবিকাঠি, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, সফলতার চাবিকাঠি। পরের সেন্টেন্সটি হলো অ্যাটেন্ড অ্যাট ইউর ডিউটিস, তোমার দায়িত্বে মনোযোগ দাও, অ্যাটেন্ড অ্যাট ইউর ডিউটিস, অ্যাটেন্ড এখানে প্রিপজিশনের ভুল, অ্যাটেন্ড টু ইয়োর ডিউটিস, তো সুতরাং মনে রাখতে হবে যে অ্যাটেন্ড এর পরে টু বসে, মানে মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড টু ইয়োর ডিউটিস, অ্যাটেন্ড পরে অ্যাড বসে না, অ্যাটেন্ড এর পরে টু বসে, অর্থাৎ মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড টু ইয়োর ডিউটিস। শ্রোতা বন্ধুরা, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে যে অ্যাটেন্ড এর পরে সবসময় মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড এর পরে টু বসে, অ্যাটেন্ড টু ইয়োর ডিউটিস, তাহলে অ্যাটেন্ড অ্যাট না, অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড টু ইয়োর ডিউটিস। হি ইজ সিনিয়র দ্যান মি, সে আমার থেকে সিনিয়র, তো সিনিয়র পরে সবসময় দেন বসে, সিনিয়র পরে সবসময় দেন বসে, টু বসে না। আমরা অন্য অন্য ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করি, কিন্তু এই যে ল্যাটিন কিছু কম্পারেটিভ ডিগ্রি আছে, ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি, জুনিয়র, সিনিয়র, মাইনর, মেজর, ইন্টেরিয়র, ইনফেরিয়র, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু টু বসে। এই যে জুনিয়র সিনিয়র ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করব না, আমরা টু ব্যবহার করব। তাহলে সে আমার থেকে বেশি সিনিয়র, হি সিনিয়র দেন মি, টিকটি ভুল বাক্য, ইনকারেক্ট সেন্টেন্স, সঠিকটা হলো হি ইজ সিনিয়র টু মি, কিংবা হি ইজ জুনিয়র টু মি। তা এই সমস্ত ক্ষেত্রে এই ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি, জুনিয়র, সিনিয়র, মাইনর, মেজর, এই সমস্ত ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। পরে যে সেন্টেন্সটি সেটা হলো হু আর ইউ টকিং, তুমি কার সাথে কথা বলছো, হু আর ইউ টকিং, তুমি কার সাথে কথা বলছো, একটি উইথ অথবা টু ব্যবহার করতে হবে, কার সাথে, হু আর ইউ টকিং টু, হু আর ইউ টকিং টু, মানে টু হুম আর ইউ টকিং। আমরা যদি ফর্মাল ইংলিশ ব্যবহার করি তাহলে হবে টু হুম আর ইউ টকিং, বা হু আর ইউ টকিং টু। আমরা এই প্রিপোজিশনটা পরেও ব্যবহার করতে পারি, এই প্রিপোজিশনটা আমরা পূর্বেও ব্যবহার করতে পারি। তো হু আর ইউ টকিং টু বা টু হুম আর ইউ টকিং, ওয়াই কারেক্ট, ওয়াই শুদ্ধ, হু আর ইউ টকিং টু, টুটা আমরা পরে ব্যবহার করতে পারি। এরপরে যে বাক্যটি, সে বাক্যটি হলো যে হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, তুমি কী ধরনের সঙ্গীতে আগ্রহী, ইন ইন্টারেস্টেড। তো এখানে কিন্তু একটা প্রিপজিশন নেই, অ্যাবসেন্ট আছে, কী জাতীয় সঙ্গীতে, ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, কী জাতীয় সঙ্গীতে, ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড। এখানে কিন্তু মনে রাখতে হবে যে সাধারণত ডাব্লু এইচ কোশ্চেনের ক্ষেত্রে, মানে যে ডাব্লু এবং এইচ দিয়ে যে সমস্ত আমরা বাক্য করি, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হুইচ, এই যে ডাব্লু এইচ কোশ্চেন বলা হয় এগুলোকে, তো এই ডাব্লু এইচ কোশ্চেনে যখন আমরা প্রিপোজিশন ব্যবহার করি, এই প্রিপোজিশনটা সাধারণত আমরা বাক্যের শেষে ব্যবহার করি। যেমন আগের বাক্যটিতে বললাম যে হু আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো, টুটা পরে ব্যবহার করেছে। এখানেও এরকম হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, ইন হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড, কিন্তু ইনটা আমরা পরে ব্যবহার করব। হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড ইন, হোয়াট কাইন্ড অফ মিউজিক আর ইউ ইন্টারেস্টেড ইন। তাই প্র্যাকটিসটা হলো যে আমরা প্রিপোজিশনটা সেন্টেন্সের শেষে ব্যবহার করি, এটা হচ্ছে প্র্যাকটিস। সুতরাং এখানে প্রিপারেশনটা যেহেতু নেই, সেই প্রিপারেশনটা ব্যবহার করেছে এবং সেটাই বাক্যের শেষে ব্যবহার করেছে। পরের যে সেন্টেন্সটি সেটি হলো হি ইজ গুড ইন ম্যাথমেটিক্স, সে গণিতে ভালো, সে গণিতে ভালো, হি ইজ গুড অ্যাট, সঠিকটা হলো গুড অ্যাট, আমরা গুড ইন ব্যবহার করব না। সে দৌড়ে ভালো, হি ইজ গুড অ্যাট রানিং, সে পেন্টিংয়ে ভালো, হি ইজ গুড অ্যাট পেন্টিং। সো তাহলে গুড ইন না, গুড অ্যাট, আমাদের কিন্তু এই ভুলটা করলে চলবে না। গুড অ্যাট মানে দক্ষ, মনে রাখতে হবে শ্রোতা বন্ধুরা, গুড অ্যাট মানে হলো দক্ষ, দক্ষ, কোথাও গুড ইন না, গুড অ্যাট, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। সে ইংলিশে ভালো, হি ইজ গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট ইংলিশ, গুড ইন না, গুড অ্যাট, এটা মনে রাখতে হবে। কিন্তু ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট ডে ইন স্কুল, ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে ইন স্কুল, অ্যাট স্কুল হবে। আমরা সাধারণত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাট ব্যবহার করি। হ্যাঁ, আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছি, আই স্টাডিড অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট স্কুলের ক্ষেত্রেও অ্যাট, কলেজের ক্ষেত্রেও অ্যাট। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাট ব্যবহার করি, ইন না। ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে ইন স্কুল, ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে অ্যাট স্কুল, স্কুলে কি তোমার প্রথম দিনটি মনে পড়ে? ডু ইউ রিমেম্বার দি ফার্স্ট ডে ইন স্কুল? না অ্যাট স্কুল, কলেজের ক্ষেত্রে, ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা সবসময় অ্যাট ব্যবহার করব। হি জাম্পড ইন দ্য রিভার, সে নদীতে ঝাঁপ দিল। হি জাম্পড ইন দ্য রিভার, তো এখানে প্রিপোজিশনের ভুল। ভুলটা হলো যে ইন যখন গতি থাকবে, ফোর্স থাকবে, তখন কিন্তু ইনটু, যেমন সে আকাশে একটি তীর নিক্ষেপ করল, হি থ্রু অ্যান অ্যারো ইনটু দি স্কাই, ইনটু দি স্কাই আকাশের দিকে, ওই যে গতি আছে। ফোর্সে যখন আমরা কোনো কিছু করি, অর্থাৎ গতি বোঝানোর ক্ষেত্রে ইনটু ব্যবহৃত হবে। হি জাম্পড ইনটু দি রিভার, হি জাম্পড ইনটু দি রিভার, ইন না, জাম্পড ইন একটা ভুল, কারণ আছে যে এখানে গতি আছে, স্পিড আছে, সেক্ষেত্রে ইনটু হবে। যখন স্পিড বা গতি থাকবে তখন ইনটু হবে। হি জাম্পড ইনটু দি রিভার। পরের সেন্টেন্সটা, হি গট অন দ্য ট্যাক্সি, হি গট অন দ্য ট্যাক্সি, সে ট্যাক্সিতে উঠল। হি গট অন দ্য ট্যাক্সি একটা ভুল সেন্টেন্স, সঠিক ট্যাক্সি কি? হি গট ইন টু দ্য ট্যাক্সি। এখন অন না হয় ইনটু কেন হলো? কারণ ট্যাক্সি ছোট গাড়ি যেগুলো, সে গাড়িতে আমরা শান্ত ইনটু ব্যবহার করি, এবং অন ব্যবহার করা হয় বাস ট্রেন ক্ষেত্রে। হি গট, হি ইজ অন দ্য বাস, হি ইজ অন দ্য ট্রেন, বাস ট্রেনের ক্ষেত্রে আমরা শান্ত অন ব্যবহার করি। আর ছোট ভেহিকেল যেগুলো প্রাইভেট কার, ট্যাক্সি, সেক্ষেত্রে ইনটু ব্যবহার করি। কাজে এই যে হি গট অন দ্য বাস, অন দ্য ট্যাক্সি, এটার ভুল। সঠিকটা হল হি গট ইনটু দ্য ট্যাক্সি। যদি বাস হতো কিংবা ট্রেন হতো তাহলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি, এটা মনে রাখতে হবে শ্রোতা বন্ধুরা। পরে যে সেন্টেন্সটি সেটি হলো, আই রিগ্রেট ফর মাই মিস্টেক্স, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, অনুতাপ করছি, দুঃখ প্রকাশ করছি। আই রিগ্রেট ফর মাই মিস্টেক্স। প্রিপোজিশন যেমন আমরা ব্যবহার করি একটি বাক্যে, আবার কখনো কখনো প্রিপোজিশনের কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই, প্রিপোজিশনের আদৌ কোনো প্রয়োজনীয়তা নেই, অপ্রয়োজনীয়। তো সুতরাং আই রিগ্রেট মাই মিস্টেক্স, এখানে ফর লাগবে না, সব ক্ষেত্রে প্রিপোজিশনের দরকার নেই। আই রিগ্রেট মাই মিস্টেক্স, আমি আমার ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আক্ষেপ প্রকাশ করছি। সুতরাং এখানে প্রিপারেশনটা লাগবে না, প্রয়োজন নেই। আই রিগ্রেট এর পরে কোনো প্রিপারেশন লাগবে না, রিগ্রেট মাই মিস্টেক্স, আমি আমার ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আই রিগ্রেট মাই মিস্টেক্স, এখানে প্রিপারেশন লাগবে না। পরের সেন্টেন্স, হি উইল কাম ব্যাক উইদিন মানডে, সোমবারের ভিতর সে ফিরে আসবে। হি উইল কাম ব্যাক উইদিন মানডে, এই যে আমরা বলি যে মানে উইদিন, সময়ের ভিতরে বোঝাতে উইদিন ব্যবহার করি, এটা ভুল। সঠিকটা হলো বাই, হি উইল কাম ব্যাক বাই মানডে, সোমবারের মধ্যে ফিরে আসবে। হি উইল কাম ব্যাক বাই মানডে, সে পাঁচটার মধ্যেই ফিরবে। হি উইল কাম বাই, হি উইল কাম ব্যাক বাই ফাইভ ও ক্লক বা ফাইভ ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন। সো তাহলে এই যে নির্দিষ্ট সময়ের পূর্বে, এটি বোঝাতে আমরা

he will come back within Monday, na? He will come back by Monday, by Friday, by 5 o'clock, by 10 p.m. এগুলো ব্যবহার করবো আমরা। পরের সেন্টেন্সটি, হি ইজ টায়ার্ড উইথ রাইটিং, সে লিখে লিখে ক্লান্ত, টায়ার্ড, টায়ার্ড উইথ, নো, এটা ভুল, সঠিক হলো টায়ার্ড অফ, ক্লান্ত, হি ইজ টায়ার্ড উইথ আছে, এটা ভুল, সঠিকটা হলো টায়ার্ড অফ, হি ইজ টায়ার্ড অফ রাইটিং, সে লিখতে লিখতে ক্লান্ত, টায়ার্ড অফ রাইটিং। আবার আর অন্য অন্য সেন্টেন্স হতে পারে, সে অপেক্ষা করতে করতে ক্লান্ত, হি ইজ টায়ার্ড অফ ওয়েটিং, হি ইজ টায়ার্ড অফ ওয়েটিং, হি ইজ টায়ার্ড অফ ওভার ওয়ার্ক, অতিরিক্ত কাজ করে গেছে ক্লান্ত, হি ইজ টায়ার্ড অফ ওভার ওয়ার্ক, হি ইজ টায়ার্ড অফ ওয়ার্কিং হার্ড। সুতরাং টায়ার্ড উইথ না, টায়ার্ডের পর আমরা সবসময় অফ প্রিপোজিশন ব্যবহার করব। শি এন্টার্ড ইন্টু দি কিচেন, এন্টার্ড ইন্টু দি, সে কিচেনে প্রবেশ করলো, এন্টার মানে প্রবেশ করা, ইন্টু দি কিচেনে প্রবেশ করলো, এন্টার্ড ইন্টু দি কিচেন। শ্রোতা বন্ধুরা, এখানে একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এন্টার পরে শান্ত কোনো প্রিপোজিশন বসে না, কিন্তু ভুলবশত আমরা অনেকেই কিন্তু এন্টার পরে ইন্টু ব্যবহার করি, এটা সঠিক নয়। এন্টার্ড দি কিচেন, এন্টার, সি হি এন্টার্ড দি রুম, হি এন্টার্ড দ্য হাউস, তো এন্টার পরে কোনো প্রিপোজিশনের দরকার নেই। হি এন্টার্ড ইন্টু দ্য কিচেন, ভুল, সঠিকটা হলো হি এন্টার্ড দ্য কিচেন। পরের সেন্টেন্সটি হলো উই রাইট বাই পেন, আমরা কলম দিয়ে লিখি, উই রাইট বাই পেন না, উই রাইট উইথ পেন। তো আমরা যে জিনিস দিয়ে, যে মানে যন্ত্র বা ডিভাইস দিয়ে কোনো কিছু করি, তার আগে উইথ বসে, ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির পূর্বে বাই বসে। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই হিম, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই হিম, তাহলে ওই যে হিম ব্যক্তি, ব্যক্তির আগে বাই হলো। কিন্তু যে জিনিস দিয়ে আমরা ওটি করি, যেমন হি শট, হি শট দি টাইগার উইথ এ গান, হি শট দি টাইগার উইথ এ গান, বন্দুক দিয়ে সে বাঘটিকে মেরে ফেললো উইথ এ গান, ব্যক্তির আগে বাই বাট ইনস্ট্রুমেন্টের আগে উইথ। সুতরাং উই রাইট উইথ পেন, আমরা কলম দিয়ে লিখি উই রাইট উইথ পেন, বাই পেন না। পরের সেন্টেন্সটি হলো উই ট্রাইড উইথ আওয়ার হার্ট অ্যান্ড সোল, আমরা প্রাণপণ চেষ্টা করলাম, উইথ হার্ট অ্যান্ড সোল মানে প্রাণপণ চেষ্টা করা, হার্ট অ্যান্ড সোল মানে হলো একটি ফ্রেস, এটি একটি ফ্রেস, হার্ট অ্যান্ড সোল, প্রাণপণ চেষ্টা করা, উই ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল, এখানে একটি ভুল আছে, এই ভুলটা হলো উইথ আর লাগবে না, আমরা আমাদের প্রাণপণে চেষ্টা করলাম, শুধু হার্ট অ্যান্ড সোল দিলেই হবে, উইথ লাগবে না, উই ট্রাইড হার্ট অ্যান্ড সোল, উই ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল, এটি ভুল, উইথের কোনো প্রয়োজন নেই, হার্ট অ্যান্ড সোল মানেই প্রাণপণে, প্রাণপণ দিয়ে। সুতরাং আমরা যদি একটি অতিরিক্ত উইথ ব্যবহার করে, একটু ভুল হয়ে যাবে, সুতরাং উইথের কোনো প্রয়োজন নেই, উই ট্রাইড হার্ট অ্যান্ড সোল। পরের যে সেন্টেন্সটি, সেটি হলো হি উইল অ্যারাইভ উইদিন থ্রি ও ক্লক, আমরা এই জাতীয় একটি সেন্টেন্স ব্যবহার করেছি, আলোচনা করেছি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা একটু মনে করে দেখেন, এই ধরনের একটি সেন্টেন্স আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি, যে সময়ের ক্ষেত্রে ভিতরে বোঝাতে, নির্দিষ্ট সময়ের ভিতরে বোঝাতে আমরা উইদিন ব্যবহার করব না, আমরা ব্যবহার করব বাই। হি উইল অ্যারাইভ উইদিন থ্রি, সে তিনটার মধ্যে পৌঁছবে, হি উইল অ্যারাইভ বাই থ্রি ও ক্লক, কারণ এখানে উইদিন না, বাই, হি উইল অ্যারাইভ বাই থ্রি ও ক্লক, তিনটার মধ্যে পৌঁছাবে, হি উইল অ্যারাইভ বাই থ্রি ও ক্লক, সুতরাং উইদিন না, সময় নির্দেশ করতে আমরা, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে আমরা উইদিন না, আমরা বাই ব্যবহার করব। পরের সেন্টেন্সটি হলো লেট আস ডিসকাস অ্যাবাউট দি ম্যাটার, আমি বলেছি যে প্রিপোজিশনের যেমন প্রয়োজন, একটি বাক্যে প্রিপোজিশন খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, আবার কখনো কখনো প্রিপোজিশনের প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়ভাবে আমরা কখনো কখনো প্রিপোজিশন ব্যবহার করি। তা এই যে সেন্টেন্সটি বললাম লেট আস ডিসকাস অ্যাবাউট দি ম্যাটার, এসব আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি, লেট আস ডিসকাসের পরে আর অ্যাবাউট লাগবে না, লেট আস ডিসকাস দি ম্যাটার, আমরা বিষয়টি আলোচনা করি, কাজে অ্যাবাউটের কোনো প্রয়োজন নেই। তো এই এই

0: এই অ্যাবর্টটা অপ্রয়োজনীয়, ইরেলিভেন্ট, লেট আস ডিসকাস দি ম্যাটার। অ্যাবর্টার প্রয়োজন নেই, লেট আস ডিসকাস দি ম্যাটার, লেট আস ডিসকাস আওয়ার টপিক। হ্যাঁ, আমরা এইগুলো বলতে পারি। সুতরাং এই যে ডিসকাসের পরে অ্যাবাউট অপ্রয়োজনীয় লাগবে না, ডিসকাস দি ম্যাটার, লেট আস ডিসকাস দি ম্যাটার। পরের সেন্টেন্সটি হলো হু ইজ নকিং দি ডোর। এখানে একটি প্রিপজিশনের নেই, প্রিপজিশনের ঘাটতি রয়েছে, শূন্যতা রয়েছে। দরজায় কে নক করছে, কে দরজায় কে আঘাত করছে, তো এখানে কিন্তু একটা প্রিপজিশন লাগবে। হু ইজ নকিং অ্যাট দি ডোর, নক অ্যাট মানে কড়ানাড়া, হ্যাঁ, নক অ্যাট। হু ইজ নকিং অ্যাট দি ডোর, নকিং অ্যাট দি ডোর, নকিং সবসময় অ্যাট বসে, এখানে নেই, সুতরাং অ্যাট দিতে হবে। হু ইজ নকিং, নকিং বানানটি কিন্তু কঠিন বানান, শ্রোতা বন্ধুরা, কে এন ও সিকে, কে এন ও সিকে, নক, নকিং, কে এন ও সিকে আইন জি, নকিং। হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, দরজায় কে আঘাত করছে, কড়া নাড়ছে। হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। পরের সেন্টেন্সটি হলো হি প্রোভাইডেড মি এ লট অফ ইনফরমেশন, সে আমাকে অনেক ইনফরমেশন দিল, তথ্য দিল। হি প্রোভাইডের পরে কিন্তু পার্সন এবং তারপরে একটা উইথ বসে, প্রোভাইড প্লাস পার্সন প্লাস উইথ, অর্থাৎ প্রোভাইডের পরে ব্যক্তি হবে, পার্সন হবে এবং তারপরে একটি উইথ হবে। প্রোভাইড মানে সরবরাহ করা, হি প্রোভাইডেড মি উইথ এ লট অফ ইনফরমেশন, সে আমাকে অনেক তথ্য দিল, তথ্য সরবরাহ করলো। হি প্রোভাইডেড মি উইথ এ লট অফ ইনফরমেশন, সুতরাং এই যে উইথটা বাদ পড়েছিল এই বার্তা উত্তর দিতে হবে, হি প্রোভাইডেড মি এ লট অফ ইনফরমেশন, ভুল, হি প্রোভাইডেড মি উইথ এ লট অফ ইনফরমেশন। পরের সেন্টেন্সটা হলো দি হান্টার এইমড দি টাইগার, দি হান্টার এইমড দি টাইগার, শিকারি বাঘের দিকে তাক করলো। তো এখানে একটি প্রিপারেশন নাই, প্রিপারেশন যেমন প্রয়োজন, কোনো কোনো ক্ষেত্রে প্রিপারেশন অপ্রয়োজনীয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রিপারেশন প্রয়োজনীয়। দ্য হান্টার এইমড দি টাইগার, এখানে একটি প্রিপারেশন নেই, ঘাটতি আছে, এইমের পর একটি প্রিপারেশন অ্যাট, এইমড অ্যাট। দ্য হান্টার এইমড অ্যাট দি টাইগার, দি হান্টার এইমড অ্যাট দি টাইগার, শিকারি বাঘের দিকে তাক করলো, এইম অ্যাট। সুতরাং এখানে অ্যাট দিতে হবে, এই অ্যাটটা না দিলে এটি একটি ভুল সেন্টেন্স। এটা শুদ্ধ করে বলতে গেলে বলতে হবে যে হি এইমড অ্যাট দি টাইগার, তো এইমের পরে সবসময় অ্যাট হবে। পরের সেন্টেন্সটি হলো হোয়াই ডু ইউ কাম, তুমি কোথা থেকে এসছো, কিন্তু এখানে একটি প্রিপারেশনের ভুল আছে। অনেক সময় দেখা যায় যে ইংরেজি বলে মানেটা বোঝা যায়, কিন্তু আসলে ওটা গ্রামাটিক্যাল মিস্টেক থেকে যায়। আমরা হয়তো কথোপকথনে স্পোকেন ইংলিশে আমরা এই ধরনের ভুল আমরা হয়তো মানে ইগনোর করি, মানে ভুলটাকে ওভারলুক করি, কিন্তু রিটেন ইংলিশের ক্ষেত্রে এই ধরনের ভুল করা যাবে না। তো সুতরাং শুধু রিটেন না, রিটেন এবং স্পোকেন উভয় ক্ষেত্রেই ভুল করা যাবে না। হয়তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা অতটা গুরুত্ব দেই না, হোয়ার ডু ইউ কাম, নো, এটা ভুল সেন্টেন্স, তুমি কোত্থেকে এসছো, সে ফ্রমটা কই, ফ্রম তো নেই, মানে ফ্রম হোয়ার ডু ইউ কাম। তো আমাদের প্র্যাকটিসটা হলো, শ্রোতা বন্ধুরা, বলেছি কি বলেছি, বলেছি যে প্রিপজিশনটা পরে বসবে, হোয়ার ডু ইউ কাম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসছো, হোয়ার ডু ইউ কাম ফ্রম, প্রিপজিশনটা পরে বসে। ফ্রম হোয়ার যদি আমরা দিই তাহলে সেটাও ঠিক আছে, ফ্রম হোয়ার ডু ইউ কাম, হ্যাঁ ঠিক আছে, তবে প্র্যাকটিসটা হলো যে প্রিপোজিশনটা শান্ত বাক্যের শেষে বসে, হোয়ার ডু ইউ কাম ফ্রম। পরের সেন্টেন্সটি হলো মাই ফাদার অ্যাপ্রুভড মাই আইডিয়া, আমার বাবা আমার ধারণাটিকে অনুমোদন করলো, অ্যাপ্রুভ অনুমোদন করলো মানে গ্রহণ করলো। মাই ফাদার অ্যাপ্রুভড মাই আইডিয়া, এখানে একটি প্রিপোজিশন ঘাটতি আছে। মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া, অ্যাপ্রুভ করে সবসময় কিন্তু অফ হবে, অলওয়েজ অফ, অ্যাপ্রুভ অফ মানে অনুমোদন করা, গ্রহণ করা। মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া, মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া, অ্যাপ্রুভ করে সবসময় অফ বসবে, এটা মনে রাখতে হবে, অ্যাপ্রুভ অফ এটা মনে রাখতে হবে, অ্যাপ্রুভ বললে ভুল হবে, অ্যাপ্রুভড অফ, মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া, মাই ফাদার অ্যাপ্রুভড অফ মাই আইডিয়া। পরের সেন্টেন্সটি হলো আই ডোন্ট বিলিভ হিজ অনেস্টি, আমি তার সততায় বিশ্বাস করি না, মানে সে সৎ লোক না, এটা বোঝাতে চাচ্ছি। তো এটি একটি ভুল বাক্য, এখানে একটি প্রিপারেশন বসাতে হবে, আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি, তার সততায়, ইন হিজ অনেস্টি, আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি, আমি তার সততায় বিশ্বাস করি না, বিলিভ ইন, মনে রাখতে হবে যে বিলিভের পরে ইন বসে, বিলিভ ইন, আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি, আমি তার সততায় বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি। তো এই যে তাহলে আমরা দেখছি যে প্রিপজিশন কখনো কখনো প্রয়োজন নেই, আবার প্রিপজিশন না হলে আবার সেন্টেন্স হয় না, ভুল, অধিকাংশ ক্ষেত্রেই প্রিপজিশনের প্রয়োজন। তো এগুলো মনে রাখতে হবে শ্রোতা বন্ধুরা। পরে যে সেন্টেন্সটি সেটি হলো হি ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার, খুনের জন্য, খুনের জন্য তাকে অভিযুক্ত করা হলো, হি ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার, হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার, ফর না, অ্যাকিউজের পরে অফ বসে, অভিযোগ করা, হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার। সুতরাং এই যে ফর দেওয়া হলো এটা ফর না, সঠিকটা হলো অফ, হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার। হি ইজ ব্লাইন্ড অফ হিজ সন্স ফল্টস, সে তার ছেলের দোষ ত্রুটির ব্যাপারে অন্ধ। তো এই এই অন্ধ মানে হচ্ছে যে সে ইচ্ছা করে দেখে না, হি ইজ ব্লাইন্ড অফ হিজ সন্স ফল্ট। সঠিক সেন্টেন্সটা হলো হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্টস। সুতরাং এই যে পক্ষপাতিত্ব করা, না দেখার ভান করা, এটা হচ্ছে ব্লাইন্ড টু, আর সত্যি সত্যি চোখে না দেখা, সে হচ্ছে ব্লাইন্ড অফ। যখন সত্যি সত্যি চোখে আমরা দেখি না, হি ইজ ব্লাইন্ড অফ অ্যান আই, সেটা সত্যি সত্যি আমরা চোখে দেখি না, কিন্তু পক্ষপাতিত্ব করা অর্থাৎ না দেখার ভান করা, সেটা হচ্ছে ব্লাইন্ড টু, হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্টস, তার ছেলের দোষটির ব্যাপারে অন্ধ। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যদি কোনো সমস্যা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে, সে বিষয়ে আমাদের কাছে চিঠি লিখে জানাবেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা চলো ইংরেজি শিখি, প্রযত্নাঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠানকে শেষ করছি।
1: এতক্ষণ ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি শুনলেন, পরিচালনায় প্রফেসর ইকবাল হোসেন, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার এবং অনুষ্ঠান প্রযোজনায় তনুজা মণ্ডল। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রাসুল।

বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার সব মানুষের।

روز حشر شفاعتر খুলিও দুয়ার সব মানুষের, সেরা মানুষ নবীজি আমার।

সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জ্বেলে দাও, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। সব মানুষের

0: হে চিরমোহ,
1: আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: এটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে 45-60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর, আবার বলছি এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76% এবং সন্ধে 6টায় 95%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:23 এবং অস্ত যাবে 6:46। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: আল্লাহ তাআলা কখনোই সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা, এখন খুলনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার থেকে মুক্ত। আল হাদিস, বাংলাদেশ, বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রাসুল।
3: ইয়া মুহাম্মদ, বেহেশত হতে

এই দুনিয়ার দুঃখ থেকে, এবার আমায় নাজাত দাও ইয়া মুহাম্মদ, বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও। অর্থ বিভব

0: নাতি রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ইরামনি মণ্ডল। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম। অতিবৃষ্টি, তাপদাহ, লবণাক্ততা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সমুদ্র উপকূলীয় এবং সুন্দরবন অঞ্চলের মানুষ সর্বশান্ত হয়ে শহরমুখী হচ্ছে। বনায়ন বা বৃক্ষরোপণ করা ছাড়া এর থেকে বের হওয়ার অন্য কোনো উপায় নেই। তিনি আজ খুলনা মহানগরীর জাতিসংঘ শিশু পার্কে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবেশ সুরক্ষা ও নগর সবুজায়নের লক্ষ্যে নগরীর 31টি ওয়ার্ডে নাগরিক ফোরাম খুলনা এ কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি প্রধানমন্ত্রী সবুজে সাজাই বাংলাদেশ কর্মসূচিতে অংশ নেয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার প্রতি বছর দেশব্যাপী 5 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলা প্রশাসক সরকারের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে নিজ নিজ বসতবাড়ির চারপাশ সবুজায়ন ও পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। নাগরিক ফোরাম খুলনার কো-চেয়ারম্যান সর্দার আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, নাগরিক ফোরামের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক 16 থেকে 31 নং ওয়ার্ড এলাকায় বৃক্ষরোপণের লক্ষ্যে নাগরিক ফোরামের ওয়ার্ড কমিটির মধ্যে 500 গাছের চারা হস্তান্তর করেন এবং জাতিসংঘ শিশু পার্কে 1টি গাছের চারা রোপণ করেন। এছাড়া বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধিতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু দৌলতপুর থানাধীন মধ্যডাঙ্গা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও মধ্যডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সহ মধ্যডাঙ্গা মেইন রোড ও বকুলতলা মোড়ের পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন। কনস্টিটিউশনাল অ্যান্ড লিগাল রিফর্মস অ্যাজ গ্যারান্টিস অফ নন রিকারেন্স ইন ট্রানজিশনাল জাস্টিস শীর্ষক জাতীয় সেমিনার আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রথম সেশনে ইন্টারন্যাশনাল অ্যান্ড কম্পারেটিভ স্ট্যান্ডার্ডস অন নন রিকারেন্স বিষয়ে আলোচনা করা হয়। কিনোট স্পিকার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক এবং অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. ইফতেখারুজ্জামান সেমিনারে গ্যারান্টিস অফ নন রিকারেন্স ইন ট্রানজিশনাল জাস্টিস ইন বাংলাদেশ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তীর সভাপতিত্বে ওএসিএইচআর বাংলাদেশের মানবাধিকার কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিফ আহসান সহ বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান সহ শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন। পদ্মা নদীর ভাঙন থেকে বসত ভিটা ও কৃষিজমি রক্ষায় জিও ব্যাগ ফেলা কার্যক্রম আজ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামে পদ্মা নদীতে শুরু হয়েছে। সংসদ সদস্য আব্দুল গফুর প্রধান অতিথি হিসেবে এর কার্যক্রমের উদ্বোধন করেন। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের আওতায় নদীর 40 মিটার এলাকায় 6,000 জিও ব্যাগ এবং 235টি জিওটিউব ফেলা হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভা আজ মাগুরার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নারীর প্রতি সহিংসতা, বাল্য বিয়ে, যৌতুক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া শিশু নির্যাতন ও পাচার রোধে কিছু কার্যকরী সিদ্ধান্ত এতে গৃহীত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। বাংলা কিউআর ব্যবহার করে নগদবিহীন লেনদেনে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের উৎসাহিত করার লক্ষ্যে ক্যাশলেস কুষ্টিয়া ক্যাম্পেইন আজ কুষ্টিয়া শহরের পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক এ কে এম আমিরুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। ক্যাম্পেইনে বাংলা কিউআর ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। যশোরে অর্ধশত শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, ব্যাগ ও নগদ অর্থ সহ কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি ও দুইজন দরিদ্র নারী ও পুরুষের মাঝে ভ্যানগাড়ি, বাদাম ও ব্যাগ তৈরির উপকরণ আজ বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ এলওয়ার হোসেন খান খোকন শহরের রেলগেট আদর্শ প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। একটি বেসরকারি সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে এই সংস্থার সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণসচেতনতা সৃষ্টি, সততা চর্চা ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিন দিনব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সাতক্ষীরার শ্যামনগর নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা। এছাড়া প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে কৃষিকে কিভাবে আরও আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরও বেশি সম্পৃক্ত করা যায় সেসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে অনুষ্ঠান জুড়ে উপস্থাপক হিসেবে আপনাদের সাথে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফি
3: এবং আমি হালিমাতু সামিয়া। মাটি, মানুষ আর কৃষি, এই তিনের বন্ধনেই গড়ে উঠেছে বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতি। আর সেই অর্থনীতিকে দীর্ঘদিন ধরে সমৃদ্ধ করে আসছে পাট, আমাদের অতি পরিচিত সোনালি আঁশ। একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হিসেবে এই পাট পরিচিত হলেও আজও কৃষকের আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পাট। পরিবেশ বান্ধব প্রাকৃতিক তন্তু হিসেবে বিশ্বজুড়েও পাটের গ্রহণযোগ্যতা ও চাহিদা ক্রমেই যেন বাড়ছে। প্রিয় শ্রোতা, ভালো ফলনের পাশাপাশি উন্নত মানের পাটের আঁশ উৎপাদন অনেকটাই নির্ভর করে ফসলের সঠিক পরিচর্যার উপর। সময়মতো জমি প্রস্তুত, মানসম্মত বীজ ব্যবহার, আগাছা দমন, সুষম সার প্রয়োগ, রোগবালাই নিয়ন্ত্রণ এবং উপযুক্ত সময়ে পাট কেটে সঠিকভাবে জাগ দেওয়া, এসব বিষয়ে যত্নশীল হলেই কাঙ্ক্ষিত ফলন ও ভালো মানের আঁশ পাওয়া সম্ভব।
2: প্রিয় শ্রোতা, আপনারা ইতোমধ্যেই বুঝে গিয়েছেন আমাদের সোনালি আঁশ পাটের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে। তাই এই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় পাটের পরিচর্যা ও মানসম্মত আঁশ উৎপাদনে করণীয়। প্রিয় শ্রোতা, প্রতিপর্বের ন্যায় আজকেও আলোচনার মধ্য থেকে আপনাদের জন্য থাকবে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত একজন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন কি এবং উত্তর কিভাবে পাঠাবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই। তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন।
3: কাফি, আমরা তো আমাদের আজকের আলোচনার বিষয় সম্পর্কে জানলাম, তো চলো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে আমাদের শ্রোতাদের জানিয়ে আসি।
2: হ্যাঁ চলো
3: শ্রোতা, চলুন আমরা শুনে আসি আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে।
4: আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রতিবারের মতোই অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ
5: এবং আমি ইফাত মার্জানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামেস অনুযায়ী জুলাইয়ের এই শেষ সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, ফলে তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা সহনীয় এবং আরামদায়ক থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে দেশে আবহাওয়া এবং বৃষ্টিপাত কেমন থাকবে এই তথ্য আমরা জেনে আসি শাহেদের কাছে।
4: আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর ও ময়মনসিংহ বিভাগে এ সপ্তাহে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা বিভাগের বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিছুটা কম হতে পারে। এই বর্ষণমুখর আবহাওয়ায় দেশের প্রধান প্রধান ফসল চাষে কৃষক ভাইদের জন্য পরামর্শ আমরা ইফাতের কাছ থেকে শুনব।
5: বর্তমানে আমন ধানের চারা রোপণের জন্য উপযুক্ত সময়, এক মাস বয়সের চারা মূল জমিতে প্রতিস্থাপনের প্রস্তুতি নিতে হবে এবং জমির পানি 5-7 সেন্টিমিটার বজায় রাখতে হবে। তবে যদি অতিরিক্ত পানি জমে যায় সেক্ষেত্রে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, কিন্তু সম্পূর্ণ পানি বের করে না দিয়ে কিছুটা পরিমাণ পানি রাখা ভালো, যাতে করে চারা গাছ হেলে পড়া কিংবা পানিতে ভেসে যাওয়ার সমস্যা রোধ করা যায়। জলাবদ্ধতা ঝুঁকিপূর্ণ এলাকার জন্য স্বল্পমেয়াদী জাত নির্বাচন করুন এবং জমি দীর্ঘদিন পানিতে ডুবে থাকলে তাপক, ভাসমান বা ট্রে ভিত্তিক পিস্তলা ব্যবহার করতে পারেন।
4: এছাড়াও আউশ ধান এখন জমাট বাঁধা পর্যায়ে রয়েছে। এই আবহাওয়ায় আউশে খোল পোড়া বা বাদামি দাগ রোগ এবং আমন ধানে চুঙ্গি পোকার আক্রমণ দেখা দিতে পারে। রোগ ও পোকা দমনে অনুমোদিত রাসায়নিক প্রয়োগ করুন। তবে ভারী বৃষ্টিপাতের আগে বা বৃষ্টিপাতের সময় জমিতে কোনোভাবেই সার বা বালাইনাশক প্রয়োগ করবেন না।
5: ভুট্টা চাষী ভাইরা মোচা গঠন পর্যায়ে জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন। এছাড়া ভারী বৃষ্টিপাত হওয়ায় আগেই মাঠের পরিপক্ক শাকসবজি সংগ্রহ করে ফেলুন। এই আর্দ্র আবহাওয়ায় সবজিতে লাল কুমড়ো বিটল বা শোষক পোকার এবং পেঁপেতে মিলিবাগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করুন এবং অনুমোদিত বালাইনাশক স্প্রে করুন।
4: বর্ষার এই সময়ে গবাদি পশু ও হাঁস মুরগিকে সবসময় উঁচু, পরিষ্কার ও শুকনো জায়গায় রাখতে হবে, যেন কোনোভাবে মেঝেতে পানি জমতে না পারে। পশুর থাকার জায়গা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গবাদি পশুকে নিয়মিত গুরুত্বপূর্ণ রোগের টিকা দিন এবং হাঁস মুরগিকে কৃমিনাশক এবং শুকনো খাবার দিন। যে কোনো জরুরি প্রয়োজনে নিকটস্থ উপজেলা কৃষি, মৎস্য বা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করুন।
5: প্রিয় কৃষক ভাই বোনেরা, আবহাওয়ার এই পূর্বাভাস অনুযায়ী কৃষি কার্যক্রম পরিচালনা করুন। নিজেরা সুরক্ষিত থাকুন এবং দেশের কৃষিকে সচল রাখুন।
4: কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা।
3: কাফি, আমরা তো আমাদের শ্রোতাদের আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে জানিয়ে আসলাম, তো চলো আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় ফিরে আসি।
2: হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক। প্রিয় শ্রোতা, এবার মূল আলোচনা অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আতিক হাসান, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
6: জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
3: প্রথমেই যদি আপনার কাছে আসি, যে আমরা পাট চাষে শুনি যে পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি একটু সার্বিকভাবে বলতেন যে পাট চাষে আসলে পরিচর্যাটা কিরকম হওয়া উচিত এবং পাট চাষে এই পরিচর্যার গুরুত্ব আসলে কতটুকু।
6: শুধুমাত্র ভালো বীজ থেকে আমরা ভালো মানের আশ পেতে পারি এটা কখনোই সম্ভব না। অবশ্যই ভালো পরিচর্যার প্রয়োজন আছে। আমাদের পাট বপন থেকে শুরু করে আমাদের কাটা পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমাদের কৃষক ভাইদেরকে সঠিক পরিচর্যার করতে হবে। প্রথমে আমরা বপনের পর অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে, যখন পাট গাছের বয়স 20-25 দিন হয় তখন আমাদের প্রথম নিড়ানি দিতে হবে। নিড়ানি দিয়ে আমাদের আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং যখন গাছের বয়স 40-45 দিন হবে তখন আমাদের দ্বিতীয় নিড়ানি দিতে হবে। এবং যদি বৃষ্টি না হয় প্রথমের দিকে প্রয়োজন অনুযায়ী পানি দিতে হবে এবং সারের ক্ষেত্রে অবশ্যই মাটির পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে এবং সব সারই প্রথমের দিকে একসঙ্গে জমি তৈরি করার সময় দিয়ে দিতে হবে। শুধুমাত্র ইউরিয়া সার 2 কিস্তিতে আমরা দিব। আমরা যখন জমি তৈরি করব তখন অর্ধেক পরিমাণে ইউরিয়া দিব এবং গাছের বয়স যখন 40-45 দিন হবে তখন দ্বিতীয়বার নিরিষ সময় আমরা ইউরিয়া সার উপরি প্রয়োগ করলে আমাদের পাটের ফলন ভালো পাওয়া যাবে।
2: জি, আপনি তো পাটের পরিচর্যা সম্পর্কে বলছিলেন, তো আমরা জানি যে পাটের আশটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সব সময় কিন্তু এই পাটের আশটা অনেক বেশি গুরুত্ব বহন করে। এবার যদি আপনার কাছে জানতে চাই যে মানসম্মত আমরা যদি আশ পেতে চাই বা আমাদের কৃষক ভাইরা যারা আছেন তারা আসলে এই মানসম্মত আশ পাওয়ার জন্য কাটার সঠিক সময়টা কোনটি বিবেচনা করবেন?
6: অবশ্যই কৃষক ভাইদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন বীজ বপন করব তখন থেকে শুরু করে 100 দিন পরেই আমরা পাটটা কিন্তু কাটতে পারব, 100 থেকে 110 দিন বা 120 দিন পর্যন্ত। আমাদের কৃষক ভাইদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা যদি খুবই দ্রুত পাট কেটে ফেলি সেক্ষেত্রে পাট তুলনামূলক অনেক পাতলা হবে এবং পাটের ফলন কৃষক ভাইরা কম পাবে এবং কৃষক ভাইরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একইভাবে বেশি দেরি করে যদি আমরা পাট কাটি সেক্ষেত্রে পাটের আশ তুলনামূলক রুক্ষ হবে এবং পাটের গুণগত মান অনেক কম হবে। তাই কৃষক ভাইরা লক্ষ্য রাখবেন 100 দিন থেকে 110 দিনের মধ্যে, বা কৃষকের পরবর্তী জমি চাষাবাদের উপর ভিত্তি করে কৃষক ভাইরা তাদের পাট কাটবেন।
3: আচ্ছা, আমরা পাট চাষে যে গুরুত্বপূর্ণ একটা শব্দ পাই জাগ দেওয়া, তো এই যে কাটার পরে আসলে জাগ দেওয়া বা এটা আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়?
6: যে আসলে প্রচলিত পদ্ধতিতে আছে এবং এছাড়াও রিবন রেটিং আছে। আমি প্রথমে যদি প্রচলিত পদ্ধতি বলি, সেক্ষেত্রে আমরা কৃষক ভাইরা পাট কাটার পর পাট বড় কাঠি এবং ছোট কাঠিগুলো আলাদা করে আটি বেঁধে নিবে। আটি বেঁধে নেওয়ার পর আমাদের পাতাগুলো ঝরিয়ে নিতে হবে। পাতা ঝরিয়ে নেওয়ার পর 3-4 দিন আমাদের পাটের যে গোড়াগুলো আছে নরম করার জন্য আমরা জমিতে 1 ফুট পানির নিচে রাখব। রাখার পর যখন গোড়াটা নরম হয়ে যাবে তখন আমরা আমাদের পাটের আটিগুলো আছে এগুলো জাগে নিয়ে যাব। লক্ষ্য রাখবো তুলনামূলক স্বচ্ছ পানিতে আমরা জাগ দেওয়ার চেষ্টা করব এবং জাগের উপরে কুচুরি পানা অথবা খড়কুটো দিয়ে রাখব। কখনোই কোনো অবস্থাতেই কলা গাছ বা মাটি দেওয়া যাবে না, সেক্ষেত্রে আশের গুণগত মান ক্ষতিগ্রস্ত হবে। এখন যদি আমরা রিবন রেটিং এর কথা বলি, রিবন রেটিং এর ক্ষেত্রে অবশ্যই পরিবেশ বান্ধব একটি পদ্ধতি, যেখানে আমাদের পানি অপচয় কম হবে, 70-80% পানি কম লাগবে এবং আমরা আশের গুণগত মান ভালো পাবো। সেক্ষেত্রে আমাদের নর্মাল পদ্ধতিতে যেখানে জাগ হতে আমাদের 15-21 দিন পর্যন্ত সময় লাগে, সেক্ষেত্রে রিবন রেটিং এর ক্ষেত্রে যদি আমরা পাটের ছালটা ছিঁড়ে আলাদা করে আমরা জাগ দিয়ে থাকি, সেক্ষেত্রে 5-10 দিনের মধ্যে জাগ সম্পূর্ণ হয়ে যাবে, আমরা সেখান থেকে আমরা মানসম্মত পাটের আশ পাবো।
7: তার মানে আপনার কথা থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমরা যদি প্রচলিত পদ্ধতিতে জাগ দেওয়ার তুলনায় আমরা যদি রিবন রেটিং পদ্ধতিতে যা কৃষক ভাইরা দেয় তাহলে বেশি উপকৃত হবেন এবং এটি পরিবেশ বান্ধব।
6: হ্যাঁ জি অবশ্যই।
7: তার মানে আপনি এটি হচ্ছে কৃষক ভাইদের সাজেস্ট করছেন?
6: জি অবশ্যই।
2: জি, আমরা তো পাটের জাগ দেওয়ার সম্পর্কে জানলাম এবং আপনি বললেন যে রিবন রেটিংটা সবচেয়ে বেশি প্রচলিত এবং পরিবেশ বান্ধব একটি পদ্ধতি। এবার যদি আপনার কাছে জানতে চাই যে পাট জাগ দেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে পাটের আঁশটা শুকানো এবং এটা সংরক্ষণ করা, তো এক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কি কি করবেন?
6: যখন আমাদের জাগ হয়ে যাবে তখন কৃষক ভাইরা পাটের আঁশ আলাদা করার পর আঁশটি স্বচ্ছ পানিতে ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে শুকাতে হবে। কখনই মাটিতে শুকানো যাবে না, মাটিতে শুকালে আঁশের গুণগত মান কম হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর্দ্রতা যেখানে থাকবে না, যেখানে বায়ু চলাচল আছে, এরকম জায়গায় আমাদের সংরক্ষণ করতে হবে।
7: যে আপনি তো সার্বিকভাবে আমাদের পাট চাষে পরিচর্যা এবং মানসম্মত আঁশ পেতে যে যে করণীয়গুলো করা উচিত সেগুলো সম্পর্কে বললেন, আপনি যদি সার্বিকভাবে কৃষক ভাইদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিতেন?
6: অবশ্যই, কৃষক ভাইরা যখন পাট চাষাবাদ শুরু করবে প্রথম থেকেই যদি আমাদের পরিচর্যা সঠিক সময় করে, প্রথমেই সময় মতো নিড়ানি দিয়ে নেয় এবং সঠিক সময়ে যদি কৃষক ভাইরা প্রয়োজন অনুযায়ী সুষম সার এবং পানি দিয়ে থাকে এবং জাগ দেওয়ার সময় সঠিক সময়ে কেটে এবং সঠিক সময়ে যদি জাগ দিয়ে ভালোভাবে পানিতে ধুয়ে নিয়ে যদি শুকায় সংরক্ষণ করে, সেক্ষেত্রে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং দেশে পাটের যে অর্থনৈতিকভাবে বৈদেশিক মুদ্রা অর্জন হয় সেটি আরো ত্বরান্বিত হবে।
2: যে আমরাও চাই যে পাটের যে সোনালী আঁশের যে সুদিন বাংলাদেশে ছিল এবং এটা আবারও ফিরে আসবে এবং আমাদের কৃষক ভাইরা যারা রয়েছেন তারা আরো বেশি লাভবান হবেন পাট চাষ করে। আশা করছি আপনার এই পরামর্শ শুনে আমাদের কৃষক ভাইরা যারা রয়েছেন, যারা আসলে পাট চাষ করেন আপনারা, তারা অবশ্যই সতর্ক হবেন এবং এই অনুযায়ী এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা পাট চাষে লাভবান হবেন। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
6: জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
7: কাফি, আমরা তো আমাদের আজকের অতিথির থেকে আজকের যে বিষয় ছিল সে সম্পর্কে বিস্তারিত শুনে আসলাম, তো চলো আমরা শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে যে জিনিসটার জন্য অধীর আগ্রহে শুনেছিলেন আজকের কুইজ সেটা আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে আসি।
2: হ্যাঁ চলো তাহলে জানিয়ে দেওয়া যাক। প্রিয় শ্রোতা, এবার আপনাদের জন্য রয়েছে কুইজ। এ পর্বে আপনাদের জন্য কুইজ, পাট জাগ দেওয়ার ক্ষেত্রে পরিবেশ সম্মত পদ্ধতি কোনটি? আমি আবারও বলছি, পাট জাগ দেওয়ার ক্ষেত্রে পরিবেশ সম্মত পদ্ধতি কোনটি?
7: উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এ। আপনাদের সুবিধার্থে বানান করে বলছি, SOMVABONARKRISHI@gmail.com এ। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে ভুলবেন না।
2: প্রিয় শ্রোতা, এছাড়াও ডাকযোগেও আপনারা আমাদেরকে চিঠি পাঠাতে পারেন। সম্ভাবনার কৃষি প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, আগারগা, ঢাকা 1207 এই ঠিকানায়।
7: কাফি, আমরা তো আজকে অতিথির থেকে যে পাট চাষে পরিচর্যা এবং মানসম্মত আঁশ পেতে কি কি করণীয় হওয়া উচিত সে সম্পর্কে জেনে এসেছি, তো চলো আমাদের একজন সফল পাট চাষীর আমরা গল্প শুনে আসি, তাহলে আমাদের কৃষক ভাইয়েরা আরো অনুপ্রাণিত হবেন।
2: হ্যাঁ চলো তাহলে আমাদের শ্রোতাদের আজকে একজন সফল পাট চাষীর গল্প শোনাই এবং আমাদেরকে গল্প শোনাচ্ছেন সাব্বির সজীব।
8: সোনালী আঁশ পাট আমাদের অহংকার, কিন্তু কেমন আছেন পাট চাষীরা? শুনবো এবং শোনাবো তাদের সুখ দুঃখের গল্প। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা জানি পাট হচ্ছে আমাদের সোনালী আঁশ এবং এই পাট চাষেই আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে। এই মুহূর্তে আছি ঢাকা জেলার ধামরাই উপজেলায়। কি নাম ভাই আপনার?
9: বিপ্লব চন্দ্র সূত্রধর।
8: তো আপনি কতটুক জায়গা এবার পাটের আবাদ করছেন?
9: 3 বিঘা।
8: 3 বিঘা, এখানে কত শতাংশে বিঘা?
9: 33% 1 বিঘা।
8: 33% 1 বিঘা। তো একটু গল্পটা বলেন, কবে শুরু করছিলেন, কোন মাসে লাগাইলেন, কিভাবে কি যত্ন করলেন? তো এখন তো পাট ওঠা শুরু হয়েছে, মানে পচনটা শুরু হয়ে এখন সোনালী আঁশটা রোদে দেওয়ার প্রক্রিয়া চলছে, এগুলো একটু বলেন।
9: বপন করা হয়েছিল এক মাসের 15-16 তারিখ তখন করছিলাম, তখন আগাম বৃষ্টির কারণে 1 বিঘা জমি আমার তখনই মাইর যায়। তারপরে আবার 2 বিঘা জমি যাইছিল, ওগুলা পরিচর্যা কইরা যতটুকু আছে অতটুকু মানে ওখান বর্তমানে কর্তন করতেছি, যতটুকু হয়েছে ফলন এক মোটামুটি ভালো হয়েছে।
8: তো এটার কি যাচ্ছিল?
9: এটা ছিল বঙ্গবীর।
8: বঙ্গবীর না? তো এই জাতের বৈশিষ্ট্যটা কেমন? মানে এখন তো এবার বিশেষ করে পাটের মৌসুমে কখনো বৃষ্টি হয়েছে, কখনো রোদ হয়েছে, আবহাওয়ার একটু হেরফের হয়েছে, তো সেই আবহাওয়াতে কেমন হয়েছে?
9: এমনি ফলন ভালোই হয়, সব সময় বিঘা প্রতি ভালো ফলনই দেয়। বৃষ্টি হইলে কিংবা পানি আসলে মারা যায়, অল্পতেই মানে পানিতে একবারে দুর্বল এই পাটটা।
8: আমরা তো জানি যে পাট যখন আবাদ করা হয় উত্তরণের পর থেকে এই যে একটা কর্মযজ্ঞ শুরু হয় যে পাটের আঁশ ছাড়ানো পাট কাঠি থেকে, এবং তারপরে সেটাকে আবার ধোয়া, ধোয়ানোর পর আবার শুকানো, অনেক একটা ব্যাপার থাকে। তো এই ব্যাপারটায় প্রতি বিঘাতে মোটামুটি খরচ হয় কেমন?
9: বিঘা প্রতি 8,000-9,000 টাকা খরচ হয় শুধু কাটা আর ধোয়া পর্যন্ত। কোনার সময় তো ওই খরচ হয় না, তখন চাষ পাটের সারটা একটু প্রয়োগ করতে হয় কম, কিন্তু পাটের কর্তনের সময় মানে বিশেষ করে কাইটা পচানোর সময়, শুকানোর সময় লেবার খরচটা বেশি পড়ে যায়। যাই হোক, যার পরিবারে একটু সাহায্য পাওয়া যায় একটু ব্যয়টা একটু কমে আসে,
8: ব্যয়টা কমে আসে। তো আপনার সামনের দিকে মানে আগামীবার পাট কোনটা চাষ করবেন এমন কোন আশা ভরসা বা কোনো স্বপ্ন দেখছেন কিনা?
9: পাট এর পরবর্তীতে চাষ করার নিয়ত আছে যেগুলো পানি সহনশীল, মানে বৃষ্টিতেও মারা যাবে না, এরকম একটা জাত যদি উদ্ভাবন করে সরকার নতুন বাজারে যদি হলো ওইটা আসে, যদি ওইটা পরীক্ষামূলক আগে চাষ করার চেষ্টায় আছে কিংবা আশায় আছে এরকম একটা ইয়ে আছে।
8: আচ্ছা সুত্রধর ভাই, এই যে ধরেন পাট চাষের সময় তো আমরা জানি যখন পাটটা পচন শুরু হয় তখন কিন্তু ধোয়াটা খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক শ্রমিক প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার এবার কি অবস্থা?
9: পাটের খরচটা বর্তমানে অনেক বেশি, যেহেতু বিঘা প্রতি দেখা যায় যে 10,000-15,000 টাকা খরচ হয়ে যায় ধোয়া কর্তন করার কোনো রোদে শুকানো পর্যন্ত, তারপরে কৃষকদের যে পারিশ্রমিক দিয়া দেখা যায় যে বিঘা প্রতি 15,000 টাকা ব্যয় হয়ে যায়। যদি ফলন ভালো হয় তাহলে 20,000 টাকা আসতে পারে, যাতে বিঘাতে 5,000 টাকার মতো লাভের আশা করা যায়।
8: আচ্ছা এই যে আপনি বঙ্গবীর জাতটা যে মোটামুটি চাষ করছেন এবার, এটা কত বছর ধরে চাষ করতেছেন?
9: বিগত 2 বছর ধরে আমি চাষ করতেছি, কিন্তু গতবার তো আগাম বৃষ্টি হয়েছিল না, তখন এবার আগাম বৃষ্টিটা অতিরিক্ত হওয়ার কারণে ফলনটা অনেক কমে গেছে, মানে পাটটা পরিপক্ব হওয়ার আগে আমাদের কর্তন করে ফেলাইতে হচ্ছে, এজন্য পাটের আশটা একটু কম আসতেছে, এজন্য একটু ফলন কম হইবো এরকম একটা।
8: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করে যাচ্ছে পাট নিয়ে নানাবিধ গবেষণা কার্যক্রমের। তবে আশার কথা হচ্ছে এবছর সবুজ সোনা নামে নতুন একটি পাটের জাত কৃষক মাঠে চাষ করেছেন, আর এভাবেই আমাদের সোনালি আঁশ এর যোদ্ধারা এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের সম্ভাবনার কৃষি।
3: কাফি, আমাদের এখন সর্বশেষ যে আকর্ষণীয় অংশ কুইজ বিজয়ী, তো চলো আমরা হচ্ছে কুইজ বিজয়ী নামটা ঘোষণা করে দিই।
2: হ্যাঁ চলো, তার আগে জেনে নিই আমাদের শ্রোতা যারা আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের নামগুলো।
3: প্রিয় শ্রোতা, মানিকগঞ্জ থেকে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন ইয়াসমিন আক্তার, মেহেদি হাসান মামুন, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ, পারভিন আক্তার ও মুফাজ্জিল হোসেন।
2: গোপালগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন বি এম ফরিদ আহমেদ, বি এম কৌশিক ও আফিয়া খানম জুলি।
3: খুলনা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পারুল আক্তার, নূরজাহান বেগম, সাহারুজ্জামান ফাহা তাবারাকা, মোহাম্মদ শাহজাহান আলী, সাইফুল ইসলাম, কাজী রাকিব আহমেদ, মনিরুল ইসলাম পাপ্পু, আয়েশা বেগম আশা, আরিফা আক্তার এশা, আবরার শাহরিয়ার ফাহিম, শাকিল আহমেদ এবং এইচ এম স্বাধীন।
2: গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, হাসনা হেনা, আলামিন আলো, আকশা আহমেদ, শামিম আকন্দ, সাবিহা কাইসার ইমা, তাফরিহা তাহুরা, তানজিম তটিনি, ইসাবা ইলা, রিধিকা রিধি, নাজনিন নিহা, সিনথিয়া সিথি, জুয়েল রানা, জান্নাতুল জ্যোতি ও সারোয়ার হোসেন।
3: নারায়ণগঞ্জ থেকে ফারহিন রহমান, এইচ এম তারেক, মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ।
2: রংপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শারমিন আক্তার শম্পা, মাসুম বিল্লা, মোহাম্মদ শফি উদ্দিন, নাজমুল হুদা, স্বপ্না পারভিন, মোহাম্মদ সম্রাট সেকেন্দার আলী।
3: টাঙ্গাইল থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফিয়া আক্তার, সিরাজুল ইসলাম সৈকত, মোহাম্মদ রাসেল এবং সম্রাট এমডি ফারুক মোঘল।
2: রাজশাহী থেকে জহুরুল ইসলাম জয়, সিরাজুল ইসলাম, নুরাইজ বিন জাহান, এম এন সেন্টু, হাসিনা জামান হাসি, পারভেজ আহমেদ ও এ কে এম নুরুজ্জামান।
3: জয়পুরহাট থেকে আজমাইন হোসেন, হোসনে আরা মুন্নি, হোসনে মরিয়ম পলাশ, মোসাম্মদ জামিলা বেগম, আফসার আলী, আক্তারুল ইসলাম, জাকির হোসেন শোভন।
2: ঢাকা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আসমাউল হোসনা, ফরিদ আহমেদ, রেজাউল হক, আফিয়া আহমেদ, এম আলম, কৌশিক আহমেদ, ফয়সাল আহমেদ, মিরাজ আলী খান ও সুজন আহমেদ।
7: নাটোর থেকে আরিফুল ইসলাম এবং নীলা চৌধুরী।
2: চট্টগ্রাম থেকে মেহেদী হাসান, মোহাম্মদ সেলিম হোসেন ও মোহাম্মদ সাজিদ খান।
7: ঝিনাইদহ থেকে এস এম সবেদ আলী, মোহাম্মদ কফিল উদ্দিন এবং মাইমুনা আক্তার কেয়া।
2: ভোলা থেকে নাজমা, রিক্তা, নুরুল ইসলাম নির্জন, হাফসা বেগম জুই।
7: চাঁদপুর থেকে নওসাবা নুহা, লাবণ্য লতা, সাফিয়া সেতু, সারাবান সারা।
2: কুড়িগ্রাম থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শাহনাজ পারভিন লাকি, ফারুক আহমেদ, ফারদিনা তাসনিম দিশা।
7: জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন এবং নাদের হোসেন।
2: কুষ্টিয়া থেকে শামীম হোসেন, সখিনা খাতুন ও শাহনাজ পারভিন।
7: ময়মনসিংহ থেকে জুয়েল মিয়া, রিপন মিয়া, জাকির হোসেন, লাকি আক্তার নিশি, মনিরা খাতুন, আব্দুল সাত্তার, জুবায়ের আল ফাহাদ, সাকিব হাসান বিদ্যুৎ ও সাদিক মিয়া।
2: কক্সবাজার থেকে আশুকুল ইসলাম নাইম।
7: পঞ্চগড় থেকে মোহাম্মদ আহনাফ তাহমিদ, বিথি চক্রবর্তী, শ্রী দীপক চক্রবর্তী, মাহির ফয়সাল শিহাব ও প্রিয়ম চক্রবর্তী।
2: লালমনিরহাট থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, ভূপেন্দ্রনাথ রায়, চৈতন্য কুমার রায়, হরিদাস চন্দ্র রায়, কল্পনা রানী রায়, কেশব চন্দ্র রায়।
7: দিনাজপুর থেকে মোহাম্মদ মাহফুজুল হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, খাদিমুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান, সাফিন আহমেদ, লীনা আক্তার ও মোহাম্মদ আব্দুল হাদি সরকার।
2: ঠাকুরগাঁ থেকে সাফওয়ান মাহমুদ চৌধুরী।
7: সিরাজগঞ্জ থেকে সাদিয়া খাতুন, আলমাস আলী, নাইমুর রহমান নোবেল, আব্দুর রহমান।
2: চুয়াডাঙ্গা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন এম এস হোসেন, বাদল রশিদ, সালমা খাতুন প্রিয়া, নাইমুর রহমান সারোয়ার।
7: মাগুরা থেকে আজগর আলী মণ্ডল।
2: বাগেরহাট থেকে ইমরান ইসলাম, মোহাম্মদ রানা।
7: বগুড়া থেকে নাসরিন আক্তার মিম ও আওহাব প্রধান সম্রাট।
2: পাবনা থেকে বৃষ্টি আক্তার নদী, সানোয়ার হোসেন, শিফাত সর্দার, রিফাত ইসলাম, নীলোফার আক্তার নীলা, মেহেদী হাসান জুয়েল ও রিফাত ইসলাম।
7: কুমিল্লা থেকে আইরিন আক্তার।
2: পিরোজপুর থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক।
7: নাটোর থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম ও নীলা চৌধুরী।
2: এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ সঠিক উত্তর পাঠিয়েছেন শিকদার ইসহাক আলী। সামিয়া, আমাদের এত এত শ্রোতা যারা সঠিক উত্তর পাঠিয়েছেন, আমরা আসলে সত্যি অভিভূত তাদের এত বেশি সাড়া পেয়ে। এবং তুমি জানো যে আমাদের শ্রোতা যারা রয়েছেন, যারা আসলে সঠিক উত্তর পাঠিয়েছেন, সকলকে আমরা বিজয়ী ঘোষণা করতে চাই।
7: সকলেই কিন্তু আমাদের কাছে বিজয়ী।
2: হ্যাঁ, সকলেই বিজয়ী, কিন্তু জানোই যে সীমাবদ্ধতার কারণে লটারির মাধ্যমে আমাদেরকে একজনকেই বিজয়ী ঘোষণা করতে হয়।
7: তাহলে আজকে লটারির ভিত্তিতে কে হলো কুইজ বিজয়ী?
2: চলো তাহলে নামটা ঘোষণাই করে দেই।
7: চলো।
2: প্রিয় শ্রোতা, গত পর্বের কুইজের বিজয়ী হয়েছেন কেশব চন্দ্র রায়, সভাপতি বন্ধন বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাব, পোস্ট লোহাকুচি, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। কেশব চন্দ্র রায়, আপনাকে অভিনন্দন।
7: প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম উন্নত মানের পাটের আঁশ উৎপাদন অনেকটাই নির্ভর করে সময় মতো সঠিক পরিচর্যা এবং বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনার উপর। তাই সঠিক পরিচর্যা নিশ্চিত করতে যেমন পাটের ফলন বৃদ্ধি পাবে, তেমনই আঁশের গুণগত মানও উন্নত হয়। এর ফলে কৃষক ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি পাট চাষকে আরও লাভজনক করে তুলতে পারবেন। তাই আসুন আমরা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে মানসম্মত পাট উৎপাদনে আরও সচেষ্ট হই। কেননা কৃষির উন্নয়নই কৃষকের সমৃদ্ধি, আর কৃষকের সমৃদ্ধি এই দেশের উন্নতির ভিত্তি।
2: প্রিয় শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং শুনতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে আবারও ধন্যবাদ। আগামী পর্বে আমরা থাকব এমনই নতুন কোন এক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, মাটি ও ফসলের যত্ন নিন, আর সম্ভাবনার কৃষির সাথেই থাকুন।
10: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি। সম্পাদনায় ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবার প্রতি জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমাদের চতুর্থ এবং শেষ পালার আয়োজন থেকে। আশা করছি সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে আমরা কজন, শাহনাজ পারভিন, আফরোজা আক্তার, বর্ষা আহমেদ এবং আমি শাহনাজ পারভিন।

0: রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আমন্ত্রণ দুর্বারে আজকের আয়োজনে। দুর্বারে আজ আমরা শুনব রকমারি গানের অনুষ্ঠান চা পাওয়া। শুরুতেই দেশের গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গানটির গীতিকার টিএইচ শিকদার, সুর দিয়েছেন আব্দুল আজিজ বাচ্চু।

চাওয়া পয় এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী ফরিদা পারভিন, গানটির গীতিকার এবং সুরকার আবু জাফর।

দুর্বারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন মানসী বাণীচিত্র থেকে গান শিল্পী সাবিনা ইয়াসমিন।

0: শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া। এবারে একটি পল্লী গীতি, শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার এবং সুরকার আব্দুল লতিফ।
1: আমায় পাগল করিয়া গেল, নিজে পাগল হইল না। আমায় পাগল করিয়া গেল, নিজে

0: এই গানটির সাথে শেষ করছি দুর্বারের আজকের আয়োজন। বিশ্বনানী ভাই ও বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনলেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। আগামীতে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হুসাইন। আগামীকাল রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে বাংলাদেশ এবং নেপাল নারী দলের মধ্যকার পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিকেল চারটায় খেলা শুরু হবে। 3-1 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। আগামীকাল স্বাগতিক জিম্বাবুয়ে এবং ভারতের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে হারারেতে। বাংলাদেশ সময় বিকেল 5টায় ম্যাচ শুরু হবে। আগামী শনিবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় এবং রোববার তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী শনিবার তারুডায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। আগামী মাসে 2 তারিখে পোর্ট অফ স্পেনে দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে। টেস্টের আগে বাংলাদেশ স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি হবে প্রথম টেস্ট সিরিজ, যা দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে ইঞ্জুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অভিজ্ঞ 3 বোলার অধিনায়ক প্যাট কামিংস, জোস হ্যাজলট ও নাথান লিও। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এই টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার প্যাট কামিংসের নেতৃত্বে 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে নাথান লায়ন, মিচেল স্টার্কস এবং জস হ্যাজলডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা রয়েছেন। গতরাতে ব্রিজটাউনে পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডকে 2 উইকেটে পরাজিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ফলে 3-2 সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 268 রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ 47 ওভার 3 বলে 8 উইকেট হারিয়ে জয়ের জন্য 269 রান সংগ্রহ করে। নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া ক্লাব, প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের মাঝে ধারাবাহিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন ক্রীড়া ক্লাব সংগঠনের মাঝে মিনি গোলপোস্ট, নেট, ক্রিকেট ব্যাট ও নানা ধরনের খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজধানীর দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত 29তম আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শেষে 4 জন খেলোয়াড়ের প্রত্যেকেই 4 পয়েন্ট লাভ করে যৌথভাবে তালিকার শীর্ষে রয়েছেন। তারা হলেন সৈয়দ মাহফুজুর রহমান, মাস্টার এস এম সামরন, মুহতাদি তাজওয়ার নাশিদ এবং সারোয়ার হোসেন উল্লাস। এছাড়া 4 পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন 12 জন দাবারও। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন করি স্পোর্টসের সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতিমধ্যে সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় পর্যায়ে এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসব মুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, সাঁতার, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশে 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। কানাডা সুপার 16 লীগের দ্বিতীয় আসরে ভ্যাঙ্কুভার র্যাঙ্কার্সের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। টি-10 ফরম্যাটে এই আসর আগামী 29 সেপ্টেম্বর থেকে শুরু হবে। 6 দিনব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে 4 অক্টোবর। প্রথমবারের মতো টি-10 ফরম্যাটে কোন টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অ্যাকাউন্টে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভ্যাঙ্কুভার অ্যাঙ্কারস। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জুথি। আমাদের আজকের বিষয় ত্বকের এক্সিমা ও এর চিকিৎসা। এক্সিমা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমরা আজকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানব। আর আমাদের এই এক্সিমা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, সেই শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তরগুলোও কিন্তু আমাদের আজকের আলোচনায় আমরা নিয়ে আসব। তো চলে যাব বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে। তার আগে জানিয়ে দেই যে আজকের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান, বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ আপনাকে।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ত্বকের এক্সিমা বলতে আমরা আসলে কি বুঝি?
2: আচ্ছা, আমরা বলছি এক্সিমা আর ডার্মাটাইটিস, দুইটা টার্ম আছে। খুব কমন একটা রোগ আমরা, যেটা প্রতিনিয়তই আমরা ফেস করি। কি হয় ঘটনাটা? এটা একটা ত্বকের একটা রিয়াকশন প্যাটার্ন। ত্বকের মধ্যে কি হয়, দেখা যাবে প্রথমত ত্বকটা লাল হয়ে যাচ্ছে, তারপরে ত্বকটা চুলকাচ্ছে, পানির মতো ছোট ছোট ফুসকুড়ি নিয়ে দানা উঠছে, এবং চুলকাতে চুলকাতে দেখা যায় আস্তে আস্তে চামড়া আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, এবং সমস্যা সেটা আরো মোটা হয়ে যায়। চামড়া যত মোটা হয় তত বেশি চুলকায়, এবং যত বেশি চুলকায় তত বেশি মোটা, একটা ভিশাস সার্কেলে পড়ে যায়। অনেক কারণে হয়, এবং এটা একটা প্যাটার্ন, অনেক কারণে আমরা এই এক্সিমাটা হয়ে থাকে, সেটা বিভিন্ন জায়গাটা হতে পারে।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে এক্সিমা গুলো কি কারণে হয়ে থাকে বা কেন হয়ে থাকে?
2: আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন। প্রথম আমি যদি বলি, সহজভাবে বলতে চাই, ধরুন মাথায় কি কখন এক্সিমা হয়? প্রথম মাথায় চুলকাচ্ছে, প্রদাহ হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এরকম ফুসকুড়ি উঠছে, অনেক কারণ হতে পারে। খুব কমন একটা কারণ হচ্ছে হেয়ার ডাই। যেমন ধরেন যারা নিয়মিত হেয়ার ডাই করেন, দেখা যায় যে প্রথম প্রথম কোনো সমস্যা, পাঁচ বছর দশ বছর পরে গিয়ে মাথা চুলকানো শুরু হলো, মাথা লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, সেরকম হতে পারে, কিন্তু সেটা ভেরি কমন। আরেকটা হচ্ছে মাথায় যে আমরা বলি সেবোরিক ডার্মাটাইটিস, খুশকি, এটা এক ধরনের এক্সিমা। মাথায় যে খুশকি হয়, চামড়া থেকে চামড়া ছোট ছোট চামড়া পড়তে থাকে, আমরা যেটা বলি সেটাকে সেবোরিক ডার্মাটাইটিস বলে, এটাও হতে পারে। আইলিড ডার্মাটাইটিস, চোখের মধ্যে পাতার মধ্যে চুলকাচ্ছে, পাতাটা মোটা হয়ে যাচ্ছে, চোখের চারদিকে চামড়া মোটা হয়ে চুলকাচ্ছে, লাল হয়ে গেছে, কিছু তো হতে পারে। ভেরি কমন কারণ হচ্ছে নেল পলিশ হতে পারে। আবার যখন ঠোঁটের কথা যদি বলি, ঠোঁটে কি হয়, ঠোঁটে অনেক সময় ঠোঁটগুলো লাল হয়ে যায়, ফেটে যাচ্ছে, চুলকাচ্ছে ঠোঁটগুলা, হতে পারে অনেক কারণ। যেমন ধরেন কালার জেল টুথপেস্ট, এখান থেকে হতে পারে। অনেক সময় ফল খাওয়ার সময় যেমন কমলার ছিলকার রস, মাল্টার ছিলকার রস ঠোঁটে লাগছে, সেখান থেকে কিন্তু হতে পারে। অনেকে যেটা আছেন লিপ লিকিং, জিব্বা দিয়ে ঠোঁট ভেজান, সেখান থেকে কিন্তু বারবার ভেজানোর ফলে ঠোঁটের মধ্যে একদিমা হতে পারে। কানের কথা যদি বলি, কানের মধ্যে যদি মেটাল, যেমন ধরেন ইমিটেশন অ্যালার্জি হতে পারে। যেমন ইমিটেশন যখন পরে, দেখো কানের লতি চুলকাচ্ছে, চুলকাচ্ছে, লাল হয়ে গেছে, ফুলে যাচ্ছে, পেকে যাচ্ছে, সে হতে পারে, কিন্তু মেটাল আমরা বলি নিকেল আছে, সেটা শুধু কান না, সেখানে ঘড়ি থেকে হতে পারে। অনেকের অনেকে মেটাল বেল্ট পরে, সেখান থেকে হতে পারে, কিন্তু এরকম মেটাল অ্যালার্জি অনেক কারণে, যেমন নিকেল যেসব আছে সেখান থেকে হতে পারে, কিন্তু এই ধরনের ধরন হতেই পারে। হাউস ওয়াইফরা অনেক বেশি সাবান দিয়ে হওয়ার ধরনের, এই সাবান থেকে কিন্তু হাত চুলকা চুলকা একজিমা হতে পারে। হাউস ওয়াইফ একজিমা বলি আমরা যেটা, হতে পারে সেখান থেকে, কিন্তু হাউসের দেওয়ার হয়ে থাকে। যারা সিমেন্ট নিয়ে কাজ করেন, রাজমিস্ত্রি যারা সিমেন্ট নিয়ে কাজ করেন, সিমেন্ট থেকে কিন্তু একজিমা হয়, হতে পারে কিন্তু। এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন বংশগত কারণ, একটা হচ্ছে বংশগত বা আমরা বলি জেনেটিক অ্যাটোপিক ডার্মাটাইটিস। এটা ছোট বেলা থেকে বাচ্চাদের হয়, বয়সের সাথে সাথে এটা পরিবর্তন হয়, বিভিন্ন স্থানে ছোট বাচ্চাদের মুখে থেকে শুরু হয়, গলা ঘাজে ট্যাপের এরিয়া সব জায়গা হয়, আর যখন বড় হয় দেখা যাচ্ছে আমরা ভাজ ভাজে লাল হয়ে যাচ্ছে, ভাজে লাল হয়ে যাচ্ছে। এবং আরো যখন অ্যাডাল্ট হয় তখন যায় আমরা বলি চামড়া অনেক মোটা হয়ে যায়, লাইকেনিফাইড এক্সিমা, যখন অনেক চামড়া মোটা হয়ে যায়, অনেক বেশি চুলকায়, যখন আমরা অ্যাডাল্ট অ্যাটোপিক ডার্মাটাইটিস। এইগুলো মোটামুটি একটা এক্সিমার অনেকগুলো কারণ।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে এক্সিমার লক্ষণ কি একটাই যে শুধুমাত্র চুলকাবে, নাকি এছাড়া অন্য আরো কোন লক্ষণ রয়েছে?
2: প্রথমে যেটা বলেছি, প্রথম চুলকানি একটা মেজর কারণ, অনেক চুলকাবে একদিমা মানে চুলকানি আমরা যদি বলতে চাই। পাশাপাশি যে রেডনেস, চামড়া লাল হয়ে যাচ্ছে, দেখা যাবে পানির মতো ফুসকুড়ি নিয়ে উঠছে, এবং প্রচন্ড চুলকাচ্ছে, এবং যেটা হচ্ছে চামড়াটা মোটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মোটা হয়ে যায়। যখন আমরা ক্রনিক একদিমা, প্রথম যখন হয় তখন বলি অ্যাকিউট, পরে যখন হয় তখন আমরা ক্রনিক, তখন চামড়া অনেক মোটা হয়ে যাবে, এবং যখন মোটা হবে তখন সে আরো বেশি চুলকাবে, যত চুলকাবে তত বেশি মোটা হবে। তাহলে আমরা যদি ট্রিটমেন্ট অ্যাসপেক্ট করবো, এই মোটাটাকে কিভাবে কমিয়ে রাখতে হবে, উইল টক অ্যাবাউট দ্যাট।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে এই এক্সিমা কত ধরনের হয় বা এর প্রকারভেদগুলো কি?
2: প্রকার মধ্যে আমরা তিন ভাবে ভাগ করি, এটাকে আসলে অ্যাকিউট অ্যাকিউট এক্সিমা, সাব অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউটটা হচ্ছে প্রথমে যে লাল যেটা বলেছিলাম যেটা হয়, তারপর যখন চুলটা যদি আস্তে চামড়াটা মোটা হয় যে মাঝামাঝি একটা জায়গায় যায় সে, তখন এত পানির মতো ফুসফুস থাকে না। আর ক্রনিক যখন হয় তখন আমরা ক্রনিক লাইকিনিফাইড বলি, চামড়াটা অনেক মোটা হয়ে যায়, চামড়া অনেক মোটা একটা থিক একটা চামড়া হয়ে যায়, যেটা প্রচন্ড চুলকায়। আমি যদি দেখা যায় যে পায়ের উপরে হয়, অনেক ক্ষেত্রে স্যান্ডেল থেকে হয়, স্যান্ডেলের মধ্যে যে অনেক সময় যে চামড়া যখন ট্যান করে, ট্যানের এই কেমিক্যাল গুলো রয়ে যায়, এবং ওই ভেজা চামড়া যখন পায়ে ভেজা চামড়া যখন লাগে ওই কেমিক্যাল গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় ওই শেপে যেখানে স্যান্ডেলের কন্ট্যাক্ট আসে, এটাকে আমরা বলি ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি। এবং এই জায়গায় এই কথাটা আমি বলতেই চাই, দুই রকম হয়, একটা হচ্ছে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, একটা অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। কন্ট্যাক্ট আসলো প্রথম চামড়া ইরিটেড হবে, শুধু যে জায়গায় কন্ট্যাক্টে এসছে সে জায়গাটা লাল হয়ে যাবে এবং সে জায়গায় চুকে থাকবে, এবং সে যদি সে অ্যাভয়েড না করে রেগুলার করতে থাকে তখন কিন্তু এটা ব্লাড রক্তের মধ্যে চলে যায়, তখন বলে সে অ্যালার্জি বা সেন্সিটাইজড হয়ে গেল, অ্যালার্জি তার ডেভেলপ করলো, তখন আপনি পায়ে স্যান্ডেল পরলে সারা গা চুলকাবে। যেমন হেয়ার ডাই থেকে হতে পারে, হেয়ার ডাই যখন করবে প্রথম শুধু মাথায় চুলকাবে, সে যদি হেয়ার ডাই অ্যাভয়েড না করে দেখা যায় মাথা থেকে শুরু করে সারা গা চুলকাবে
1: শরীরে, তখন
2: অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এটা দুই ভাবে, আরেক ভাবে ভাগ করা যায়, ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এন্ড অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এটাও হতে পারে। কিন্তু
1: এরপর আপনার কাছে জানতে চাই যে একজিমার চিকিৎসাটা কি ধরনের আপনারা দিয়ে থাকেন রোগীদেরকে?
2: আচ্ছা, একজিমার চিকিৎসা প্রথমত আমরা যদি যে আমরা বলছি যে ইরিটেন্ট বা অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের কথা বললাম, যে অ্যালার্জিকে অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করতে হবে। কারো যদি মেটাল অ্যালার্জি হয় সে যেমন গোল্ডের জিনিসের অন্য কিছু পড়বে না, গোল্ডের থেকে ইউজুয়ালি অ্যালার্জি হয় না, কিন্তু মেটাল যেসব থেকে হচ্ছে সেটা অ্যাভয়েড করতে হবে। প্রথম কথা হচ্ছে আর অন্যান্য জায়গার মধ্যে যেগুলো আছে আমাদের প্রথমে চুলকানটা অ্যাভয়েড করতে হবে। এই জন্য যেটা অনেক সময় যেটা হয় আমরা যেটা বলি একটা গুড ময়েশ্চারাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট, চামড়াটাকে আপনি সাবানের ব্যবহার কমান, কারণ সাবান বেশি ব্যবহার করলে ড্রাইনেস হয়ে যায়। এর সাথে আরেক ধরনের একজিমা আমরা যেটা বলতে চাই ফাঁকে, জেরোটিক একজিমা বলি আমরা, দেখা যায় বুড়ো বয়সে যাদের চামড়া তেলের ভাগ কমে যায়, যাদের থাইরয়েড ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনি সমস্যা আছে, তাদের কিন্তু চামড়া শুষ্ক হয়ে যায়। শুষ্ক হয়ে গেলে চামড়া চুলকায় থাকবে, চুলকা চুলকাতে কিন্তু সেই একজিমার যে লক্ষণ দেখা যায় কিন্তু সারা গা জেরোটিক একজিমা। এই জন্য এইসব ক্ষেত্রে এবং অন্যান্য একজিমার ক্ষেত্রেও আমরা খুব ভালো একটা ময়েশ্চারাইজার ইউজ করতে বলি। আপনি সাবানের ব্যবহার কমান, এবং সাবানের ব্যবহার সময় সাবানকে গাকে আমরা বেশি ঘষামাজা করতে না করি, ঘষামাজা করলে কিন্তু আপনার ত্বকের ক্ষতি হয়। এই ক্ষতিটা আরো বিশেষ করে হয় আমরা যেটা বলছিলাম যে অ্যাটপিক ডার্মাটাইটিস, বাচ্চাদের বংশগত একজিমা যারা, মানে এটা অ্যাটপিক বলতে কি বুঝাই, এটা বলতে দেখাতে ফ্যামিলি হিস্ট্রি আছে, ব্রঙ্কিয়াল আসমা, হাঁপানি, অ্যালার্জিক রাইনাইটিস, মানে বারবার হাঁচি দেয়, এবং বাচ্চাদের ত্বকে দেখা যায় এরকম বোধার সৃষ্টি হয়, ভাজা ভাজা বোধার সৃষ্টি হয়। এদের ত্বকটা একটু ডিফেক্টিভ থাকে, ত্বকটা দিয়ে ওর পানিটা পানি ধরে রাখতে পারে না, আমাদের ত্বক কিন্তু আমাদের শরীরের পানিটাকে ধরে রাখে, সে ধরে রাখতে পারে না, এবং এটাকে যদি ঘষামাজা করে বাচ্চাদের তাহলে কিন্তু ত্বক কিন্তু আরো ড্যামেজ হবে, এবং অ্যালার্জেনগুলি চামড়া দিয়ে ঢুকে গিয়ে ওর ওই ভবিষ্যতে অ্যাজমা হওয়ার, অ্যালার্জিক রাইনাইটিস হওয়ার চান্স থাকবে। প্রথম প্রোটেকশন বাচ্চাদের ক্ষেত্রে শুরু করতে, এবং অন্যান্য এক্সিমার ক্ষেত্রে চামড়াকে ঘষামাজা করা যাবে না, করলে কিন্তু তেলটা যেটা ন্যাচারাল ওয়েটা চলে গেল প্লাস টকটা আরো ড্যামেজড হলো। সো জেন্টলি গোসল করে চাপ চাপ দিয়ে শুকিয়ে ভেজা ভেজা থাকা অবস্থায় একটা গুড ময়েশ্চারাইজার, এতে কিন্তু অনেকখানি চুলকানি কমে যাবে, জেরাটিক একজিমা বা অ্যাটপিক একজিমা, আর অন্যান্য একজিমা কিন্তু এতে উপকার হবে। এরপরে ওই একজিমাকে ট্রিট করার জন্য অনেক ভয় করি আমরা, কিন্তু আমাদের যেমন প্রথম কথা আমরা কিছু স্টেরয়েড অয়েন্টমেন্টস ইউজ করি, এটা প্রকার ভেদে, এটা অনেকেই যেটা করেন একটা একজিমা হলে ফার্মেসিকে একটা ওষুধ কিনে লাগানো শুরু করেন, বিরাট ভুল। স্টেরয়েড অয়েন্টমেন্টের বিভিন্ন স্ট্রেন্থ আছে, কম স্ট্রেন্থ, মাঝারি স্ট্রেন্থ, বেশি স্ট্রেন্থ, আমরা বুঝে বুঝে কিন্তু দেই। যেমন আমরা বলি মুখের মধ্যে স্ট্রং স্টেরয়েড লাগাচ্ছে, এটা ত্বকের বিশাল ক্ষতি, কিন্তু এটা করা যাবে না। বুঝে চোখের আইলিড যদি ডার্মাটাইটিস হয় তখন বুঝে কিন্তু এটা স্টেরয়েড দিতে হবে, যদি আপনি সেটা না করেন তাহলে দেখা যাবে যে চোখের জন্য সমস্যা হবে,
1: আপনার
2: চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা স্টেরয়েড ট্রিট করি, এবং কিছু কিছু ক্ষেত্রে নন স্টেরয়েড কিছু আছে, আমরা সেই স্টেরয়েড থেকে বের হয়ে যাই, নন স্টেরয়েড যেগুলো সাইড ইফেক্ট বলতে নাই, স্টেরয়েড কিন্তু অনেক সাইড ইফেক্ট, লাগালে কিন্তু এটা ভালো ওষুধ, বাট যদি অনিয়মিত বা ঠিক মতো লাগানো না হয় ত্বকের ক্ষতি করবে, এটা ত্বকের
1: প্রয়োগে ত্বকের ক্ষতি,
2: অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে, চামড়া পাতলা হয়ে যায়, ইমিউন সিস্টেমটা ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, চামড়া ফেটে যেতে পারে, স্ট্রায়া বলি আমরা, চামড়া ফেটে ফেটে যেতে পারে, কিন্তু এসব হতে পারে। কিন্তু
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু জেনে নিলাম যে ত্বকে যদি একজিমা হয়ে থাকে বা চুলকানি জাতীয় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে আমরা এর প্রতিকার করব বা কিভাবে আমরা চিকিৎসা নেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাব আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে অনেক শ্রোতা বন্ধুরাই আমাদের ফেসবুক পেজে তাদের প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছেন। আমাদেরকে মাসুদ রানা বেলকুচি সিরাজগঞ্জ থেকে বলেছেন যে ত্বকের একজিমা যদি হয় তাহলে স্থায়ীভাবে কিভাবে,
3: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও কোরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র এশান নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: ভাবে প্রতিকার পাওয়া সম্ভব।
4: আচ্ছা, একজিমাটা হচ্ছে একটা ত্বকের রিয়াকশন প্যাটার্ন, চামড়াটা লাল হয়ে যায়, ছোট ছোট ফুসকির মতো উঠে এবং চামড়া চুলকাতে থাকে এবং চুলকাতে গেলে চামড়া মোটো হয়ে যায়, এটা প্যাটার্ন। এটা অনেক কারণ হয়, যেমন ধরেন আমরা বলি কন্টাক্ট ডার্মাটাইটিস, আপনার ধরেন মেটাল, আপনার যদি ইমিটেশন পরেন, আপনার বেল্ট দিয়ে বেল্ট আছে, আপনি ঘড়ি পরেন, সেখান থেকে চুলানো শুরু করবে এবং আস্তে আস্তে এই লক্ষণগুলি দেখা যাবে। এখন যদি মেটাল অ্যালার্জি হয়ে থাকে আপনাকে মেটাল অ্যাভয়েড করতে হবে, না হলে কিন্তু মেটাল অ্যালার্জি যাবে না। অন্য ধরনের যেমন রাবারের কোনো বেল্ট
3: ব্যবহার
4: করতে হবে, অ্যাভয়েড করলে চলে যাবে আর না হলে কিন্তু সে বারবার ফিরে ফিরে আসবে। অনেক সামান দিয়ে কাজ করেন, হাউস ওয়াইফ এক্সিমা, বেশি সামান ধরলে বিশেষ ডিটারজেন্ট সবজিগুলো ধোয়া পাশার যেগুলো কয় তাদের থেকে তাদের এক্সিমা হয়, তাদেরকে সেটা অ্যাভয়েড করতে হবে অথবা তাকে গ্লাস পরতে হবে। গ্লাস পরে তাহলে কিন্তু ওনাকে ওই কন্ট্যাক্ট থেকে দূরে সরে যাবে, তাহলে কিন্তু অ্যাভয়েড করা যাবে এক্সিমাকে।
3: এরপর আমাদেরকে লিখেছেন অসিত চক্রবর্তী অনেক মানিকগঞ্জ থেকে, তিনি বলেছেন যে আমার বোনের বয়স 40 বছর, সে বিবাহিত, তার মুখ ভরা কালো কালো দাগ, অনেক সময় সে ভেটনোভেট ব্যবহার করা হয়েছে সেই মুখে কিন্তু কাজ হয়নি, এখন কি করা যেতে পারে?
4: মুখে আপনি ভেটনোভেট ইউজ করেছেন এটা কিন্তু একটা বিশাল ভুল, এটা একটা স্ট্রং স্টেরয়েড, এটা যদি বেশি আপনি মুখে ইউজ করেন তাহলে মুখ চামড়া পাতলা হয়ে যাবে, চামড়ার শিরা উপশিরা দেখা যাবে, চামড়ার রোগ প্রতিরোধ কমে যাবে, মুখের মধ্যে একনি হতে ব্রণ হতে পারে, স্টেরয়েডাল একনি বলি হতে পারে, চোখের বিশাল ক্ষতি হবে। মুখের মধ্যে স্টেরয়েড ইউজ করা যাবে না, যাবে কিন্তু খুব লো পোটেন্ট, এবং আমাদের ক্ষেত্রে আমাদের নন স্টেরয়েড ওষুধ আছে যেগুলো আমরা স্টেরয়েড অ্যাভয়েড করে ওগুলো দিতে চাই। আর মুখের যে কালো দাগ সেটার জন্য অনেক কারণে হতে পারে কালো দাগ, এই জন্য আপনি একটা বিশেষ চিকিৎসা দেখা করে আপনি তার চিকিৎসা নেবেন। কারণ হচ্ছে শুধু স্টেরয়েড দিলে হবে না, স্টেরয়েড একটা সাইড ইফেক্ট হচ্ছে সে টকটকে সাদা করে, কিন্তু এটার জন্য কিন্তু স্টেরয়েড কখনই মুখে লাগানো যাবে না। এটা আজকাল খুব প্রচলিত, অনেক কিছু ফর্সাকারী ক্রিমের মধ্যে কিন্তু স্টেরয়েড আছে, যেটা অনেকেই ভুল করেন। কালো দাগের এই স্টেরয়েড ছাড়া অনেকভাবে আমরা কিন্তু দূর করতে পারি,
3: লক্ষণ দেখা দিতে পারে যেটা দেখে আমরা বুঝতে পারি যে এখন এক্সিমা হবে, বা কি কি ধরনের খাবার খেলে এই এক্সিমা বেশি হতে পারে?
4: লক্ষণের মধ্যে প্রথমে যেমন আমি যেটা বলেছিলাম যে ইমিটেশন অ্যালার্জি বা মেটাল অ্যালার্জি দেখা যাবে, আপনি একটা কানে দিয়ে পড়ছেন, কানটা চুলকাচ্ছে, চুলকানো শুরু হলো, চুলকাচুগুলো তো আসলে লাল হয়ে গেল, তারপরে দেখালো পানির মধ্যে ছোট ছোট ফুসকি নিয়ে উঠলো, এবং আপনি সেটা যদি আপনি অ্যাভয়েড না করেন আস্তে আস্তে চুলকাচুগুলো চামড়া অনেক মোটা হয়ে গেল, এরকম কিন্তু এইভাবে লক্ষণটা এইভাবে যাবে এক্সিমা। আর যেটা ফুডের কথা বললেন, ফুডটা মোস্টলি হয় আমরা যেটা বলি অ্যাটপিক ডার্মাটাইটিস, যারা অ্যাটোপিক ডার্মাটাইটিস মানে একটা অ্যালার্জিক ডার্মাটাইটিস, এটা হচ্ছে বংশগত প্রভাব আছে। তিনটা জিনিস নিয়ে অ্যাটোপি হয়, আমরা বলি একটা ব্রঙ্কিয়াল আজমা বা হাঁপানি, আর হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস হাঁচি দিচ্ছে, আর হচ্ছে ত্বকের মধ্যে খুব ছোট বয়স থেকে হয়, বাচ্চা হয় 3-4 মাস থেকে দেখা যাচ্ছে আমরা বাচ্চাটা গাল লাল হয়ে যাচ্ছে, ভাজে ভাজে ত্বক লাল হয়ে যাচ্ছে, প্রচন্ড চুলকাচ্ছে, সারা গাঁদের খুব ড্রাই থাকে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যারিয়ার ডিসফাংশন বলি, চামড়াটা ওই যে বাইরে যে অ্যালার্জিগুলি আমাদের নর্মাল কিন্তু ঢুকতে পারে না, ওদের ব্যারিয়ার ডিসফাংশন থাকলে অ্যালার্জি ত্বক দিয়ে ঢুকে যায়, এই জন্য ছোটবেলা থেকে তাদেরকে অ্যালার্জিগুলি অ্যাভয়েড করতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে খুব হয়, যেমন আমরা বলি গরুর দুধ, ডিম, চীনাবাদাম খুব কমন, অন্যান্য ফুড থেকেও হতে পারে, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোনটা থেকে তার সমস্যা হয়।
3: এরপরে আমাদেরকে বলেছেন সিরাজুল ইসলাম সৈকত, উনিও জানতে চেয়েছেন আসলে কি কি ধরনের খাবারগুলো আমরা একজিমা হলে বা চুলকানি জাতীয় কোনো রোগ হলে আমরা খাবো না,
4: উপায় কি? আপনি সব সব অ্যালার্জি ফুডগুলো অ্যাভয়েড করলেন প্রথম কথা, তারপরে আপনি একটা খেলেন, সাপোজ ইলিশ মাছ আমি ধরলাম, ইলিশ মাছ আপনার অ্যালার্জি আছে কিনা, তারপরে একদিন আপনি ইলিশ মাছ খেলেন, খেয়ে তিন দিন কিন্তু আপনি অন্য কোনো অ্যালার্জি ফুড খাবেন না, তিন দিন পরে এর মধ্যে দেখবেন আপনার কোনো সমস্যা হলো কিনা, যদি সমস্যা না হয় তিন দিন পর আপনি আবার ইলিশ মাছ খাবেন, খেয়ে আবার তিন দিন দেখবেন কোনো সমস্যা হলো না, আর যদি বুঝেন যে আপনার সমস্যা হচ্ছে ইজ বেটার টু অ্যাভয়েড।
3: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ত্বকের একজিমা সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য এবং সেই সাথে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
4: আপনাকে ধন্যবাদ।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুর।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
6: বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম, 14,000 কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শনী দেশবাসীর একমাত্র অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের ই রিটার্ন সেবা চালু, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে 5% প্রণোদনা। সৌদি আরবের সাথে পারমাণবিক সহযোগিতা চুক্তি অনুমোদন করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল সফররত নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এবার বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক মোট 14,041,21,00,000 টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 10,494,21,00,000 টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে 3,550,44,00,000 টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন এবং 5টি সংশোধিত। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন 2 প্রথম সংশোধন, বৃহত্তর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার উন্নয়ন প্রকল্প তৃতীয় সংশোধন, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প দ্বিতীয় সংশোধন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট বিভাগ তৃতীয় সংশোধন, মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনি ডায়ালিসিস সেন্টার 50 শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালসমূহে 10 শয্যার কিডনি ডায়ালিসিস সেন্টার স্থাপন দ্বিতীয় সংশোধন। এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত 11টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। সাক্ষাৎকালে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং এটিকে আরও

0: শক্তিশালী করতে বিদায়ী নৌবাহিনী প্রধানের দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শেষ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল ভাষা, ধর্ম, সংস্কৃতি ও নৃগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একমাত্র অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য জাতীয় পরিচয়। তিনি আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
1: জাতীয়তাবাদের ক্ষেত্রে ইমাজিনেশনকে বেস করে একটা ভূখণ্ডের মধ্যে যে কাঠামো থাকবে, সেখানে ওই ভূখণ্ডের মধ্যে সমস্ত বহুমাত্রিক সংস্কৃতি, বহুমাত্রিক ভাষা, বহুমাত্রিক বর্ণ, এই সবটাকে ধারণ করে একটি জাতীয় পরিচয়কে খুঁজে বেড়ায়। এবং সে কারণেই পুরনো মাপকাঠিতে গোত্রের পরিচয়, ভাষার পরিচয়, বর্ণের পরিচয়, ধর্মের পরিচয়, সেগুলি আর তখন কোন ডমিনেন্ট কম্পোনেন্ট হিসাবে কিন্তু কাজ করে না।
0: জহিরুদ্দিন স্বপন বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসিকতা, স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্ব ইতিহাসের প্রমাণিত সত্য। তিনি বলেন, স্বাধীনতার পরও কেবল ভাষাভিত্তিক পরিচয় দেশের সব জনগোষ্ঠীর কাছে সমভাবে গ্রহণযোগ্য না হওয়ায় পরিচয়গত সংকট থেকে যায়। এই বাস্তবতায় শহীদ জিয়া নাগরিক ভিত্তিক বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন উপস্থাপন করেন। বাংলাদেশ ও চীন তাদের ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্ব এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সম্পর্ক ও যোগাযোগ আরও গভীর করার লক্ষ্যে পরিবহন করিডোর সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ম্যানিলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এ তথ্য জানিয়েছে। বৈঠকে ড খলিলুর রহমানের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্ব এগিয়ে নেওয়া এবং যৌথভাবে একটি অভিন্ন ভবিষ্যৎ চীন বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিয়েও আলোচনা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এবং জবাবদিহিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা বিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্বকালে এ আহ্বান জানান। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সুপ্রতিষ্ঠান গড়ে তুললেই হবে না, সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকার গ্রাম ও শহরের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করে দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে ন্যাশনাল হেলথ কার্ড চালু করতে যাচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম চীনের শিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যখাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে বক্তব্যকালে একথা জানান। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পিত ন্যাশনাল হেলথ কার্ড চালু হলে দেশের যে কোনো প্রান্তে অবস্থানরত রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্য চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। এর ফলে রোগ নির্ণয় ও চিকিৎসা আরও দ্রুত, নির্ভুল এবং সমন্বিত হবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর একটি ঐতিহাসিক ঘটনা। দুদেশের সমন্বিত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রদূত আজ ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যা দুর্গত এলাকার জন্য 1,23,00,000 টাকার বেশি মানবিক সহায়তা প্রদান করেন। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024-এ রক্তঝরা জুলাই বিপ্লবে দুই বছর পার হলেও আজও দেশের মানুষের চোখে ভেসে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রাণ দেয়া অগণিত শহীদের রক্তভেজা স্মৃতি। 17 বছর অদম্য কিশোর গোলাম নাফিজদের সেই মহান আত্মত্যাগ আজও তারা করে ফিরছে স্বজনদের। এখন শুনুন গণঅভ্যুত্থানে সেই বীরত্ব গাঁথা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।
1: ক্যালেন্ডারের পাতায় ফিরে এসেছে সেই রক্তঝরা দ্রোহের ও শোকের জুলাই। 2024-এর জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থান আজ ইতিহাসের পাতায় এক বীরত্ব গাথা। সেদিন ক্ষমতার দাপট আর স্বৈরাচারী রক্তের তৃষ্ণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজপথে নেমে এসেছিল অগণিত তরুণ প্রাণ। তাদেরই একজন বাংলাদেশ নৌবাহিনী কলেজের HSC প্রথম বর্ষের 17 বছরের কিশোর শহীদ গোলাম নাফিজ। রাজধানীর ফার্মগেটের রাজপথ সেদিন কোন সাধারণ আন্দোলনের সাক্ষী ছিল না, ছিল এক অসম লড়াইয়ের ময়দান। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই আর রঙিন স্বপ্নের খাতা, সেই 17 বছর বয়সে দেশের বুক থেকে স্বৈরাচারের কালো ছায়া মুছে দিতে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল নাফিজ। পুলিশের নির্মম গুলি নিভিয়ে দিয়েছিল এক উদীয়মান নক্ষত্রকে, কিন্তু নাফিজের ছড়িয়ে যাওয়া সেই রক্তই সেদিন পরিণত হয়েছিল গণ অভ্যুত্থানের অগ্নিস্ফুলিঙ্গে। ছেলের স্মৃতি, রক্তমাখা জামা আর কান্নার হাহাকার আজও তারা করে বেড়ায় তার স্বজনদের। ছেলেকে হারানোর পর কেমন আছে সেই পরিবার? শহীদ গোলাম নাফিজকে নিয়ে কথা বলছিলেন তার মা নাজমা আক্তার।
2: নাফিজ বাড়িতে একটু হাইট আসে, আব্বু আজকে হারতে না যাইলেও না, আমি একটু যাই না। ওর বাইয়ারা বলছে আসি, কিন্তু ওর আমি মানা করতাম না, ওই দিন মানা করছিলাম। খালি হাতে বাবা যুদ্ধ হয় না। ও যে নীরবে নির্বিতে আমার সামনে থেকে চলে গেছে, হয়তো আমি জানি না কতদিন বাঁচবো এই পৃথিবীতে, এটাই আমার মাথায় আসবে। GPA 5 পেয়েছে, ক্লাস 5 এর স্কুল থেকে ওকে ক্রেজ দিয়েছে, নেম প্লেট সবগুলা ও রাখছে।
1: নাফিজের বাবা গোলাম রহমান বলেন, 17 বছরের সন্তান হারানোর ক্ষত কোনো দিন শোকাবার নয়। নাফিসের বাবার কণ্ঠে আজও সন্তানের অপূর্ণ স্বপ্নের হাহাকার আর একই সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এক বুক গর্ব।
3: পিতার কাঁধে ছেলের লাশ, কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা। যাহার ছেলে মারা গেছে তারাই বুঝতে পারবে, কিন্তু আমার ছেলে যখন গোলাম নাফিজ যখন এইভাবে যখন মারা যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি।
1: সময় বয়ে যায়, 2 বছর আগের জুলাই আজ ইতিহাসের পাতায়, কিন্তু নাফিজদের মতো তরুণ শহীদদের আত্মত্যাগ আমাদের বারবার মনে করিয়ে দেয় এই স্বাধীনতা অর্জনের পেছনের রক্তক্ষরণের কথা। 17 বছরের নাফিজ আমাদের শিখিয়ে গেছে অন্যায়ের সামনে মাথা নোয়াতে নেই। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের অনলাইন আইকন রিটার্ন দাখিলে সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। আজ NBR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ থেকে ব্যক্তিশ্রেণী করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের এই রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। তবে এ সময়ের পর রিটার্ন দাখিল করলে প্রণোদনা প্রযোজ্য হবে না, আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছে নাজনীন নাহার। রাজধানীর যানজট কমাতে এবার প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ। আগামী 6 মাসের মধ্যে রাজধানীর 120টি গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে চালু করা হবে সেমি অটোমেটিক AI সহায়ক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। এতে যান চলাচল হবে আরও গতিশীল, কমবে অপ্রয়োজনীয় অপেক্ষা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই শুধু প্রযুক্তি নয়, সড়ক ব্যবস্থাপনা ও নাগরিক সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকেন নগরবাসী। অনেক মোড়ে এখনও ট্রাফিক সিগন্যালের পরিবর্তে পুলিশের ম্যানুয়াল নিয়ন্ত্রণেই চলে যানবাহন। এই বাস্তবতা বদলাতে প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে সরকার। ডিএমপির পরিকল্পনা অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে রাজধানীর 120টি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে সেমি অটোমেটিক এআই সহায়ক ট্রাফিক সিগন্যাল। বর্তমানে 12টি মোড়ে এই ব্যবস্থা চালু রয়েছে, পর্যায়ক্রমে আরও অন্তত 60টি মোড়ে সম্প্রসারণ করা হবে। এই ব্যবস্থায় যানবাহনের চাপ বিশ্লেষণ করে ট্রাফিক পুলিশ প্রয়োজনে সিগন্যালের সময় তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে পারবেন। ভবিষ্যতে এআই, জিপিএস ও স্মার্ট ট্রাফিক প্রযুক্তির সমন্বয়ে আরও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান।
7: সচিবালয় থেকে শুরু করে আবদুল্লাহপুর পর্যন্ত যে করিডোর আমরা ঠিক করেছি, এই করিডোর কেন্দ্রিক এটা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের, এটাতে আগাচ্ছি আমরা। পরবর্তীতে হচ্ছে ঢাকা শহরের যে মূল সড়কগুলো রয়েছে, ওই মূল সড়কগুলো যদি আমরা কভার করতে চাই তাহলে আমাদের মোরলেস প্রাথমিক পর্যায়ে, কিন্তু সবই প্রাথমিক পর্যায়ে, সব মিলিয়ে 120টা প্রয়োজন হবে প্রাথমিক পর্যায়ে।
6: নগর পরিকল্পনাবিদ বুয়েটের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান জানান, সড়কের শৃঙ্খলা নিশ্চিত করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিকদের ট্রাফিক আইন মানার সংস্কৃতি গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
8: বাস রুট ফ্র্যাঞ্চাইজি, একটা কোম্পানির বাস একটা রুটে চলবে, এই আদর্শে যদি আমরা চলে যেতে পারি তাহলে কিন্তু এআর উপরে তার যে ওয়ার্কলোড সেটাও কিন্তু কমে যাবে। তখন এআই শুধু দেখবে এই সুন্দর একটা ইকোসিস্টেমের মধ্যে কারা মানছে না, দেখা যাবে 95 জন মানছে, 5 জন মানছে না, আপনি সেই 5 জনকে আসলে পানিশমেন্ট দিবেন। এবং এআই ক্যামেরার যে কন্ট্রোলটা এটা ডিএমপি ট্রাফিক বিভাগের কাছে আছে।
6: রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিবর্তন, তবে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে প্রযুক্তির কার্যকর ব্যবহার, নিয়মিত পর্যবেক্ষণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার উপর।
5: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ধর্মের নামে বিভাজনের রাজনীতির কোনো সুযোগ নেই। তিনি আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মের জনসংখ্যা বেশি হলেও এদেশে সমান সবার সমান গুরুত্ব, ইসলাম ব্যতীত অন্য সব ধর্মের মানুষকে খাটো করার সুযোগ নেই। দেশে জ্বালানি তেলের কোনোরকম সংকট এই মুহূর্তে নেই। বর্তমানে সরকারের কাছে 3,44,000 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী আজ সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান। তিনি বলেন, ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও গেট অয়েলের মজুত স্বাভাবিকভাবে যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি রয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে সাংগঠনিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। দলের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো সাংগঠনিকভাবে তদন্ত করা হয়। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি অনুমোদন করেছেন। এর ফলে শেষ পর্যন্ত দেশটিকে তার বেসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ করে দিতে পারে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে গতকাল জানানো হয়, ট্রাম্প প্রশাসন আজ সৌদিদের সঙ্গে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর ও ঘোষণা করতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায়, এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পের জন্য শত শত কোটি ডলারের যোগান দেবে। 30 বছর মেয়াদি চুক্তির বিধান অনুযায়ী সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র নির্মাণের কাজ আমেরিকান কোম্পানিগুলো পাবে। তবে যুক্তরাষ্ট্রের কয়েকজন আইন প্রণেতা ও ইসরায়েলি কর্মকর্তা সৌদি আরবের জন্য বেসামরিক পারমাণবিক প্রকল্পের বিরোধিতা করে আসছেন। ইরান জানিয়েছে তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এর আগে ইরানের বিরুদ্ধে টানা 11তম রাতের মতো বিমান হামলা চালায় বলে জানায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকাক্স মাউন্টেন নামের একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছেন। জবাবে তেহরান সতর্ক করেছে, এই ধরনের যে কোনো পদক্ষেপের ফলে অঞ্চলজুড়ে সংঘাত আরও ছড়িয়ে পড়বে। এদিকে ইয়েমেনের হুতিদের হামলার আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লোহিত সাগর ও এডেন উপসাগর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। খেলার খবর কাবাডি। আগামীকাল রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপাল নারী দলের মধ্যকার পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিকেল চারটায় খেলা শুরু হবে। 3-1 এগিয়ে থেকে ইতিমধ্যেই সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার সকাল 6টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 14,000 কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের, বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। বাংলাদেশে জাতীয়তাবাদ দর্শনী দেশবাসীর একমাত্র অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষের ই রিটার্ন সেবা চালু, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে 5% প্রণোদনা। সৌদি আরবের সাথে পারমাণবিক সহযোগিতা চুক্তি অনুমোদন করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল সফররত নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি নুজহাত টুম্পা। সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করে 2027 সালের হজযাত্রীদের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এবার বিমান ভাড়া গত বছরের তুলনায় 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আগামী বছরের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কাইকোবাদ, সরকারি হজ প্যাকেজ একের মূল্য নির্ধারণ করা হয়েছে 6,15,263 টাকা। অন্যদিকে হজ প্যাকেজ দুইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। মূলত মক্কায় হারাম শরীফ এবং মদিনায় মার্কাজি এলাকায় আবাসনের দূরত্ব, মিনায় তাবু, সার্ভিস, খাবার সরবরাহের ভিত্তি করে এই প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে প্যাকেজ একে আবাসন বা থাকার ব্যবস্থা অপেক্ষাকৃত নিকটে থাকে। যদিও উভয় ক্ষেত্রেই হোটেল 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদীয় সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকে। অন্যদিকে বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,13,648 টাকা। তবে এক্ষেত্রে আবাসনের দূরত্ব, হোটেলের সুবিধার ব্যাপারে সরকারের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যেগুলো প্রতিপালন আবশ্যিক। এই প্যাকেজে মোল্লামের মাধ্যমে খাবারের ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। বেসরকারি হজ এজেন্সিগুলো সরকারের নির্ধারিত সেবার মানের নিচে কোন বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে না বলে সতর্ক করা হয়েছে। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানিয়েছেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীরা এবার যে দেশে অবস্থান করছেন সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং হজ ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া তারা যেন অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদি আরবে যেতে পারেন সে বিষয়েও সরকার কাজ করছে। তিনি জানান, 24 সেপ্টেম্বর 2026 থেকে 2027 সালের হজ নিবন্ধন শুরু হবে। হজ পোর্টালে প্যাকেজ নির্বাচন করে 2,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। পরে নির্ধারিত সময়ে বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজযাত্রীরা পাসপোর্ট মেয়াদে 31 ডিসেম্বর 2027 পর্যন্ত থাকতে পারবেন। সম্ভাব্য সূচি অনুযায়ী 8 এপ্রিল 2027 থেকে হজযাত্রা শুরু হবে এবং 15 মে 2027 পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ সেবা সহজ ও সাশ্রয়ী করা বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল। সেখানে বলা হয়, ধর্মপ্রাণ নাগরিকদের জন্য একটি সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে আগামী বছরে হজ ফ্লাইটের বিমান ভাড়া কমানো হয়েছে। প্রধানমন্ত্রী ইতিপূর্বে সংসদেও পবিত্র হজ পালনের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি নেন। পবিত্র হজ একটি দ্বিরাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সৌদি আরব ও বাংলাদেশ সরকারের যৌথ ব্যবস্থাপনায় এটা করা হয়। সেখানে মোট খরচের মাত্র 1/4 খরচ বাংলাদেশে অংশে হয়, যার মূলত উড়োজাহাজে যাতায়াতের টিকিট খরচ রয়েছে। এই খরচটি কমাতে প্রধানমন্ত্রী তার প্রদত্ত প্রতিশ্রুতি রাখলেন। বিএনপি সরকার ক্ষমতায় এসে এবছর হজের খরচও কমিয়েছিল, যার সুফল হজযাত্রীরা পেয়েছেন। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার হজ করা ফরজ। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হাজি হজব্রত পালন করতে সৌদি আরব যান, যাদের অধিকাংশই জীবনের পরন্তবেলায় হজযাত্রায় শরিক হন। তবে সামর্থ্যের অভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই বাসনা পূরণ হয় না অনেক মুসলমানের পক্ষেই, মূলত হজের অতিরিক্ত ব্যয়ের কারণে। এটি বিবেচনায় নিয়ে সরকার তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সহজ, সাশ্রয়ী, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া আরও কমানো সম্ভব হয়েছে। এর ফলে হাজিদের সামগ্রিক হজের খরচ কমবে, যেটি তাদের জন্য নতুন স্বস্তি আসবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
11: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
12: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দীপঙ্কর মজুমদারের কণ্ঠে দেশাত্মবোধক গান, গীতিকার মাহমুদুল হক।

দীপঙ্কর মজুমদারের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। আর এরই সাথে মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশি বেতার খুলনা এখন FM 88.8 মেগাহার্জে শুনতে পাবেন NSK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

দীপঙ্কর মজুমদারের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন, আর এরই সাথে মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশি বেতার খুলনা এখন FM 88.8 মেগাহার্জে শুনতে পাবেন NSK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

0: দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36 শুনতে পাবেন সকাল 8:15। মাদকমুক্ত সমাজ গড়ি সম্পর্কিত জীবন্তিকা বেলা 2:50। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 1:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন দুপুর 12:15 এবং রাত 9:20। বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30 এবং সাইদা আক্তার নেলির কণ্ঠে দুপুর 12:30 এবং শহীদুল ইসলাম রাজু বেলা 2:40। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05 এবং বিকেল 4:05। পাঁচমিশালি গানের অনুষ্ঠান বিকেল 3:30। রবীন্দ্রসঙ্গীত দুপুর 12:20 শুনতে পাবেন আতাউর রহমানের কণ্ঠে এবং সন্ধ্যা অধিকারী বেলা 2:30। রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান শুনতে 6:10 এবং পল্লীগীতি শুনবেন দুপুর 12:40 অসীম কুমার দেবনাথের কণ্ঠে। এছাড়া FM 88.8 MHz-এ NSK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে। আর আহলে কিতাবরা যদি ইমান আনত, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ইমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।